0: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: তিলাওয়াতকৃত সূরা ইউসুফ এর 50 থেকে 52তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বাদশাহ বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। তারপর দূত যখন তার কাছে এলো, তখন সে বলল, তুমি ফিরে যাও তোমার মনিবের কাছে এবং জিজ্ঞেস করো ওই রমণীদের কি অবস্থা যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। আমার রব অবশ্যই তাদের চক্রান্ত খুব অবগত আছেন। বাদশাহ রমণীদের বলল, তোমাদের ঘটনা কি? তোমরা যখন ইউসুফকে তোমাদের কামনা চরিতার্থ করার জন্য ফুসলিয়েছিলে, তারা বলল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, তার মধ্যে কোনো দোষ আছে বলে আমরা জানতে পারিনি। আজিজের স্ত্রী বলল, এখন তো সত্য কথা প্রকাশ হয়ে পড়েছে, আমি তাকে স্বীয় কামনা চরিতার্থের জন্য ফুসলিয়েছিলাম, সে তো নিঃসন্দেহে সত্যবাদী। ইউসুফ বলল, এটা এজন্য যেন আজিজ জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার খেয়ানত করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্ত এগুতে দেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় জানাজা ও কাফন দাফন, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিনই তার আমল ও ইবাদত বন্দেগী করার সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল বন্ধ হয় না, আর তা হলো সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়, এমন এক নেক সন্তান যে তার জন্য দোয়া করে। যেহেতু মৃত্যুর পর আমল বন্ধ হয়ে যায়, তাই প্রত্যেক মুসলমানের উচিত মৃতদের রুহের মাগফিরাতের জন্য বেশি বেশি করে দোয়া করা, মৃতের জন্য আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। তাই সুন্নত নিয়ম হচ্ছে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা। জানাজার নামাজ হলো একটি বিশেষ প্রার্থনা, যা কোনো মুসলমান মারা গেলে তার আত্মার শান্তির জন্য বিশেষভাবে কিছু দোয়া করা হয়। এই বিশেষ প্রক্রিয়ায় দোয়া করার নাম হলো জানাজার নামাজ। একজন মুসলমান ব্যক্তির মৃত্যুর পর তাকে কবরস্থ করা সহ জীবিত মানুষদের উপর কিছু কাজ করতে হয়, তন্মধ্যে গোসল দেয়া, কাফন পরানো এবং জানাজার নামাজ পড়া বিশেষভাবে উল্লেখযোগ্য। জানাজার নামাজ পড়া অনেক পুণ্যের কাজ। জানাজার নামাজ পড়া মুসলমানদের উপর ফরজে কিফায়া বা আবশ্যকীয় দায়িত্ব। কোন মুসলমান মৃত্যুবরণ করলে মুসলমান সমাজের পক্ষ থেকে অবশ্যই জানাজার নামাজ আদায় করতে হবে। তবে কোন এলাকা বা গোত্রের পক্ষ থেকে একজন বা একাধিক মুসলমানগণ আদায় করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে, কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। জানাজার নামাজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক বা কর্তব্য রয়েছে, তন্মধ্যে একটি অন্যতম হক হলো মানুষ যখন মারা যায় তার জানাজার নামাজে অংশ গ্রহণ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় অংশ গ্রহণ করেন, নামাজ পড়েন এবং তাকে কবর দেন, সে 2 কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, দাফনের সময় থাকে না, সে 1 কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 কিরাতের পরিমাণ কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান সওয়াব। বুখারী শরীফের হাদিস। অন্য জায়গায় ইরশাদ করেন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, যদি কোনো মুসলমানের জানাজায় এমন 40 জন লোক অংশ নিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের সুপারিশ নিশ্চয়ই কবুল করেন। তাই সময় সুযোগ থাকলে জানাজার নামাজে শরিক হতে আমরা অবহেলা করব না। জানাজার নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে বা দলবদ্ধভাবে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণকারীরা বেজুর সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ নামাজ আদায় করেন। এটি 4 তাকবীরের নামাজ। দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হয় এবং সালাম ফিরানোর মধ্য দিয়ে এ নামাজ শেষ করতে হয়। মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে এমন ব্যক্তির কাছে উপস্থিত হওয়া এবং তাকে লা ইলাহা ইল্লা আল্লাহ কালিমা স্মরণ করিয়ে দেয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা মৃত্যুগামী ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, আর যখন সে মারা যাবে তখন তার চোখ বন্ধ করে দিতে হবে এবং কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। গুসল, কাফন, জানাজা ও দাফন যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে। মাইয়েতকে গুসল দেয়া, কাফন পরানো, বহন করে নেয়া, মাইয়েতের উপর জানাজার নামাজ পড়া ও মাইয়েতকে দাফন করা ফরজে কিফায়া। যদি যথেষ্ট সংখ্যক মানুষ এসব কাজ করে নেয় তবে বাকিরাও দায়ী মুক্ত হয়ে যাবে। আর মাইয়েতকে গুসল দেওয়ার জন্য এমন ব্যক্তিকে বেছে নিতে হবে যে নির্ভরশীল, ইনসাফপূর্ণ, আমানতদার ও গুসল দেওয়ার জন্য মাসআলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞ। আর মাইয়েত যদি গুসল দেওয়ার ব্যাপারে কারো ব্যাপারে ওসিয়ত করে থাকেন তাহলে তাকেই প্রাধান্য দিতে হবে। মাইয়েতকে গুসল দিয়ে কাফন পরানোর পর জানাজার নামাজ পড়ার জন্য ময়দানে হাজির করবে। জানাজার নামাজ চার তাকবীরের সাথে আদায় করতে হয়, অর্থাৎ মোট চারবার আল্লাহু আকবার বলতে হয়। তবে জানাজার নামাজে তাকবীর দেওয়ার সময় হাত তোলার প্রয়োজন হয় না। শুরু করার সময় একবার আল্লাহু আকবার বলে অন্যান্য নামাজের মতো হাত বাঁধতে হয়। এরপর প্রতিটি দোয়ার পর একটি করে মোট চারটি তাকবীর দিতে হয়। আমরা অন্য নামাজের শুরুতে সানা সুবহানাকা নামে যে দোয়াটি পড়ি সেটি একটি মাত্র অতিরিক্ত বাক্য সহ, অর্থাৎ ওয়াজাল্লা সানাউকা ওলা ইলাহা গাইরুক, জানাজার নামাজে সর্বপ্রথম পড়তে হয়। এরপর পাঠ করতে হয় দরুদ শরীফ। আমরা নামাজে যেই দরুদ শরীফ পাঠ করি সেটি পড়তে হয় জানাজার নামাজে। আর সর্বশেষ যে দোয়াটি পড়তে হয় সেটি মুখস্থ করে নিতে হবে, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়তে হয় চতুর্থ তাকবীরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে জানাজা মুসলমানের অন্যতম হক বা অধিকার, এতে অংশ নিলে পরকালের কল্যাণ লাভের পাশাপাশি মুসলমানের অধিকার সংরক্ষণের মতো মহৎ একটি কর্ম সম্পাদিত হয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল জানাজা ও কাফন দাফন। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
1: নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে শিবচিত্তের নিয়ন্ত্রণ সম্পর্কে তথাগত বুদ্ধের বাণীর আলোকে কিঞ্চিত আলোকপাত করছি। এতাগারং দুচ্ছন্নং বুট্টি সমুত বিজ্যতি এবং অবাবিতং চিত্তং রাগ সমতি বিজ্যতি। এতাগারং সুচন্নং বুট্টিন সমতি বিজ্যতি এবং সুভাবিতং চিত্তং রাগ ন সম্মতি বিজ্যতি। যে ঘর ভালোভাবে আচ্ছাদিত নয় সেই ঘরে যেমন বৃষ্টির পানি প্রবেশ করে, তেমনি যে চিত্ত ধ্যানপরায়ণ নয়, স্থির নয়, তাতেও রাগ দ্বেষ মোহ সহসায় প্রবেশ করে। আবার ভালোভাবে আচ্ছাদিত ঘরে যেমন বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না, তেমনি সাধনাপুত ধ্যানযুক্ত সচেতন চিত্তে কখনোই কোনো আসক্তি প্রবেশ করতে পারে না। তথাগত বুদ্ধ বলেছেন, ঈদ শোচতি প্রাচ্য শোচতি পাপকারী উভয়ত্ব শোচতি সো শোচতি সো বিয়তি দিশা কম্ম ক্লিষ্টমত্তনু। ঈদ মোদতি প্রাচ্য মোদতি কত পুণ্য উভয়ত্ব মোদতি সো মোদতি সো পমোদতি দিশা কম্ম বিশুদ্ধিমত্তনু। অসৎ কাজ চিত্তে সর্বদা একটি স্থূলতা এনে দেয়। যেহেতু পাপ কখনো চাপা থাকে না, তাই যে পাপ করে সে ইহলোকে পরলোকে উভয় লোকে অনুশোচনা করে। নিজের দুষ্কর্ম দেখে সে শোক করে আর কষ্ট পায়। অপরদিকে পুণ্য বা সৎকর্ম অন্তরকে নির্মল করে, বিশুদ্ধ করে, আনন্দে ভরিয়ে তোলে। সৎকাজ যত ছোটই হোক না কেন, তা একটি অনির্বাণ দ্বীপ শিখার মতো মানুষের মনের অন্ধকার দূর করে আলোই ভরে দেয়। তাই সর্বাগ্রে প্রয়োজন চিত্তের বিশুদ্ধিতা। তথাগত বুদ্ধ বলেছেন, পুপ্পানি হেব পচিন্তনং বেশত্ব মনস নরং অতিত্তং এব কামেশু অন্তক কুরুতে বসং। পুষ্পচয়নে রথ বা ভোগে আসক্ত ব্যক্তির কামনার তৃপ্তি পরিপূর্ণ না হতেই মৃত্যু তাকে অধিকার করে। যেহেতু মানুষের আয়ু পদ্মপাতার এক ফোঁটা জলের মতো চঞ্চল ক্ষণস্থায়ী, সে সামান্য আয়ুকে কিভাবে কাজে লাগাবে তা ঠিক করতে হবে মানুষ নিজেকেই। তাই সাধনা করতে হবে নিজের পথ পরিক্রমাকে পরিচালিত করার জন্য। সেজন্য বলা হয়, যতাপি ভ্রমর পুপ্পং বন্যগন্ধং অহিট্টয়ং পলেতি রসমাধায় এবং ঘামে মণি চড়ে। সাধু সজ্জন সৎপুরুষের প্রকৃতি হবে মধুকরের মতো। ব্রহ্মর যেমন ফুলের বা গন্ধের হানি না করে শুধু মধুটুকু নিয়ে যায়, তেমনি ভাবেই লোকালয়ে বিচরণ করেন গুণী বা সাধক ব্যক্তিগণ। সেইরূপ সম্যক চেতনা সম্পন্ন মানবিক আদর্শ সকলের চৈতন্যে জাগ্রত হোক, এই প্রত্যাশা করে আজকের পবিত্র ত্রিপিটক পাঠ শেষ করছি। সব্বী সত্তা সুকীতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
0: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:11, সূর্য অস্ত যাবে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, FM 102 ও 106 মেগাহার্টসে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল শুনবেন বেলা 11:30। নাটক বোঝা বেলা 3:05। মূল গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
2: আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। জানিয়ে দিব এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 7:00-9:00 ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। রাতের শেষে আসে সোনালি ভোর, আসে সূর্যের আলো, আমাদের সবার মনকে আলোকিত করে তোলে, উচ্ছ্বসিত করে তোলে। দিনের শুরুতেই আমরা এমন উচ্ছ্বসিত হই সবাই। দিনটিকে ঘিরে আমাদের অনেক কর্মপরিকল্পনা, তার সফল বাস্তবায়ন হোক ভোরের সকালের আমাদের এই প্রার্থনা। আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য শিল্পী অপু আমান, কথা মাইনুল, কারিগর সুরকার বিনোদ রায় দাশ।

0: ভোরের গান শুনলেন অপু আমানের কণ্ঠে।
1: প্রিয় শ্রোতা, বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, সঙ্গে অক্সিজেনও দেয়। তাই আসুন গাছের প্রতি যত্নশীল হই, আমরা গাছ লাগাই, গাছের সঠিক পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ যেমন অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে আমরা সবাই গাছ লাগাই। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগাবেন। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব নজরুল সঙ্গীত ফিরোজা বেগমের কণ্ঠে, হারানো হিয়ার নিকুঞ্জ পথে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফিরোজা বেগম। হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কাল রাতের বেলা গান এলো মোর মনে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন কাদের কিবরিয়ার কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন কাদের কেবরিয়ার কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব, ভালোবেসে যদি সুখ নাহে তবে কেন মিছে ভালোবাসা।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কাদেরি কিবরিয়ার কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষির উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে কৃষিজীবী ভাই ও বোনেরা। এছাড়াও দেশের অর্থনীতির এক বিরাট অংশ জুড়ে রয়েছে এই কৃষি। তাই কৃষি উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষির উন্নয়নকে ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার ও সঠিক দিক নির্দেশনা, যাতে করে কৃষিজীবী ভাই ও বোনেরা পায় সঠিক প্রশিক্ষণ। এতে করে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিকে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারেই দক্ষ হয়ে উঠতে পারে এই কৃষিজীবী ভাই ও বোনেরা। সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন। আধুনিক কৃষি আমাদেরকে শিখিয়েছে কিভাবে অল্প জমি ব্যবহার করে অধিক ফলন উৎপাদন করা যায়। আধুনিক কৃষি নানা প্রতিবন্ধকতাকে ছাপিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বকে। তেমনি একটি প্রতিবন্ধকতার নাম কৃষিতে লবণাক্ত এলাকা। এই লবণাক্ত এলাকায়ও কিন্তু চাষাবাদ সম্ভব। সুপ্রিয় শ্রোতায়, এবারে আমার কৃষি পর্বে শুনব লবণাক্ত এলাকায় চাষাবাদের নিয়মাবলী সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি, যে বিষয়ে আজ আমরা কথা বলব লবণাক্ত এলাকায় চাষাবাদের নিয়মাবলী। আর এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছেন ডক্টর এ কে এম শামীম আলম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশের দক্ষিণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, অর্ধেকের কম বেশি লবণাক্ততায় আক্রান্ত। বছরের বেশিরভাগ সময় এ সকল জমির অধিকাংশই থাকে জলাবদ্ধ। আবার শুষ্ক মৌসুমে দেখা দেয় সেচযোগ্য স্বাদু পানির তীব্র সংকট, ফলে দেশের অন্যান্য এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলে ফসলের নিবিড়তা ও ফলন উভয়ই অনেক কম, যা অত্র অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক প্রবৃদ্ধির অন্যতম প্রতিবন্ধক। তাই আমার প্রথম প্রশ্নটি আপনার কাছে, বাংলাদেশের লবণাক্ত জমি ও এখানে ফসল চাষাবাদ সম্পর্কে আমরা একটু ধারণা পেতে চাই।
2: হ্যাঁ, দেখুন, বাংলাদেশে প্রায় 2.5 মিলিয়ন হেক্টর সমুদ্র উপকূলীয় নিম্নভূমি রয়েছে, যা সমুদ্র স্তরের 0.9 থেকে 2.1 মিটার গভীরতার মধ্যে, এবং এর প্রায় শতকরা 53% লবণাক্ততা দ্বারা আক্রান্ত হয়েছে, যা ক্রমান্বয়ে বাড়ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চল বাংলাদেশের মোট আয়তনের শতকরা প্রায় 20% জুড়ে রয়েছে। এই অঞ্চল উপকূল থেকে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলগুলোতে কৃষি জমি ব্যবহার করে ফসল উৎপাদন করতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বর্ষা ভেজা মৌসুম জুন থেকে অক্টোবর মাসে মাটি এবং নদীর লবণাক্ততা কম থাকে, তখন এই অঞ্চলে খরিফ দুই মৌসুমে ধান উৎপাদন সম্ভব হয়। তবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে শুষ্ক মৌসুমে প্রতি বছর মাটির লবণাক্ততা বৃদ্ধি পায় এবং সেই সময় কৃষি উৎপাদন সীমিত হয়ে যায়। বাংলাদেশে শুকনো মৌসুমে খরা এবং মাটির লবণাক্ততা প্রতিকূলতার কারণে কৃষি উৎপাদন করা খুবই কঠিন হয়ে যায়।
1: কিন্তু খাদ্যের চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন তো করা লাগে, কি কিভাবে আসলে তা করা সম্ভব?
2: হ্যাঁ, এই অঞ্চলের ফসল চাষ এবং কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত, উন্নত পানি এবং মাটি ব্যবস্থাপনা এবং স্থানীয় উপযোগী কিছু প্রযুক্তি। সীমিত সেচযোগ্য যে পানি সঠিক এবং বুদ্ধিমান প্রয়োগে লবণাক্ত এলাকায় ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং সেই সাথে বাড়ানো সম্ভব এই অঞ্চলের ফসল আবাদের ব্যাপকতা। বেড এবং ফারো, যেটাকে আমরা নালা বলি, এগুলি হলো মাঠ ফসল চাষাবাদে একটি সহজ সেচ ব্যবস্থা, যেটি প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক পানি সাশ্রয়ী এবং লাভজনক। এছাড়া শুধু ধান, গম বা শস্য জাতীয় ফসলের পরিবর্তে উচ্চ মূল্যের ফসলেরও চাষাবাদ করা সম্ভব এখানে।
1: অনেক ভালো কথা বলেছেন, শুধু ধান চাষ না করে উচ্চ মূল্যের ফসল চাষ যদি সম্ভব হয় তবে সেটা তো মানে আরো ভালো হয়। তো কি উচ্চ মূল্যের ফসল চাষ এখানে আসলে সম্ভব?
2: প্রতিকূলতাকে আমরা এখানে কিন্তু একটা সুযোগ হিসেবে দেখতে পারি। যেমন ধরেন বিভিন্ন চিনি ফসল, যেমন তাল, খেজুর, গোলপাতা, আখ, এগুলো কিন্তু লবণাক্ততা সহিষ্ণু ফসল। লবণাক্ত প্রবণ অঞ্চলে অনায়াসে এই সকল ফসলের চাষ বৃদ্ধি করে জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। তাছাড়া এই ফসলের মাধ্যমে উৎপাদিত চিনি বা গুড়ের এখন কিন্তু অনেক দাম।
1: অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে চাই, আসলে অনেক ফসল চাষের ব্যাপারে কিন্তু আমরা জানলাম, শাকসবজি কিভাবে চাষ করা সম্ভব সেটা যদি বলতে।
2: হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ শাকসবজি আমাদের নিয়মিত খাওয়ার জন্য চাষ অপরিহার্য। তো জলবায়ু প্রভাবিত এই অঞ্চলের মাটি পরীক্ষা করে দেখা গেছে, শুষ্ক মৌসুমে মাটির উপর ছাড়াও নিচ থেকে লবণাক্ততা উঠে আসে, ফলে সবজি জাতীয় ফসল হয় না। 2 ফিট মাটির নিচে পলিথিন বিছিয়ে দিয়ে উপরের মাটিতে সারা বছর ধরে আলু, কপি, ঢেঁড়স, পুঁই শাক, ঝাল, বেগুন, শাক, কুমড়া, লাউ, বরবটি, শিম সহ অন্যান্য ফসল চাষ করা যায়। এইসব মাটিতে যদি নিয়মিত জৈব সার ব্যবহার করা যায়, তাহলে আস্তে আস্তে মাটির স্বাস্থ্য এবং উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, এবং যা পরবর্তীতে অন্যান্য ফসল চাষেও সহায়ক হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সাথে আমরা যুক্ত ছিলাম। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
0: সুপ্রিয় শ্রোতা, আয়োজনের এই পর্যায়ে শুনবেন কল্যাণী ঘোষের কণ্ঠে একটি গান। গীতিকার ও সুরকার এম এন

কথায় আর গানে শেষ হয়ে গেল আজকের আয়োজন। সবশেষে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পরিবেশের প্রতি যত্নবান হই। আসুন আমরা গড়ে তুলি একটি সবুজ, শ্যামল ও নির্মল পৃথিবী। এই আহ্বানে শেষ করছি আমাদের আজকের আয়োজন।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় নীলুফার ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালিদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: প্রিয় শ্রোতা, এই গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, একুশে জ্যৈষ্ঠ, সতেরোই জিলহজ, চৌঠা জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা তুমিনু। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্যে সমন্বয়, খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন, আজ যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। যুদ্ধবিরতি কার্যকর করতে লেবানন ও ইসরায়েল সম্মত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যৌথ বিবৃতি প্রকাশ। এবং টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ বিষয়ক এক সভা গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, 2016 সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং 2024 সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখনও পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সমাপ্ত করা প্রকল্পটি আগামী 2 সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11ই জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বুধবার বেলা 11:11 ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালিকিন ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করেন। তিনি রামিসা হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আসামিদের কাছে ব্যাখ্যা চাইলে সোহেল রানা নিজেকে অপরাধী হিসাবে স্বীকার করে নিয়ে আদালতের কাছে ক্ষমা চান। একই সাথে নিজের শাস্তির সাথে ডলার নামে আরেকজনের নাম উল্লেখ করেও তারও শাস্তি দাবি করেন। আর সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী না থাকায় বিচারের ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বলে জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।
3: উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিং এ বিবেচনাযোগ্য বিষয় না।
2: আর আদালতে সোহেল রানা ক্ষমা চেয়েছেন বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ।
4: আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে, সাফাই সাক্ষী দিবে না।
2: আগামী সপ্তাহে এই মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল এক বার্তায় রাষ্ট্রপ্রধান এই গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিকবৃন্দ, বিজয়ী প্রার্থী ড খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
5: মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। ভোটাভুটি শেষে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে ড খলিলুর রহমানের নাম ঘোষণা করা হলে তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
6: President of the General Assembly at its 81st session.
5: এ সময় সদর দপ্তরে দেয়া ভাষণে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যাকে মোকাবিলা করে ইউএনজিএর কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
7: Taken together, these challenges tend to undermine the public trust and confidence in the ability of our organization to deliver its promises. And this is a challenge that I will confront together with all of you.
5: এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে 40 বছর পর দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোনো ছাড় পাবে না। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে একটি করে আইসিইউ থাকবে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1000 শয্যা বিশিষ্ট 5টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মধ্যেই সরকার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনায় একথা বলেন। উল্লেখ্য, গত মাসের 7 তারিখ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভায় সরকার রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেয়। গতকাল এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিসহ মোট 6টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 2026 সালের 24তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, জি2জি ব্যবস্থার আওতায় সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানি করা হবে। এছাড়া বিবিধ এজেন্ডা একের আওতায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে 3 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। আরও শুনুন প্রতিবেদনে।
9: বৃষ্টির দেখা নেই, তীব্র রোদ, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। প্রচণ্ড গরমে রাজধানীতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। গরম আর ঘামে নগরজীবনে নেমে এসেছে অস্বস্তি ও ক্লান্তি। এ অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শুধু শ্রমজীবী নয়, সব শ্রেণী পেশার মানুষেরই গরমে অস্বস্তিতে পড়েছেন। গণপরিবহনের ভিড়ের মধ্যে গরম আরও অসহনীয় হয়ে উঠছে। প্রচণ্ড গরম নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ পথচারী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
10: তাপমাত্রা বাড়ছে, তাতে দেখা যায় যে আপনার ঘন্টার মাথায় মাথায় পানি তৃপ্তি পায়, অনেক গলা শুকিয়ে যায়,
11: গরম বেশি, রোদও বেশি, দুটাই বেশি, কালকের চেয়ে ডবল, কামাই কম, পরিশ্রম বেশি।
9: এদিকে গরমে রাস্তায় ফুটপাতে ঠান্ডা শরবত বিক্রি বেড়েছে, লেবুর শরবত, আখের রসের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় বেড়েছে। শরবত বিক্রেতারা জানান,
12: তাপমাত্রা অনেক বেশি তো মানুষ ক্লান্ত হয়ে যাইতেছে, এই জন্য আখের শরবত অনেক উপকারী, খাইতেছে সবাই।
9: তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আপাতত তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম, এছাড়াও চলতি মাসে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলেও তিনি জানান।
13: এখন কিন্তু 36.5°C এর মধ্যে বাংলাদেশের তাপমাত্রা বিরাজমান, অর্থাৎ স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1-6°C বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1-2°C তাপমাত্রা কিন্তু বেশি আছে।
9: একই সঙ্গে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
13: গ্লোবাল ওয়ার্মিং কে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এলনিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে।
9: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণরূপে গোলাগুলি বন্ধ এবং লেবাননের দক্ষিণ অংশে লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সদস্যকে অপসারণের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 নিহত হয়েছেন। একই সময় হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানোর দাবি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি চুক্তি হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি, তবে সমঝোতার ক্ষেত্রে কোনো অগ্রগতিও হয়নি। খেলার খবর ফুটবল। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 1-0 পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামী শনিবার গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেটের ষষ্ঠ শেষ ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ। কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্য সমন্বয়ে খুচরা পর্যায়ে প্রতি কিলো ওয়াটের দাম 10.63। শিশু রামিসা হত্যা ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন, আজ যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81 অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। যুদ্ধবিরতি কার্যকর করতে লেবানন ও ইসরায়েল সম্মত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যৌথ বিবৃতি প্রকাশ। এবং টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখের ঠিকানা অনুষ্ঠানটি। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের মধু মাসের মধুর ফলের মধু মাখার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। সুন্দর হাসির রহস্য হল সুন্দর দাঁত, তাই তো? প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিচর্যা করতে হবে দাঁতের সবসময়। খাবার খেয়ে সবসময় দাঁত ও মুখ পরিষ্কার রাখতে হবে, সুস্থ থাকতে হবে। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মনিরুল ইসলাম। আমরা ডাক্তার মনিরুল ইসলামের কাছ থেকে জানবো দাঁত ও মাড়ির সংক্রমণ প্রতিরোধে করণীয় এই প্রসঙ্গে।
2: দাঁত ও মাড়ি হচ্ছে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ বলা যেতে পারে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনার দাঁত এবং মুখ, বিশেষ করে দাঁত মাড়ি এবং মুখ যদি সুস্থ থাকে আমরা শরীরের অনেক রোগ থেকে রোগ প্রতিরোধ করতে পারি। দাঁত ও মাড়ির পরিচর্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সকালে নাস্তার পর রাত্রে ঘুমানোর আগে দিনে দুইবার ব্রাশ করা এবং সঠিক নিয়মে ব্রাশ করা, এবং একজন ডেন্টিস্টের পরামর্শ মতে প্রতি ছয় মাস কিংবা এক বছর পর পর একজন বিডিএস ডিগ্রিধারী যে ডেন্টাল চিকিৎসক আছে তাকে ভিজিট করা যেতে পারে, এবং কিছু ফাইবার জাতীয় খাদ্য খাওয়া, যে ফাইবারগুলো আমাদের দাঁতটাকে ক্লিনিং করতে সাহায্য করে। যেমন আমরা নর্মাল খাওয়া দাওয়ার পরে কিছু গাজর খেতে পারি, শসা খেতে পারি, এগুলো যেটা হবে আমাদের ন্যাচারাল প্রসেসের মাধ্যমে আমাদের ক্লিনসিং করতে হেল্প করবে আর কি।
1: আপনার কাছে তাহলে একটু প্রশ্ন রাখি। আমরা প্রিয় শ্রোতা, আমরা শুনলাম দাঁতের পরিচর্যা আমরা কিভাবে করব, প্রাথমিক প্রসঙ্গে শুনলাম। প্রথম প্রশ্নটা করতে চাচ্ছি, দাঁতের পরিচর্যাটা আমরা কিভাবে করব, আপনি মনে করেন, যদি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতেন।
2: দাঁতের পরিচর্যা বলতে অ্যাকচুয়ালি আমাদের একটা, আমি যদি চিন্তা করি ছোটবেলা থেকে শুরু করে একটা মানুষের বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত দাঁতের পরিচর্যা নেওয়া প্রয়োজন। একটা বাচ্চা যখন জন্মের আগেই আমরা জানি যে দাঁত তৈরি শুরু হয়, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে মা আছে, বাচ্চার যে মা, উনি যদি কিছু ক্যালসিয়াম কন্টেইনিং, ভিটামিন ডি কন্টেইনিং খাবার খান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার দাঁতগুলো আপনার শক্ত এবং মজবুত হতে হেল্প করে। আফটার বার্থ থেকে শুরু করে আপনার দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুব সুন্দরভাবে দাঁতের পরিচর্যা করতে হয় আর কি। তো বেসিক্যালি যেটা বয়স্কদের ক্ষেত্রে যেটা আমরা বলি, আপনারা সকালে নাস্তার পর রাত্রে ঘুমানোর আগে দিনে দুইবার খুব ভালো করে ব্রাশ করবেন, এবং খাওয়ার পরে একটু কুলি করে অথবা হাত দিয়ে মাড়িটা একটু ম্যাসেজ করবেন।
1: দাঁতের সাথে তো আমাদের মাড়ি খুব অঙ্গাঙ্গী ভাবে জড়িত, দাঁতের মাড়িটার সূত্রপাতই কিন্তু দাঁত থেকে মনে হচ্ছে। তো মাড়ির পরিচর্যাটা আমরা কিভাবে করতে পারি?
2: মাড়ির পরিচর্যা বলতে, আলাদা করে মাড়ির পরিচর্যা বলতে, দাঁতের পরিচর্যা নিলে মোটামুটি মাড়ির পরিচর্যা হয়ে যায়। বেসিক্যালি যদি খাদ্যকণা না আটকায়, খাদ্যটা না পচে যায়, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে খাদ্যটা বের করে ফেলা এবং দাঁত ব্রাশ করার পরে আঙুল দিয়ে মাড়িটাকে ম্যাসেজ করা, মোটামুটি আমরা এগুলো করলে মাড়ি ভালো থাকতে পারে।
1: দাঁত ও মাড়িতে কিভাবে রোগ সংক্রমিত হয়?
2: হ্যাঁ, দাঁত ও মাড়িতে রোগ সংক্রমণের বিভিন্ন উপায় রয়েছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যেটা বলি মুখ এবং দাঁত হচ্ছে রিফ্লেকশন অব দ্য বডি, দ্যাট মিন সারা শরীরের প্রতিচ্ছবি। তো আপনি মৌলিকভাবে যেটা হয় সেটা হচ্ছে দাঁত ও বাড়ির যে প্রদাহ, যেটা বেসিক্যালি সেটা হচ্ছে যেটা হয়, আপনার যদি কোনো খাদ্যকণা জমে যায়, খাদ্যকণা জমে গিয়ে সেটা পচে যায়, পচে গিয়ে ওখান থেকে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যেটাকে ল্যাকটিক অ্যাসিড বলা হয়। এই অ্যাসিডটাকে দাঁতটাকে ফোটা করে ফেলে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ডেন্টাল ক্যারিজ বলে থাকি। এইটা আবার, এই খাদ্যকণটা দীর্ঘ সময় ধরে জমে থাকলে মাড়ির প্রদাহ হতে পারে, একটা ক্যালকুলাস নামক একটা জিনিস ডিপোজিট হয়, যে কারণে আপনি যদি 72 hours, দ্যাট মিন্স একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি দাঁতটা ব্রাশ না করা হয়, পরিষ্কার না করা হয়, তো দেখা যাচ্ছে যে আপনার দাঁতের গোড়ায় খাদ্যকণা জমে প্লাক তৈরি হয়, প্লাক থেকে মাড়ির প্রদাহ হয়, সেখান থেকে দাঁত দিয়ে রক্ত পড়া থেকে অন্যান্য মাড়ির যে রোগগুলো আছে এগুলো সূত্রপাত ঘটে।
1: দাঁত ও মাড়ির রোগের এই যে সংক্রমণের কথা বললেন, কিভাবে রোগ সংক্রমিত হচ্ছে, এ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি?
2: হ্যাঁ, দাঁত ও মাড়ির সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার যে উপায়গুলো আছে তার ভিতরে প্রথমত হচ্ছে, আমরা নিজেরা যারা আছি তারা হচ্ছে যদি নিয়মিত দাঁত ব্রাশ করি এবং কোনো খাদ্যকণা জমার আগে যদি সেগুলো পরিষ্কার করে ফেলি, নিয়মিত মাড়ির ম্যাসেজ করি, পুষ্টিকর খাবার খাই, তাহলে দাঁত ও মাড়ির সংক্রমণ অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। এর পাশাপাশি বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে, আমরা একটা যেটা করি যে প্রত্যেক রুগীকে আমরা ছয় মাস কিংবা এক বছর পর পর অবশ্যই একজন ডিগ্রিধারী ডেন্টিস্ট যারা রয়েছে তাদেরকে দেখানোর জন্য পরামর্শ দিয়ে থাকি।
1: আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই যে দাঁতমাড়ির যে প্রদাহ আমাদের হচ্ছে, এই যে দাঁতমাড়ির প্রদাহ হলে আমরা কখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হব?
2: হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দাঁতমাড়ির প্রদাহ হলে কিছু লক্ষণ রয়েছে, যেমন যেটা হয় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাঁতে ছিদ্র হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, খাদ্যকণা জমছে, এটা হচ্ছে প্রাথমিক সাইন। দাঁতটা ঠান্ডা পানি গরম পানি লাগলে ধরছে, মিষ্টি গালে ধরছে, এটা হচ্ছে দাঁতের প্রাথমিক সাইন। আর যেটা হচ্ছে মাড়ির যেটা প্রদাহ, মাড়ির প্রদাহ প্রাথমিক সাইনটা হচ্ছে মাড়ি দিয়ে রক্ত আসা, ব্রাশ করার সময় রক্ত আসা, কোনো শক্ত খাবার খেতে গেলে রক্ত আসা। অনেক সময় দেখা যাচ্ছে যে মাড়ির প্রদাহ বেশি হয়ে গেলে স্পন্টেনিয়াসলি, দ্যাট মিন্স কোনো কিছু ছাড়াই রক্ত আসে। তো এই ধরনের লক্ষণ যদি দেখা যায় ইমিডিয়েটলি আমাদের যেটা করা উচিত, এই যে প্রদাহগুলো সামনের দিকে অগ্রসর হওয়ার আগেই এটা একজন বিশেষজ্ঞ BDS ডিগ্রিধারী ডেন্টিস্ট যারা আছে তাদেরকে দেখানো। তো বেসিক্যালি যেটা হচ্ছে দাঁত এবং মাড়ির চিকিৎসাটা খুব সেন্সিটিভ একটা বিষয়। তো আমাদের দেশে যেটা হয়ে থাকে, আমাদের দেশে আনাচে কানাচে অলিতে গলিতে বিশেষ করে যে হাতুড়ি ডাক্তার যেগুলো আছে এগুলোর কাছে মানুষ যখন যায়, BDS ডিগ্রিধারী ছাড়া যারাই দাঁতের চিকিৎসা দিয়ে থাকে তারাই হচ্ছে হাতুড়ির চিকিৎসক আমরা বলে থাকি। তো বেসিক্যালি যেটা হচ্ছে প্রথমত যে জিনিসটা আমাদের ইনশিওর করতে হবে, একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ডেন্টাল চিকিৎসক যাদের BDS ডিগ্রি আছে তাদের কাছে যাবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, আমি যে ডাক্তার যারা আছে তাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে আপনাদের যে ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি কিংবা যেগুলো আপনি পেশেন্টের মুখে ইউজ করছেন সেগুলো 100% জীবাণুমুক্ত করে নিন, এবং যে সেগুলোর মাধ্যমে যেন কোনো ধরনের কোনো সংক্রমণ ইনফেকশন যাতে মানুষের শরীরে যাতে ছড়িয়ে না পড়তে পারে এই বিষয়টা তাদের খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করব।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার মনিরুল ইসলাম। আমরা প্রিয় শ্রোতা অনেক কিছু আমরা জানতে পারলাম আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে। বিশেষ করে দাঁতের ভালোভাবে পরিপূর্ণভাবে চিবিয়ে না খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় খাবার ঠিক মতো হজম হয় না এবং নানান ধরনের শারীরিক সমস্যা হতে পারে। আসুন প্রিয় শ্রোতা আমরা সবাই খুব সুন্দরভাবে যত্ন নিয়ে আমাদের দাঁতের পরিচর্যা করি।
3: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়াক ব্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
1: বিদায় নিচ্ছি সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে। আজ অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 102 ও FM 90 মেগাহার্টজে।
1: প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শোনাবো দেশের গান। প্রথম গানের শিল্পী সালমা জাহান, প্রথম গানের কথা লিখেছেন ফখরুল করিম, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শুনছেন দেশের গান। এবারে কণ্ঠ দিয়েছেন মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

দেশের গান শুনছেন। এবারে কণ্ঠ দিয়েছেন শমনুর মনির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, দেশের গানের পর আমন্ত্রণ আধুনিক গান শোনার। শিল্পী সোমনুর মনির কোনালের পর, হ্যাঁ বন্ধুরা, শোনাব এবার আধুনিক গান মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে। গানটি লিখেছেন মোহাম্মদ শফিউদ্দিন শিকদার, সুর করেছেন মোহাম্মদ ইসাক।

আধুনিক গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের পর এবারে শুনবেন যে গানটি, শিল্পী তামান্না মিলন। গান লিখেছেন খালেদ বুলবুল, সুরারোপ করেছেন গানটিতে আবু বকর সিদ্দিক।

এবারের যে গানটি শোনাব দ্বৈতকণ্ঠে গিয়েছেন রাশেদ জামান ও অনিন্দিতা সাহা অথি। সুরারোপ করেছেন গানটিতে সুমন রাহাত আর লিখেছেন সাইফুল ইসলাম সাজু।

0: Borishal, Rongpur, Rajshahi divisions and Greater Kumilla areas, while each hospital will have one ICU. This is Bangladesh Better giving you the news. Lebanon and Israel have agreed to the implementation of a ceasefire, according to a joint statement with the United States released by the State Department yesterday following negotiations in Washington. The statement said the ceasefire is contingent on a complete cessation of fire from the Iran-aligned Hezbollah militia and the evacuation of all its operatives from the southern Litani sector. The two sides had agreed last month to a ceasefire, but hostilities had continued. Meanwhile, Israeli strikes killed at least 9 people in southern Lebanon yesterday. U.S. President Donald Trump has said a deal to end the war with Iran could happen over the weekend. Iran's foreign minister Abbas Araghchi says no progress has been made in negotiations. Football, and Bangladesh reached the final of the SAF Women's Football Championship for the third time in a row by defeating Nepal. Bangladesh secured the final, defeating Nepal by 2-1 in the first semi-final of the tournament at the Jawaharlal Nehru Stadium in Goa of India yesterday. Rituparna and Shagorika netted 1 each for the team. The final of the SAF Women's Football Championship between Bangladesh and India will be held at Goa on Saturday next. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the region of Bogura, Tangail, Moymansing and Sylhet. River ports in these areas are to waste cautionary signal number 1. To end the news, the main points once again. Japanese delegation meets Prime Minister, discusses investment opportunities in various sectors. Interest of all people will be ensured in upcoming budget, informs Finance Minister. Electricity prices adjusted, per kilowatt of electricity at retail level fixes at 10 taka 63 paisa. Tribunal set today for arguments in case lodged over rape and murder of children Ramisa. World leaders congratulate Foreign Minister Khalilur Rahman on being elected president of 81st session of UN General Assembly. Probe committee submits report on 6 newborns deaths at Abdin Medical College Hospital of Capital. Joint statement with USA's Lebanon and Israel agree to implement ceasefire. And Bangladesh women team move into final for third time in a row in SAF Women's Championship. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jor ta ki kom se.
3: Zi abba. Ohun to kom kom hi lage.
2: Sinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
3: Sinta to kori onno karone abba.
2: Ki karone?
3: হুনতাসি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাস তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার, কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে কণ্ঠ দিয়েছেন মহিউজ্জামান চৌধুরী।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা ইল না কেহ। এই গানটি এখন শুনব পাপিয়া সারোয়ারের কণ্ঠে।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে তপন মাহমুদের কণ্ঠে শুনবেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি।

0: মায়া ঘেরা মেঠো পথ, হাওয়া ছিঁড়ে ছিঁড়ি, ধুলো মেখে সন্ধ্যায় নিজ গৃহে ফিরি। এই মাটি, এই গৃহ, এই নদী জলে বেঁচে থাকি সুখে দুঃখে কলকোলাহলে। দেশ দেয় ভালোবাসা, দেশ দেয় স্নেহ ছায়া, দেশ দেয় স্নিগ্ধতা জননীর মায়া। স্বজনের জীবনের বিনিময়ে পাওয়া এই দেশ নিয়ে তাই কত গান গাওয়া।
1: আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ। নগর সভ্যতায় নানা টানাপোড়েনের মাঝে বাস করেও আমরা উচ্চকণ্ঠে বলতে পারি, এদেশের মাটি, এদেশের আলো হাওয়া, এসবই আমাদের কাছে সকল সময় সকল কালে অতি মনোরম, তাই না বন্ধুরা? এই দেশকে আমরা সকলে প্রাণ দিয়ে ভালোবাসি। আমাদের দেশের দিকে একটু মনোযোগ দিয়ে তাকালেই আমরা দেখতে পাই, হাজারো দুঃখ কষ্টের মধ্যে বাস করেও এদেশের মানুষ কত সামান্য তুষ্ট হয়ে যায়, সুখী হয়ে ওঠে। এদেশের মানুষ উৎসব প্রিয় জাতি। ধর্ম বর্ণ বা সীমানা ছাড়িয়ে সুখে দুঃখে আনন্দ উৎসবে একাকার হয়ে যাওয়াটাই এদেশের চিরাচরিত ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সংস্কৃতির মূল আকর্ষণ। কোরবানির ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা শেষে রাজধানী সহ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা এই মানুষগুলোর মনোজগতে এখনো আঁকা গ্রামীণ জীবনের চিত্র, আর চোখে মুখে এখনো প্রিয়জনের সাথে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতি এবং আগামী বছরের জন্য নতুনের প্রত্যাশার অপেক্ষায়।
0: ঠিক তাই, জীবন জীবিকার তাগিদে গ্রামের পাট চুকিয়ে আজ যারা শহরবাসী ডেরা বেঁধেছেন নগরে, তাদের মনের গহীনেও অটুট রয়েছে গ্রামীণ জনপদের অম্লমধুর স্মৃতি। ফেলে আসা গ্রামের কথা মনে হলে গ্রাম ছাড়া মানুষের হৃদয়ে আজও শিহরণ জাগে, রোমাঞ্চিত হন তারা। তাদের কাছে গ্রামের মাটির গন্ধ দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসার মাত্রা আরও বাড়িয়ে দেয়, তাই না?

0: বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের আমলিচুর গন্ধে ভরা দিনের শুরুতে দাঁড়িয়ে আমাদের নগর জীবনের বাস্তবার মধ্যে সেই সহজ সরল সুখী নিরাভরণ গ্রামীণ জীবনের ছবিটি অনুভবে এনে চলুন আমরা ঘুরে আসি আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সবুজ প্রাঙ্গণ থেকে।
1: আজ মহানগর উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা জীবন্নেসা এবং
0: আমি লিয়াকত খান। বন্ধুরা, ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা জানাই সকলকে।
1: আজ বৃহস্পতিবার, 21 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 4 জুন 2026 খ্রিস্টাব্দ, 17 জিলহজ 1447 হিজরি, গ্রীষ্মকাল। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ জন্মদিন।
0: এই পৃথিবীর বুকে আজ মানব শিশুরা কতটা নিরাপদ? সেইসব শিশুরা, সেইসব নিষ্পাপ সত্তা যারা পৃথিবীতে আসে কেবল ভালোবাসা পেতে, খেলতে, শিখতে এবং স্বপ্ন দেখতে, তাদের চোখে পৃথিবী মানে মায়ের কোল, বাবার হাত, স্কুলের বই আর বৃষ্টিতে ভেজার আনন্দ। রাজনীতি, ক্ষমতা, হিংসা, এসব শব্দ তাদের অভিধানে থাকার কথা নয়। অথচ আজ সেইসব শিশুরাই পৃথিবীর সবচেয়ে অসহায় শিকারে পরিণত হচ্ছে।
1: আজ 4 জুন, আজ আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অব অ্যাগ্রেশন। ইংরেজি শব্দ অ্যাগ্রেশন থেকে এই আগ্রাসন শব্দটির উৎপত্তি। এই আগ্রাসন শব্দটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। সহজ ভাষায় বলতে গেলে আগ্রাসন মানে হল কোনো রাষ্ট্র বা সশস্ত্র গোষ্ঠী কর্তৃক অন্য দেশ বা জনগোষ্ঠীর উপর জোরপূর্বক সামরিক আক্রমণ, দখলদারিত্ব, বোমাবর্ষণ, নির্যাতন অথবা সহিংসতা চালানো।
0: এই আগ্রাসনের রূপ নানাভাবে প্রকাশ পায়। সরাসরি সামরিক যুদ্ধ বিমান, বিমান হামলা, নৌ অবরোধ, দখলদারিত্ব, জাতিগত নিধন এবং সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রম, এসব কিছুর সবচেয়ে বড় শিকার হচ্ছে নির্দোষ নিরীহ শিশুরা, যারা যুদ্ধের কারণ বোঝে না কিন্তু তার মূল্য পরিশোধ করে তাদের রক্ত, স্বজন এবং শৈশব দিয়ে। তারা ঘুমানোর সময় বাড়িতে বা খেলার সময় বাইরে নিরাপদ থাকে না। স্কুল ও হাসপাতালও তাদের কাছে আগের নিরাপদ থাকে না, এখনো নয়।
1: জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের নিচের প্রতিটি মানুষই শিশু, আর ইউনিসেফের তথ্য মতে বিশ্বে আজ প্রায় 25 কোটি শিশু সংঘাতপূর্ণ অঞ্চলে বাস করছে। বিভিন্ন দেশে হাজার হাজার শিশুকে জোর করে বালক সৈনিক বা চাইল্ড সোলজার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গাজার ধ্বংসস্তূপে যে শিশুটি মায়ের লাশের পাশে বসে কাঁদছে, সুদানে যে শিশু না খেয়ে শুকিয়ে যাচ্ছে, মিয়ানমারে যে শিশু জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে, তারা কেউ যুদ্ধ চায়নি। প্রতি বছর গড়ে 15,000 শিশু যুদ্ধে প্রাণ হারাচ্ছে অথবা পঙ্গু হচ্ছে। বড়দের লোভ, ক্ষমতার দ্বন্দ্ব আর রাজনৈতিক হিংসা তাদের শৈশব গ্রাস করে নিচ্ছে প্রতিদিন।
0: ইতিহাস থেকে জানা যায়, এই দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বিশেষ ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে। আজ থেকে 44 বছর আগে 1982 সালে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে ফিলিস্তিন ও লেবাননে বহু শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই মর্মান্তিক ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়ে যায়। তারই প্রতিক্রিয়ায় এই দিবসটির সূত্রপাত হয়। 1982 সালের 19 আগস্ট ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি সভায় প্রতি বছর 4 জুন তারিখে আগ্রাসনের শিকার নিরাপরাধ শিশুদের স্মরণে এই আন্তর্জাতিক দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজকের দিনে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
1: হ্যাঁ বন্ধুরা, শিশুরা আজ অনিরাপদ, কারণ পৃথিবীতে ক্ষমতাসীনরা ক্ষমতা রক্ষায় মানবতা বিসর্জন দিতে দ্বিধা করে না। তাই 4 জুনের এই দিবসটি কেবল একটি তারিখ নয়, এটি বিশ্বের কোটি কোটি নিরীহ শিশুর কান্নার প্রতীক। বাংলাদেশ নিজে আগ্রাসনের শিকার জাতি হিসেবে এই বেদনা গভীরভাবে অনুভব করে। তাই এই দিবসে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, বিশ্বের প্রতিটি শিশু যেন নিরাপদ আকাশের নিচে যুদ্ধের আতঙ্কমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। আজকের দিনে সকলের কাছে এই আবেদন জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি আজ কি আছে আপনাদের জন্য।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
1: বন্ধুরা চলুন শুরুতেই শুনি আজকে ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান এবং তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমত আরা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন ইশরাত জাহান নীলা।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচির তথ্য। জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ প্রাচ্য নাট্যের প্রযোজনায় কিনুকাহারের থিয়েটার নাটকটি মঞ্চস্থ হবে সন্ধে ৭টায়। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ মেঠোপথ থিয়েটারের প্রযোজনায় মলুয়ার প্রেমাখ্যান নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধে ৭টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ এবং আগামীকাল নাট্যকেন্দ্রের প্রযোজনায় পুন্যাহ নাটকটি মঞ্চস্থ হবে সন্ধে ৭টায়। এদিকে লালমাটিয়ার ৬x৪ ব্লক ডি এ ১৫ মে থেকে ভূমি গ্যালারিতে শুরু হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি ৪২ রোড ১৬ ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে, সবাইকে আমন্ত্রণ। আর হ্যাঁ, কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই আপনাদেরকে কোথাও না কোথাও যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন মার্কেটে যাবেন, কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। জেনে নিন আজ বৃহস্পতিবার কোন কোন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে। মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পিরিয়ামিনি মার্কেট, বায়তুল মুকারম মার্কেট, আজিজ কোঅপারেটিভ মার্কেট, শাকুরা মার্কেট। প্রিয় শ্রোতা, আজকে ঢাকা এ পর্যন্তই।
1: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত গায়িকা রুমানা ইসলাম, সেই ছোট্টবেলায় মায়ের মতো আপন কেউ নাই গানটিতে কণ্ঠ দিয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন রুমানা। সিনেমায় তিনি প্রথম কণ্ঠ দিয়েছিলেন তাঁরই বাবা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সঙ্গীতকার খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে চলচ্চিত্রে। ওই ছবিতে মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না গানটিতে কণ্ঠ দেন তিনি। সেই থেকে রুমানা ইসলাম সিনেমার গান এবং আধুনিক গানে নিয়মিতই থাকার চেষ্টা করেছেন। এখনও তিনি আমাদের নিয়মিত গান শুনিয়ে যাচ্ছেন।
1: বন্ধুরা, এবারে আমাদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ। আজকের প্রিয় মুখ পর্বে রয়েছেন আমাদের সকলের অতি প্রিয়জন সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম। আজ তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের প্রিয় মুখ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে একজন প্রিয় মুখ আছেন, আমরা ওনার পরিচয় দেওয়ার আগে ওনার কণ্ঠে দুলাইন গান শুনবো।

0: নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমাদের আজকের প্রিয় মুখ কে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের আজকের প্রিয় মুখ বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন?
1: অনেক ধন্যবাদ, ভালো আছি।
0: আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে একটু জানতে চাই।
1: আমার বর্তমান ব্যস্ততা তো অনেক কিছু নিয়ে, গান নিয়ে আছে, আমি একজন স্থপতি, সেই স্থাপত্য চর্চা নিয়ে আছে, সংসার আছে, আমার কন্যারা আছে কিংবা বন্ধু বান্ধব আছে, সবকিছু নিয়ে।
0: গানের ব্যস্ততা?
1: গানের ব্যস্ততা আমার মা মাহবুবা রহমান, তিনি প্রয়াত হয়েছেন খুবই রিসেন্টলি, তার কিছু গান আমি নতুন করে ভাবছি করব পৌঁছে দেওয়ার জন্য নেক্সট জেনারেশনের কাছে।
0: স্থপতি হিসেবে কি কাজ করছেন, কি ব্যস্ততা যাচ্ছে এই মুহূর্তে?
1: আমি একটি অর্গানাইজেশনের সঙ্গেই আছি।
0: আমরা জানতে চাই আপনার জন্ম এবং বেড়ে ওঠা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথায় ছিল?
1: আমার জন্ম ঢাকাতেই, ওল্ড টাউনে, খাজেদেওয়ানে। আমার স্কুল ভিকারনেসা স্কুল, হোলি ক্রস কলেজে, তারপর পরবর্তীতে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটে পড়াশোনা করেছি স্থাপত্য চর্চা নিয়ে।
0: আপনি স্থাপত্য চর্চা থেকে সঙ্গীত শিল্পী, এই বিষয়টি কিভাবে জড়ালেন? সঙ্গীত শিল্পী তো আপনার বাবা ছিলেন খান আতাউর রহমান,
1: এবং মা মাহবুবা রহমান প্রথম সবাক চলচ্চিত্রের গায়িকা। আসলে তারা ছিল একটি দিকপাল দুজনেই, আমি বলবো। আর বাবা তো আসলে এতটাই বিখ্যাত, কিংবা যে অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে তিনি পদার্পণ করেছেন, সেখানে তিনি সোনা ফলিয়েছেন, এটা আমার বলবার অপেক্ষা রাখে না। তো ছোটবেলার থেকে গানটা তো একদম রঞ্জে রঞ্জে ছিল, পরিবেশটা তেমন ছিল, গানটাই আমার বেশি। বাবা কিন্তু যদিও রূপালী জগতের চলচ্চিত্রের মানুষও ছিলেন, বাবার বিভিন্ন অঙ্গন ছিল, কিন্তু সঙ্গীতটা কি আসলে আমি আমার প্রাণে ধরে নিয়েছিলাম।
0: তো সেই যে পারিবারিক ভাবে গানের আবহের মধ্যে আপনি বেড়ে ওঠা, তো গানের তালিম নেওয়া শুরু করেছিলেন কোন সময়টিতে?
1: হ্যাঁ, আমি তখন বেশ ছোট, 7-8 বছর বয়স হবে, আমাদের বাসায় ওস্তাদ পিসি গোমেজ আসতেন, আমার মা ওনাকেও শেখাতেন, আমার বড় বোন ডাক্তার এখন রাহিলা খান তাকেও শেখাতেন। আমি ছোটবেলার থেকে না, যেই দেখতাম যে ওস্তাদ আসছে এক দরজা দিয়ে, আমি পারলে অন্য দরজা দিয়ে পালিয়ে মাঠে খেলতে চলে যেতাম, কারণ আমার শাস্ত্রীয় সঙ্গীত সারে গামা পাধানিসা করতে হবে, আমার কাছে মনে হতো এটা একটা একটা পরীক্ষা, একটা মানে যন্ত্রণা, তখন ইচ্ছে করতো না। কিন্তু এই ওস্তাদ পিসি গোমেজ, ওনাকে আমি এখনো স্মরণ করি, ওনার চেহারাটা এখনো ভাসে, উনি আমাকে ছড়া গান দিয়ে শুরু করলেন।
0: আচ্ছা,
1: আমাকে সারেগামা পরে ছড়া গান দিয়ে যখন শুরু করলেন, দেখলেন যে আমার গলায় সুর আছে, তার লয় আছে, আস্তে আস্তে আস্তে আমাকে শেখালেন। তো ওনার কাছে আমার প্রথম তালিম নেওয়া। তারপরে বাবা মা তো আছেই, বাবার কাছে বহু অনেক কিছু শিখেছি, মা মাহবুবা রহমানের কাছে অনেক কিছু শিখেছি। তালিম বলতে এনাদের তিনজনের কথাই বলতে হয়,
0: সঙ্গীত এবং স্থাপত্য, এই দুটি বিষয় কি পাশাপাশি যায়, মানে কোনো কন্ট্রাডিকশন তৈরি করে কি, মানে সংঘর্ষ তৈরি করে?
1: নেভার, কখনোই করেনি, কারণ আর্কিটেকচারটাও কিন্তু এটা একটি আর্ট এবং সায়েন্সের সংমিশ্রণ।
0: হ্যাঁ,
1: আমি হয়তো স্কেচ করছি, একটা ডিজাইন আমার মাথায় আছে, কিন্তু সঙ্গীতটাও কিন্তু মাথায় থাকতে পারে। সেই সময় আমি গান শুনতে শুনতে কাজ করতে পারি, সঙ্গীতটা কতটুকু করব কিংবা অন্য কাজ কি করব, আমি দিনটাকে ভাগ করে নিই, যার জন্য আমার মনে হয়েছে এটাও আমার মানে আল্লাহ তাআলার থেকে আমার উপর একটা সুদৃষ্টি যে আমি কাজগুলো করতে পারছি। কারণ আমার মেয়েরা বলে যে মা তুমি কি করে ম্যানেজ করো, তুমি একজন আর্কিটেক্ট, এত ভালো বড় বড় কাজ করছো, আবার তুমি গানও করে যাচ্ছ, যেটিতে তোমার কোনো দেখছি না যে তোমার অলসতা, কিংবা তোমার তুমি যে খুব টায়ার্ড হয়ে যাচ্ছ সেটাও পাচ্ছি না। সেই আর কি, ম্যানেজ করাটা কিন্তু জীবনের একটা বড় অংশ।
0: আমরা একটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো?
1: গান শোনাই অবশ্যই, আমার এটা মৌলিক গান, তরুণ মুন্সির সুরে এবং লেখায়।
0: আচ্ছা,
1: গানটি গাইছি, এটা খুবই শ্রোতা প্রিয়তা পেয়েছে।

0: চমৎকার। এবারে আমরা আসতে চাই বেতারকে কিভাবে চিনলেন।
1: এটা আমার কাছে মনে হয় আমি তাদের প্রতি অত্যন্ত অশেষ কৃতজ্ঞতা আমার একটি কারণে, সেটা হচ্ছে আমাকে, আমি তখন রুমানা খান ছিলাম, রুমানা খানকে চিনিয়েছে বেতার।
0: আচ্ছা,
1: সারা বাংলাদেশের, সারা বাংলার হৃদয়ে অন্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমার সেই গানগুলো, মায়ের মতো আপন কেহ নাই, মন মাঝি তোর বৈঠানে রে, হায় রে আমার মন মাতানো দেশ। এই গানগুলো একটি সময় ছিল দিন রাত বাঁচত, যে তখন আমাকে কিন্তু মানুষ আমার চেহারা চেনে না, কিন্তু আমার গানে আমার পরিচয়, এটি একটি দিক। আরেকটি দিক, আমার অবশ্যই বেতারের সঙ্গে খুব ভালো স্মৃতি আছে। যখন প্রথম অডিশন দিতে আসি, তখন আমি একটা লম্বা গ্যাপের পর 91-এ আমার বাবার হাত ধরে এসেছিলাম।
0: আচ্ছা,
1: সেদিন একটা নজরুল সঙ্গীত এবং আধুনিক গান করেছিলাম এবং অডিশন দিয়ে করেছি। এমন না যে খানাতাউর রহমানের কন্যা অডিশন, তখন কিন্তু হ্যাঁ, এবং বাবা কিন্তু সেই বিষয়ে খুবই খুবই স্ট্রিক্ট ছিলেন যে না, ও আসবে পরীক্ষা দিবে, গান ভালো হলে পাস করবে, না হলে নেই।
0: কোন কোন গানগুলো গিয়েছিলেন?
1: আমি গিয়েছিলাম খেলি ছোঁয়ে বিশ্ব নিয়ে, আর আধুনিক গান করেছিলাম, আমার মায়ের গান ছিল আধুনিক।
0: কোন গান?
1: সেই গানটি ছিল আজকে আমার মালঞ্চে ফুল ফোটে নাই, কি দিয়ে গাঁথে মালা ভাবছি বসে তাই। বাবার আবার একটা খুব নির্দেশনা ছিল যে না, পড়াশোনার সময় ছোট, আগে পড়াশোনা তারপরে গান, যার জন্য আমরা পড়াশোনাটা চালিয়ে গেছি। বলেছে যে পড়াশোনা করতে হবে, কারণ নিজের পায়ে দাঁড়ানোর জন্য, শুধু গান বাজনা করলে চলবে না, আর গান তোমার হবেই, কারণ গান তো তুমি গাইছো, বুঝতে যখন থেকে শিখেছো তখন থেকে গাইছো, রঞ্জে রঞ্জে তোমার গান আছে, কিন্তু পড়াশোনাটা আগে শেষ করতে হবে, তা না হলে আর পড়াশোনা কোনোদিনই হবে না।
0: আপনার বাবার এত বিশাল গানের ভান্ডার আছে, সেখান থেকে এই মুহূর্তে কোন গানটি আপনি আমাদের শোনাতে চান?
1: শোনাতে চাই আমার ভীষণ প্রিয় একটি গান, তুমি চেয়েছিলে ওগো জানতে,

0: খুবই চমৎকার, খুবই চমৎকার। কতগুলো অ্যালবাম করেছেন?
1: অ্যালবাম বলতে আমি, হ্যাঁ আমি প্রায় 9-10টা অ্যালবাম করেছি। তার মধ্যে একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আছে, দেশাত্মবোধক গানের অ্যালবাম আছে, আর মিক্সড অ্যালবাম বেশ কিছু আছে। এই তো
0: ওই অ্যালবাম থেকে আমরা গান শুনবো।
1: হ্যাঁ, অবশ্যই গান শোনানো যায়। আমি কাজী হাবলু ভাইয়ের সাথে বেশ কিছু কাজ করেছি। প্রথম থেকে যখন কাজ শুরু করলাম টেলিভিশনে, তখন হাবলু ভাই ওখানে প্রডিউস করতেন কিছু অনুষ্ঠান, ওনার একটি গান গাইছি। ভুলে যেতে চাই

0: বাহ, তরুণ যারা আসতে চায় সঙ্গীতের জগতে তাদের জন্য কি পরামর্শ?
1: ওই যে পরামর্শ হচ্ছে যে সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। তো একজন গুরুকে অবশ্যই মানতে হবে এবং সবসময় আসলে মাটির কাছাকাছি থাকতে হবে, তোমাকে ধরে নিতে হবে। শিল্পী হচ্ছে, শিল্পীর প্রথম গুণ হচ্ছে অমায়িক, নম্রতা, ভদ্রতা, এটা আসলে ধারণ করতে হবে। আর গান তো গাইতে হবে, গান যারা গান ভালো না গাইলে তো আসলে শিল্পীর প্রথম এটাই তারা পাশ করবে না।
0: অনেক অনেক ধন্যবাদ রুমান ইসলাম, আপনার ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন এবং অনেক মূল্যবান আলোচনা আমরা জানতে পেরেছি আপনার থেকে, অনেক অজানা কথাও জানতে পেরেছি। আপনি ভালো থাকবেন, বাংলাদেশ বেতার এবং মহানগরের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা।
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, শ্রদ্ধা সবার প্রতি।
2: প্রিয় শ্রোতা, শুনলাম প্রিয় মুখ, এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকাই সংস্কৃতি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা নগরীর ইতিহাসে জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা, এই ঢাকা মহানগরীর অন্তরে। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
3: চারশত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আওরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। পুরানো ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। এই নিদর্শনে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর, মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির মিশ্রণ। মোগল আমলের স্থাপত্য, খোলামেলা পরিবেশ আর সতেজ ঘাসে ঘেরা ঐতিহাসিক এ প্রাঙ্গণে সময় কাটিয়ে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। বইয়ের পাতায় লালবাগ কেল্লার ইতিহাস পড়লেও সরাসরি এসে দেখে অন্যরকম অনুভূতি হয়। লালবাগ কেল্লায় প্রবেশের পর দেখা মিলবে সুন্দর ফুলের বাগান এবং একাধিক প্রসবনের। তবে বিশেষ কিছু দিন ব্যতীত প্রসবনগুলো বন্ধ থাকে। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর মুঘল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে এই সুড়ঙ্গ পথে জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। অনেকের মতে একসময় এই সুড়ঙ্গ পথে দর্শনার্থীরা প্রবেশ করতে পারত, কিন্তু আজও এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। লালবাগ দুর্গের প্রাণকেন্দ্র দিওয়ানি আম নামের দরবার হল বা হাম্মামখানা, তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতল বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করলেও এটি ব্যবহার করতেন সুবেদার শায়েস্তা খাঁ। ভবনের নিচতলা ব্যবহার হতো হাম্মামখানা বা নবাব শায়েস্তা খাঁর বাসভবন হিসেবে এবং দ্বিতীয় তলা থেকে তখনকার সকল বিচার কার্য পরিচালনা করা হতো। 1688 সালে নবাব শায়েস্তা খাঁ শাসনতন্ত্র থেকে বিদায় নিয়ে অবসরে যাওয়ার পর দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের ওয়াকফ করে আগ্রায় চলে যান। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম পরিবিবির মাজার। শায়েস্তা খাঁ তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার বিশাল দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। বর্তমানে পুরো ভবনটি জাদুঘরের প্রত্নসম্ভার। মুঘল শাসনামলের অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। ভবনের প্রবেশপথে বিদ্যমান মুঘল আমলের কামান দৃষ্টিগোচর হয় যে কোনো দর্শনার্থীর। হাতে লেখা কোরআন শরীফ, তাফসির, দিওয়ানি হাফিজ নামে কাব্যগ্রন্থ, আকবরের শাহী পরমান ও পরওয়ানাসহ বিভিন্ন গ্রন্থ, পাণ্ডুলিপি এবং মুঘল চিত্রকলার নানা নমুনা এই জাদুঘরের অমূল্য সম্পদ। তাছাড়াও শায়েস্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রাও নজর কাড়ে পর্যটকদের। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। পরিবিবির সমাধিস্থলের প্রায় 170 ফুট পশ্চিমে এটি অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি উত্তর দক্ষিণে 65 ফুট এবং পূর্ব পশ্চিমে 32.5 ফুট। মসজিদের পশ্চিমে কিবলা মুখ জুড়ে রয়েছে তিনটি অবতল মেহরাব। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে দুটি ছোট গম্বুজ রয়েছে। পুরনো এই মসজিদে নামাজ আদায় করতেন দুর্গের তৎকালীন মুঘল রাজেন্দ্রবর্গ। বর্তমানে এই মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা হয়। তাছাড়াও স্থানীয় মুসলিদের অংশগ্রহণে এটি এখন প্রশান্তির প্রাঙ্গণ।
4: বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। আজ আপনারা যারা মদনপুর, কাঁচপুর, চিটাগং রোড, সাইনবোর্ড, মাতুয়াইল রায়ের বাগ, শনির আখড়া, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, জিপিও, পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগ, বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট, খামারবাড়ি, আসাদ গেট, কলেজ গেট, শিশুমেলা, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, আমিনবাজার, হেমায়তপুর হয়ে সাভার যাতায়াত করতে চান, তারা বিআরটিসির বাস ব্যবহার করতে পারেন। যাত্রাপথে মাস্ক ব্যবহার করবেন। আপনার যাত্রা শুভ হোক।
2: বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের আয়োজনের সময়টুকু। যাবার আগে শেষ কথাটুকু বলি, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জীবন্নেসা এবং লিয়াকত আলী খান, প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মেৎসু অ্যান্ড কং এর একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতু সাতু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মেৎসু অ্যান্ড কং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11 জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানী পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত কোন অপরাধী ছাড় পাবে না। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যাবিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে একটি করে আইসিইউ থাকবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1,000 শয্যাবিশিষ্ট 5টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিসহ মোট 6টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 2026 সালের 24তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। ক্রিকেটের আরও খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। গতকাল অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকা আসবে আগামীকাল। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সংবাদের পর আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন লালন গীতি, শিল্পী আবু বকর সিদ্দিক।

0: দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক।
1: শ্রোতাসঙ্গীরা, বাংলাদেশ বেতার ঢাকা।

শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন। শ্রোতা বন্ধুরা, শোনাব এখন আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। প্রথম গানটি লিখেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, সুর করেছেন লোকমান হাকিম।

ভালো লাগে এই তোমাকে। ডাক্তার পিয়ার মোহাম্মদ গান লিখেছেন, সুর করেছেন মোহাম্মদ হাসান আলী। আর বন্ধুরা আপনারা শুনছেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে আধুনিক গান।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আলগা করগো খোপার বাঁধন, নজরুল সঙ্গীত, শুনবেন মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে।

0: এতক্ষণ মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে শুনলেন নজরুল সঙ্গীত।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রাধারমণ দত্তের কথাও সুরে শুনবেন পল্লীগীতি, শিল্পী শাহনাজ বেলী।

0: দুখানে পল্লী গীতি শুনলেন শিল্পী ছিলেন শাহনাজ বেলি।
1: শ্রোতাসঙ্গীরা, মনে রাখবেন এই গরমে আমাদের যা যা করণীয়, বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন জাহিদুর রহিম।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন জাহিদুর রহিম। শিল্পী কণ্ঠে এবারে শুনব এ পথে আমি যে গেছি বারবার।

0: এতক্ষণ জাহিদুর রহিমের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন বৃক্ষরোপণের গান শুনবেন। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।

0: বৃক্ষরোপণের গান শুনলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফিকনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসু অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুয়ান কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে ১১ জুন আগামী অর্থবছরে জাতীয় বাজেট পেশ করবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিএআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারি পর্যায়ে ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীর বিএআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিএআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বাড়ানো হয়েছে। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটি বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত কোনো অপরাধী ছাড় পাবে না। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৬ মাসের মধ্যে ২০০ শয্যা বিশিষ্ট ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে একটি করে আইসিইউ থাকবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের ৫টি বৃহৎ শহরে ও শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে ১,০০০ শয্যা বিশিষ্ট ৫টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি সহ মোট ৬টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের ২৪তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় খেলা শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে গতকাল। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল ঢাকা আসবে আগামীকাল। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: শ্রোতা সঙ্গীরা, যারা শুনছেন এই মুহূর্তে আমাদের কান পেতে বাংলাদেশ পেতে ঢাকা কেন্দ্রের আয়োজন, সবাইকে সাদর আমন্ত্রণ মিউজিক স্টুডিওতে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন আধুনিক গানের শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। শিল্পী সরাসরি এখন আপনাদের গান গিয়ে শোনাবেন। শিল্পীকে সঙ্গত করতে প্রস্তুত আমাদের যন্ত্রী শিল্পী এবং কলাকুশলীরা। এই অনুষ্ঠানটি শুনতে এবং একই সাথে উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের, যেটা বলছিলাম যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন সরাসরি এই অনুষ্ঠানটি উপভোগ করতে। তাহলে চলুন বন্ধুরা আমরা চলে যাই মিউজিক স্টুডিওতে মিরাজুল জান্নাত সোনিয়ার পরিবেশনা উপভোগ করতে।

এবারে আমার দ্বিতীয় পরিবেশনা, ভালোবাসা বুকে এসে বসলেই। গানটির কথা নুরুল ইসলাম মানিক এবং সুর ফয়সাল আহমেদ।

0: শ্রোতা সঙ্গীরা, এতক্ষণ মিউজিক স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনালেন আপনাদের শিল্পী মিরাজুল জান্নাত সুনিয়া,
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ এবারে যন্ত্রসঙ্গীতের আয়োজনে। পল্লীস্বরে গিটার শুনবেন, বাজিয়েছেন এনামুল কবির।

0: এতক্ষণ গিটারে পল্লীগীতির সুর শুনলেন, বাজিয়েছেন এনামুল কবির, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও থেকে সরাসরি দোকানে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন লায়লা ইয়াসমিন লাবণ্য।

0: প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি নজরুল সঙ্গীত পরিবেশন করলেন লায়লা ইয়াসমিন লাবণ্য। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার আয়োজন। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি নাজমা বেগম লুসি ও পল্লবীতে। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, এস এম আল জুবাইর ও হাফিজা আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন পল্লীগীতি শুনবেন, কণ্ঠ দিয়েছেন জহির আলীম। প্রথম গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সিরাজুল ইসলাম।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন জহির আলী। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান গেয়ে শোনাবেন রেনেসা ডিও বর্মন।

এবারে পরিবেশন করছি তুমি মিষ্টি করে দুষ্ট পলো গানটি, লিখেছেন সাইফুল ইসলাম মুকুল এবং সুর করেছেন সুবীর নন্দী।

0: প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিও থেকে সরাসরি পরপর দুখানি আধুনিক গান পরিবেশন করলেন রেনেসা ডিউ বর্মন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানটি কথা লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ এবং সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণের সর্বোচ্চ সহযোগিতা দেবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা বাণিজ্য অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা কমানো, সরকারি সেবায় ডিজিটালাইজেশন জোরদার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা করেছে সরকার। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে একটি সীমিত গোষ্ঠীর আধিপত্য এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি পেয়েছে। অবস্থার পরিবর্তনে ডিরেগুলেশন বা অপ্রয়োজনীয় বিধিনিষেধ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হল অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সকল মানুষের জন্য উন্মুক্ত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতিবছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুর আমিষাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনার জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিসহ মোট 6টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজেপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 2026 সালের 24তম সিসিজেপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণরূপে গোলাগুলি বন্ধ এবং লেবাননের দক্ষিণ অংশে লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সদস্যকে অবসরণের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষে গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত অব্যাহত রয়েছে। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডেনো বোরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে গতকাল। অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকা আসবে আগামীকাল। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী রুমজুম বিজয়া রিছিল।

রুমঝুম বিজয়া রিছিলের কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে আপনারা শুনবেন পুরানো সেই দিনের কথা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা রুমছুম বিজয়া রিছিলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন শিল্পী দীপঙ্কর মণ্ডল। প্রথম গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন দীপঙ্কর মণ্ডল।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানটির কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন এবং সুর করেছেন সুমন রেজা খান।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান সমবেত কণ্ঠে। মিউটারে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযান চালাবেন। বৈধ সার্ভিস সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না। নদীপথে লঞ্চ চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই

প্রিয় শ্রোতা বন্ধুরা, দিনক্ষণ সময় হিসেব মিলিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল আয়োজনে। শ্রোতাদের ভালোবাসা মিশ্রিত অনেক অনেক শুভেচ্ছা রইল। শারীরিক সুস্থতা জীবনের এক বড় নিয়ামত, তাই সুস্থ থাকতে সুষম খাবার খেতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শরীরচর্চা, পরিমিত ঘুম ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শ্রোতা সকলের জন্যই। গ্রীষ্মের প্রচণ্ড গরমে মানুষ দেখা যায় খাবার ও পানিবাহিত নানান রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাই সচেতনতা ও সাবধানতা আমাকে আপনাকে আমাদের সবাইকে রক্ষা করতে পারবে এই সময়টায়। আসুন সচেতন হই,

0: করেন আপনারা। প্রিয় শ্রোতা, আয়োজনমালার শুরুতেই শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা। আলোচনার বিষয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে IUD। সাক্ষাৎকার প্রদানে রয়েছেন ডাক্তার নুরুন্নাহার বেগম, সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার রেজাউল আলম খান। চলুন শুনি সাক্ষাৎকারমূলক আলোচনাটি।
1: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD, এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
2: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
1: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি। এটা কোন পদ্ধতিতে পড়ে?
2: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
1: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
2: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পারছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্স এর কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি ওটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক কি যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
2: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলেই এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
2: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। ওনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ করতে হবে না, তবে ওনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, ওনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন, এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন।
2: জি,
1: তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কি রয়েছে?
2: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: IUD দিলে সুবিধাটা কি?
2: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান, তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি, হরমোন শরীরে আসে কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
1: তবে একটি প্রসঙ্গ, যে এটা হারিয়ে গেল কোনো জরায়ুর ভিতরে বোঝবার উপায়?
2: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আয়ুডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি সহজে আসে।

0: কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে। এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম, 10,000-20,000 একজনের হয় কি হয়
1: না। এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইডি দেওয়া হলো, এটা তো খুলে ফেলা যায়
0: অবশ্যই,
1: এটা এত অস্থায়ী
0: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
0: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন,
1: করতে পারেন। কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইডি ব্যবহারের সুবিধে, ইনি অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা, আপনার দৈনন্দিন কর্মময় জীবন তখন প্রশান্তির হবে যখন আপনি থাকবেন সুস্থ। তাই বলা যায় সুস্থতা জীবনের এক অপরিহার্য অঙ্গ। পরিবারে আমাদের বিভিন্ন বয়সী সদস্য থাকেন, বৃদ্ধ, শিশু, কিশোরী, প্রসূতি ও গর্ভবতী মাতা, সকলেরই যত্ন প্রয়োজন স্বাস্থ্য ভালো রাখার জন্য। শোনাব এবার স্বাস্থ্য বিষয়ক গান।

0: প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চিঠির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে থাকেন এবং অপেক্ষায় থাকেন কখন আমরা সেই চিঠিগুলি পড়ে শোনাব। শ্রোতা, অপেক্ষার পালা সাঙ্গ করে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব আপনি কেমন আছেন পরিবেশিত হবে এখনই। সঞ্চালনায় রয়েছেন নাসিমা রাজ্জাক জুথি। চলুন তাহলে শুনি আপনি কেমন আছেন চিঠিপত্রের জবাবের এই পর্বটি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব আপনি কেমন আছেন। কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই কিডনিকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। কিডনি ভালো রাখতে হলে আমাদের কিডনির যত্ন নিতে হবে এবং বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের আজকের বিষয় কিডনি রোগীর জীবনযাপনের সতর্কতা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আনম আব্দুল হাই, সহকারী অধ্যাপক কিডনি রোগ বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কিডনিতে কি কি ধরনের রোগ হতে পারে।
1: কিডনিতে সাধারণত, কিডনি তো এর মধ্যে বলে দেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মানবদেহের জন্য, এর অনেকগুলো কাজই কিডনি করে থাকে। সাধারণত কিডনিতে যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কয়েকটা প্রেক্ষাপটে চিন্তা করতে হয়। প্রথমত কিছু কিডনি রোগ আছে আকস্মিক কিডনি রোগ, কিডনি সম্পূর্ণ ভালো ছিল, হঠাৎ করে কোনো কারণে কিডনির কার্যকারিতা কমে যেতে থাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে, আকস্মিক কিডনি রোগ। অপরপক্ষে কিছু রোগ আছে যেটা ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ। সারা বিশ্বে সকলে কিন্তু আসলে কিডনি রোগের কথা যখনই আসে তখন এই ধীর গতি কিডনি রোগের কথাটাই মূলত বুঝতে পারে বা ধারণা করে। অপরপক্ষে কিছু সাধারণ কিডনির রোগ রয়েছে, যেমন মূত্রনালী সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথরজনিত কোনো রোগ হতে পারে, অথবা কিডনিতে প্রতিবন্ধকতাজনিত কোনো রোগ হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনিতে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে কি কি ধরনের লক্ষণ মানব দেহে প্রকাশ পেতে পারে।
1: কিডনিতে আসলে লক্ষণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে সেক্ষেত্রেও আমরা বলি যে ওই প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। কিডনিতে সাধারণত আকস্মিক কিডনি রোগ যখন হয় সেই ক্ষেত্রে কিডনি রোগের লক্ষণগুলো অনেক দ্রুত প্রকাশ পায়। সাধারণত হঠাৎ করে দেখা যায় তার হয়তো ডায়রিয়া হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা মারাত্মক ধরনের কোনো ইনফেকশন হওয়ার জন্য, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার জন্য দেখা যায় যে কিডনি যে প্রস্রাবটা তৈরি হয় প্রস্রাবের পরিমাণটা আস্তে আস্তে কমে যেতে থাকে, শরীরে পানি আসতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, দেখা যায় যে তার হয়তো খিঁচুনি হতে পারে, এমনকি চেতনা লোপ পেতে পারে, মৃত্যু হতে পারে। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো অনেক তাড়াতাড়ি প্রকাশ পায়, আর এই যদি সময় মতো চিকিৎসা নেয় এই রোগ কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে অপরপক্ষে যে ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ, যেটা এখন সারা বিশ্বে অনেকাংশেই আমাদের বাংলাদেশের মতো দেশে বা উন্নয়নশীল দেশে আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, যেহেতু এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় প্রকাশই পায় না, এই জন্য একে বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। দেখা যায় যে কিডনি 70-80% কার্যকারিতা যদি হ্রাস না পায় সেক্ষেত্রে কোনো লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, যখন লক্ষণ প্রকাশ পায় তখন আসলে অনেক দূর এগিয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার শুরুর দিকে কিছুটা লক্ষণ প্রকাশ পেতে পারে, শুরুর দিকে দেখা যায় যে তার ক্ষুধামন্দা, হয়তো খেতে ভাল লাগছে না, অবসাদগ্রস্ততা, সে আগে যে কাজ করতে হয়তো সমস্যা হতো না এখন ওই কাজগুলোই অল্পতেই দেখা যাচ্ছে হাঁপিয়ে উঠছে বা করতে পারছে না, দুর্বলতা লাগছে, একটা সময় শরীরে আস্তে আস্তে পায়ে হাতে পায়ে পানি চলে আসতে পারে, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, তার হয়তো আগে কখনো রক্তচাপ ছিল না, উচ্চ রক্তচাপ ছিল না, দেখা যাচ্ছে নতুন করে তার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। একটা পর্যায়ে যদি আগাতে থাকে তখন দেখা যায় যে রোগী আস্তে আস্তে রোগী শ্বাসকষ্ট হতে থাকে, চেতনা লোপ পেতে পারে, খিচুনি হতে পারে, এমনকি যদি চিকিৎসা সময় মতো না নেয় মৃত্যু হতে পারে।
0: কিডনি রোগী যারা রয়েছেন তাদের খাবারগুলো তারা গ্রহণ করে থাকেন সেখানে তো কিছু বিধিনিষেধ থাকে, তো কিডনি রোগীদের কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
1: সুন্দর একটি প্রশ্ন, যে আসলে এটা সবারই একটা যে প্রশ্ন থাকে যে আসলে কিডনি রোগ হয়ে গেলে তিনি কি খাবেন বা কি খাবেন না, কোন কোন খাবারগুলো পরিহার করবেন। যদি আমরা পুরোপুরি চিন্তা করি, প্রথম হচ্ছিল যেহেতু কিডনি রোগের কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আরো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা বংশগত কিছু কারণে রোগ যেহেতু হয়ে থাকে, কিডনি রোগী যখন কিডনি রোগ হয়ে যাবে, বিশেষ করে ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন তার খাবারে প্রথমত যে খাবারে যে লবণ, অতিরিক্ত লবণের লবণটাকে পরিহার করতে হবে। আর শরীরে যদি পানির পরিমাণটা অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে শরীরে পানি চলে আসে কিংবা কিডনি রোগটা আমরা বলি কিডনি রোগের কতগুলো ধাপ থাকে, সেই ধাপে যদি একদম যদি অনেক দূর পর্যন্ত 80-90% যদি কিডনি কার্যকারিতা যদি কমে যায় ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পানিটাকে আমরা একটু মেপে খেতে বলি, তার সারাদিনে যতটুকু প্রস্রাব হয় যে 24 ঘন্টায় ওর সাথে একটা ওই পরিমাণটার সাথে আমরা কিছু অতিরিক্ত 400 বা 500 ml যোগ করে বলি যে এই পরিমাণ আপনি খাবেন, বা রাফলি আমরা বলতে পারি যে 1-1.5 লিটারের মধ্যে তখন পানি খেতে হয়। সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন অনেক সময় দিই, সব ক্ষেত্রে না। খাবারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিন বা আমিষ, যেটা আমিষটা আসলে আমিষের কারণে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে বেড়ে যেতে পারে, সেই আমিষের মাত্রাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে আমরা যদি বলি যে 0.6-0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট, একটা রোগীর যদি 50 কেজি ওজন হয় সেক্ষেত্রে তার পাত্রে আমরা যদি 30 গ্রাম প্রোটিন সারাদিনে সে খেতে পারবে। 30 গ্রাম প্রোটিনটা শুনলে অনেকে বলে 30 গ্রাম প্রোটিন আসলে কিভাবে ভাগ করে দেওয়া যায়, খুব সহজ। একটা ডিম যদি যে সাদা অংশটা যদি আমরা ধরি সেখানে 6-7 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছের যদি বড় টুকরা 10-12 গ্রামের বেশি হয় না, এক পিস যদি মুরগির মাংস যদি বড় এক পিস নেয় সে 14 গ্রামের বেশি হবে না। তো সারাদিন সে কিন্তু একটা ডিম, এক টুকরা মাছ অথবা এক টুকরা মাংস দুপুরে রাতেও খেতে পারে, মানে বন্ধ করে দেওয়া। মানে অনেকে মনে হচ্ছে আমরা যখন বলি আমিষ খাবেন না তখন দেখা যায় খাওয়া ছেড়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের রোগী দুর্বল হয়ে যেতে থাকে, তার রক্তের পরিমাণটা কমে যেতে পারে, অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ, কিডনি রোগ যখন আগাতে থাকে তখন কিডনিতে বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে লবণটা, এটা শরীর থেকে যেতে বের হতে পারে না, এর মাত্রাটা বেড়ে যেতে থাকে। বেড়ে গেলে দেখা যায় যে হার্টের সমস্যা হয়, হৃদরোগ দেখা দিতে, বিভিন্ন ধরনের হার্টের বিভিন্ন ধরনের দেখা সমস্যা দেখা দেয়। এই জন্য পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকে সেই খাবারগুলোকে আমরা একটু পরিহার বা কম পরিমাণে খেতে, বলি, বিশেষত ফল, ফলমূলের মাঝে আছে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা যেসব ফলে পটাশিয়াম কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, পেঁপে, এগুলোতে একটু কম থাকে আনারসে, তখন আমরা সেগুলি এই ফলগুলো খাওয়ার জন্য, অন্যান্য ফলগুলো তখন বলি যেসব পটাশিয়াম বেশি থাকে, যেমন খেজুর, ডাব, কলা, এগুলো একটু পরিহার করতে বলি। আরেকটা হচ্ছে যে সবজিগুলো, যে সবজিটা অনেক সময় বলি যে যাদের পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যায়, যারা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে, সেই ক্ষেত্রে দেখা যায় পটাশিয়ামের মাত্রাটা কমে যেতে পারে। আর কিছু কিছু দুধ, দুধের মধ্যে ফসফেটটা অনেক বেশি থাকে, শরীরে কিডনি রোগীদের ক্ষেত্রে ফসফেটের মাত্রাটা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ফসফেট দুধটা হয়তো সারাদিনে হয়তো এক কাপ একটু পাতলা করে খেতে পারবে, শর্টটাকে পরিহার করবে। মোটামুটি খাবারের যদি আমরা এই জিনিসগুলো যদি মেনে চলি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যাদের ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান একদম পরিহার করতে হবে, আর শরীরের ওজনটাকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনির রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল, তো কিডনি রোগের চিকিৎসা করার জন্য রোগীরা স্বল্প খরচে কোথায় যেতে পারেন, কোথায় এর চিকিৎসা ভালো দেয়া হয়?
1: আসলে ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে যখন যেই মুহূর্তে ডায়ালাসিসের প্রশ্ন চলে আসে বা কিডনি প্রতিস্থাপনের প্রশ্ন চলে আসে, আচ্ছা এটা অত্যন্ত ব্যয়বহুল হয়, বিশেষত যখন কিডনি রোগের যে পঞ্চম ধাপ বা শেষ ধাপে চলে যায় ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ডায়ালাসিসের উপর তার জীবনের মানে তার বেঁচে থাকাটা নির্ভর করতেছে, অথবা কিডনি প্রতিস্থাপনের উপর নির্ভরশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাকে তো যেহেতু সারা জীবনের একটা প্রশ্ন, যেটা সারা জীবন তাকে ডায়ালাসিস নিতে হবে যেহেতু চলার জন্য, বাঁচার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, সরকারি যে হসপিটালগুলো আছে প্রত্যেকটাতে কিডনি বিভাগ আছে এবং ডায়ালাসিস ইউনিট কিন্তু আছে, এবং যেটা সব বিশেষত জাতীয় কিডনি হাসপাতাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি, যেটা শেরে বাংলা নগরে আছে, সেখানে কিন্তু প্রতিনিয়তই কিডনি রোগীদের ডায়ালাসিসের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে, এবং ট্রান্সপ্লান্টের জন্য কিডনি প্রতিস্থাপনের সুন্দর ব্যবস্থা আছে।
0: এরপর আপনার কাছে জানতে চাই একটি খুব কমন প্রশ্ন সবাই করে থাকে, যে যেসব রোগীদের কিডনির রোগ দেখা দেয়, তারা একবার যদি ডায়ালিসিস শুরু করেন তাহলে সারা জীবন তাকে ডায়ালিসিস করেই বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেকেই অনীহা প্রকাশ করেন যে ডায়ালিসিস শুরু করলে হয়তো বা আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তো এই কথাটি কতটুকু সত্য বা আপনার কাছে কি মনে হয়?
1: এই কথাটা আসলে ডায়ালাসিসের প্রশ্নটা যখন আসে, ডায়ালাসিস কিন্তু যদি অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে ডায়ালাসিস লাগতে পারে, তখন আমরা যখন ডায়ালাসিসের কথা বলে তখন রোগীর অনেক সময় ধারণা হয় যে সারা জীবনে থাকে, আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু ডায়ালাসিসটা আসলে সারা জীবনের জন্য নিতে হয় না, তাকে তিনটা বা চারটা পাঁচটা সেশন নেওয়ার পর একটা সময় তার কিডনি যখন আবার তার কার্যকারিতা ফিরে পায় তখন কিন্তু ডায়ালাসিসটা করা লাগে না। অপরপক্ষে যদি ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগের ক্ষেত্রে আসলে ডায়ালাসিসটা যখন করতে হয় তখন কিন্তু তার যেহেতু কার্যকারিতা অনেক কমে যায়, সেই ক্ষেত্রে তার জীবন ধারণের বা যে জীবনে যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য জীবন যাত্রার মানটাকে ধরে রাখার জন্য, বেঁচে থাকার জন্য তখন কিন্তু ডায়ালাসিস প্রয়োজন পড়ে। ততদিন পর্যন্ত উনি যদি কিডনি প্রতিস্থাপন করে ফেলতে পারেন, প্রতিস্থাপন করলে কিন্তু আর ডায়ালাসিসের প্রয়োজন হয় না, আর যদি ভালোভাবে উনি যদি ডায়ালাসিস নিয়মিতভাবে নেয় উনি কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কিডনি রোগী যারা রয়েছেন তাদের জীবন যাপনে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে?
1: কিডনি রোগীদের যেহেতু যদি কিডনি রোগ হয়ে যায়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন যদি বলি, প্রথমত হচ্ছিল তার, আমি আগেই বলেছি খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন প্রয়োজন, যেসব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, আর যেটা হচ্ছিল তার যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপটা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাকে যেটা হচ্ছিল চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোনো ওষুধ তার সেবন করা যাবে না, বিশেষত ব্যথানাশক ওষুধ তো একদমই সেবন করা যাবে না। অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করে যে কবিরাজি বা হার্বাল যে ওষুধ খেলে হয়তো বা কিডনি ভালো হয়ে যেতে হবে, এই ধরনের একটা ভুল ধারণা। আর যখনই কোনো সমস্যা দেখা দিবে, তার যদি শ্বাসকষ্ট হয় বা যে কোনো সমস্যা হলে, যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, কারণ অনেক সময় ইনফেকশনের কারণে কিডনি রোগের মাত্রাটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে যদি যথাসময় চিকিৎসা নেয় সেটা কিন্তু আবার ভালো থাকে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে কিডনি রোগীরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না জানতে চাই।
1: কিডনি রোগীর বিশেষ করে যখন কিডনি রোগ হয়, বিশেষত ক্রনিক কিডনি ডিজিজ বা ধীর গতি কিডনি রোগ যখন হবে, তখন যদি খাবারের প্রসঙ্গটা আসে, প্রথমত হচ্ছে যে খাবারে অতিরিক্ত লবণটা পরিবহার করতে হবে, আলগা লবণ তার খাওয়ার প্রয়োজন নেই, তরকারি বা যে লবণটা সেটা দিয়ে ভাত খেয়ে ফেলবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটা যেহেতু রক্তে অনেক বেড়ে যায়, যেসব খাবারে পটাশিয়াম অতিরিক্ত থাকে, বিশেষত ফলমূলে অথবা সবজিতে, সবুজ সবজিতে থাকে, সেইগুলো হয়তো কিছু অনেক ক্ষেত্রে পরিহার করতে হয়। সবজিগুলো অনেক সময় সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করতে হয়। আর ফলের মধ্যে বিশেষত যেসব ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে, যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, আনারস, এই ফলগুলো উনি মাঝে মাঝে খেতে পারবে। আর যেসব ফলে, বিশেষত কলা, ডাব, খেজুর, যেগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে সেই ফলগুলো পরিহার করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ফল আছে যেগুলো হচ্ছে কিডনির জন্য অত্যন্ত ক্ষতি করে, অক্সালেট যেসব ফলে বেশি থাকে, স্টার ফ্রুটস বলি বা আমরা বলি, বিশেষ কামরাঙ্গা জাতীয় যে ফল, কামরাঙ্গা বিলম্ব, এই ফল গুলো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে, এই ফল খাওয়াই যাবে না। আর যেটা হচ্ছিল খাবারে যে অতিরিক্ত চর্বি পরিমাণটা মাত্রাটাও তাকে সবসময় পরিহার করতে হবে। আর প্রোটিন যেটা আমিষ, যেটা আমিষ খাওয়ার মাত্রাটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা সারাদিনে হয়তো সে 0.6 গ্রাম পার কেজি বডি ওয়েটে বলি প্রতি গ্রামে, যদি আমরা 50 কেজি একজন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি যে তার সারাদিনে হয়তো 30 গ্রাম প্রোটিন খেতে পারবে, 30 গ্রাম প্রোটিনটাকে আমরা আসলে ভেঙে ভেঙে নিতে পারি, যে একটা ডিমে যদি চিন্তা করি সাদা অংশে থাকে 6-7 গ্রাম, একটা এক টুকরা মাছ যে আমাদের ফ্যামিলি সাইজ যেটা বলি আমরা বাসায় যে মাছটা খাই সেখানে 10-12 গ্রামের বেশি থাকে না, আর যদি একটা বড় মুরগির টুকরা নেই সেই টুকরা তো বেশি হলে 14 গ্রাম প্রোটিন থাকে। তো 30 গ্রাম প্রোটিন করতে গেলে আসলে বেশ তার খাওয়াটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে না, যে একদম সব ছেড়ে দিতে হবে তা না, একটা ডিম খেতে পারে সকালে, যদি ওনার রক্তচাপ থাকে কিংবা কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে কুসুমটা পরিহার করতে পারে, আর যদি সেগুলো ভালো থাকে সারাদিনে একটা ডিম হয়তো কুসুম খেতে পারবে, দুপুরবেলা হয়তো এক টুকরা মাছ বা এক টুকরা মাংস খেতে পারবে। আর মাছের যেটা আমরা বলি যেহেতু ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক সময় দেখা যায় কিডনি রোগীদের বেশি থাকে, মাছের ডিমটা পরিহার করবে, আর যেসব বিচি জাতীয় সবজিগুলো যতটুকু পারে একটু পরিহার করবে, অর্থাৎ বিচিটাকে সরিয়ে নিয়ে খেতে পারবে। অবশ্যই ডালের প্রসঙ্গটা আসে যে বলে যে আমি ডাল খেতে পারবো কিনা, আসলে ডালের মধ্যে মসুরির ডালে দেখা যায় যে হচ্ছে ফসফেট এবং ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি থাকে, উনি তো মুগ ডাল কিন্তু সপ্তাহে 2-3 দিন কিন্তু খেতে পারবে, আসলে ওটা কিডনির আসলে ওরকম ক্ষতি করে না, কিডনির কারণে ওই ফসফেট বা ইউরিক অ্যাসিড বেড়ে যায় বলে তখন অনেক সময় অনেকে বলে যে ডালটা কম খাবেন।
0: ডাক্তার আনামা আব্দুল হাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কিডনি রোগ সম্পর্কিত এবং রোগীদের জীবনযাপনের সতর্কতা অবলম্বন সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
1: ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। শোনাবো এবার বেতার কার্টুন।
3: আমিও তোমার লগে বাজারে যাবো। বাজান
4: বাজারে যাওয়ার কাম নাই হাসান, ঘরে বসে আমার কাছে পড়ো, আমি তোমার খাতা পেন্সিল দিব।
3: আমারে না নিলে আমি পড়ুম না, আমারও তোমার লগে নিয়ে যাও বাজান, আমারে নিয়ে যাও।
4: চুপ, এই জন্য বেশি আল্লাহ দিতে নাই। কই হাসানের মা, তোমার পড়ার শাসন করো, মাথায় উঠছে?
3: বাজানে আমারে নিল না, আমা আমি পড়ুম না, আমি স্কুলেও যাবো না, কেন আমারে নিল না?

0: রশিদ ভাই,
1: বাজারে আইসা, আমার দোকানে চা খাই না।
2: দাও দেখি এক কাপসা। এ কি দোকানে তোমার মাইয়া ময়না ভাঙছো কেন?
1: আবদার ধরলো তো যে বাজার তোমার লগে দোকানে যাবো, তাই নিয়ে আইলাম। তার তাতেই কি মহা খুশি। কইলাম, মা দোকানে কেমনে পড়বা? মাইয়া আমার সাথে বই খাতা নিয়ে আসছে।
2: ছোট মাইয়া কইলি আনতে হয়, এইখানে ঝামেলা না?
1: রশিদ ভাই, বাচ্চা গো মন্ডা হইলো মনে লাহান, রাগ করলে কচি মনে দাগ পড়ে। বাচ্চা গো মনের বিকাশের জন্য ওকে আদর দরকার, ওকর সব কাজে উৎসাহ দেওয়া উচিত, ওকর কোনো কথা না করতে নাই। দেখো রশিদ ভাই, আমার মায়ের দিকে চাইয়া দেখো, আপন মনে লিখতেছে।
0: কি গো মা, আরো লেখবা?
1: দেখলা রশিদ ভাই, মাইয়া একেবারে মাথায় উঠায় না, লেখতেছে তো লেখতেছে। রাগ করলে মাইয়ারই আনন্দ থাকতো না। কি হইলো রশিদ ভাই, একেবারে চুপ হয়ে গেলা, কি যেন ভাবতাছ?
2: হ্যাঁ শহীদ ভাই, আমার একটা ভুল হয়ে গেছে, আমি
1: আরে আরে যাও কই, আর শোনো, হাত দাদি সইলেই গেল।
2: হাসান বাবা, হাসান, এই যে বাবা।
3: আমি তোমার লই কথা কম না বাজান
2: বাজান, আমি তো বাজারে যাই নাই, তোমার সাথে নিমি বললা ফিরে আইলাম।
3: সত্য কইতেছো বাজান?
2: হ্যাঁ সত্যি, কাপড় পরো।
3: মা মা, বাজানে আমার বাজারে নিয়ে যাবে, আমার কাপড় দাও।
1: কি ব্যাপার রশিদ ভাই, হুট করে চলা গেলা, এখন দিয়ে আবার পোলারে লাউ করে নিয়ে আইসো?
2: ছেলে আমার সাথে বাজারে আইতে চাইছিল, দমক দিয়া ওর মার কাছে পড়তে কইলাম, নিজের ভুল তোমার কাছে বুঝলাম।
1: চাচা কি কিনলা? খাতা বই পেন্সিল, এইটা আবার কি?
3: কাঠের ব্লক।
1: কাঠের ব্লক? তো কাঠের ব্লক দিয়ে কি করবা, খেলবা?
3: না চাচা, এইসব ব্লক দিয়ে অনেক ধরনের বাড়ি বানানো যায়, আমি বড় হইয়া বাড়ি বানামু, আমি ইঞ্জিনিয়ার হমু।
1: এইটা একটা কামের মতো কথা কইছো বাবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা। বুঝদা রশিদ ভাই, কেন বাচ্চাকে উৎসাহ দিতে হয়? বাচ্চাকে শরীর স্বাস্থ্যের জন্য যেমন খেলাধুলা দরকার, তেমনি দরকার ওকে মনের বিকাশের জন্য কাজে উৎসাহ দেওয়া। অগর ইচ্ছায় কোনো সময় না করতে নাই, অগর মনটা দই না গেলে কোনো কোনো বাচ্চা জেদি হয়, নিজের কাজে হতাশ হয়, কখনো ভালো কাজে উৎসাহ থাকে না, মনোযোগ নষ্ট হয়ে যায়।
2: আর কইতে হইব না শহীদ ভাই, তার প্রমাণ তো আইজি পাইছি। আমি এখন থেকে বাচ্চাকে সব কিছুতেই হ্যাঁ বলুম, না কোনোদিনই না।
4: শ্রোতা, চলতে চলতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানাতে চিঠি লিখুন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নের পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের ইমেইলও করতে পারেন betarphnc1207@gmail.com এই ঠিকানায়। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পেতে দিনে ও রাতে মশারি ব্যবহার করে ঘুমাতে হবে। দরজা জানালায় নেট ব্যবহার করে এডিস মশাকে প্রতিহত করতে হবে। সচেতনতাই পারবে সুস্থ রাখতে সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে শেষ করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল আয়োজন। আজকে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
5: শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক বলেছেন, আগামী 3 মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন চলছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয়পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিসহ মোট 6টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 2026 সালের 24তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়। ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ল। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রো রেলে প্রতিদিন 140টি ট্রিপে গড়ে 1,51,877 জন যাত্রী যাতায়াত করেছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে গত 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে যাত্রীচাপ সামলাতে নিয়মিত ট্রিপের পাশাপাশি 10টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি মেট্রো স্টেশন এবং এর সংলগ্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণরূপে গোলাগুলি বন্ধ এবং লেবাননের দক্ষিণ অংশে লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সদস্যকে অপসারণের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত অব্যাহত রয়েছে। 2 বছর মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 5টি দেশ নির্বাচিত হয়েছে। দেশগুলো হল অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টেবাগো এবং জিম্বাবুয়ে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো এ 5 দেশকে নির্বাচিত করে। এদের 2 বছরের কার্যকাল শুরু হবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে। নতুন নির্বাচিত দেশগুলো পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে। নিরাপত্তা পরিষদে মোট 15টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য। প্রতি 2 বছর অন্তর অস্থায়ী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় খেলা শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে গতকাল। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকা আসবে আগামীকাল। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকতে পারে, শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রচণ্ড গরমে করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানির শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।

0: প্রিয় শ্রোতা, হামিটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামির জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, بنگلہ دیش بیتار ڈھاکا انوشٹھان پرچار ہوچھے ڈھاکا ک مدھم ترنگ 693 کلو ہرس ایف ایم 106 میگا ہرس ایف ایم 90 میگا ہرس اور ایف ایم 102 میگا ہرس
1: بنگلہ دیش بیتار ڈھاکا আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আকাশ পরিষ্কার থাকতে পারে, শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নাটক বোঝা বেলা 3:05, মূল গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। প্রাণীর সুর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
1: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

প্রিয় শ্রোতা, হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে পাঁচ মিশালি গান। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ। এ মনের ভেতর যার ছবি আঁকা।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। বন্ধুরা, এবার আপনাদের শোনাবো আধুনিক গান। শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, গানটিতে সুর করেছেন অশোক কুমার সরকার।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ বিশালী গান। এবারে শোনাব এলআরবি ব্যান্ডের গান, শিল্পী আয়ুব বাচ্চু, আমি বারো মাস তোমায় ভালোবাসি।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন তাণ্ডব ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার ও সঙ্গীরা।

বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবার আপনাদের শোনাবো রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। শোনাবো আমি কি গান গাবো যে ভেবে না পাই।

প্রিয়শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মিশেলি গান। এবারে শোনাব পল্লী গীতি, শিল্পী মৌসুমী আক্তার শ্রবণী। গানের কথা সাজিয়েছেন শিরিন আক্তার এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন তছনছ ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন এসআই শহীদ ও তানজিনা করিম স্বরলিপি।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন পাঁচমিশালী গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, বাংলাদেশে ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কীর্তিজাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়েই বিএনপি এগিয়ে যাবে। তিনি আজ রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত চীনের উপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের কাছে। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাই নাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাই নাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষি পণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150 হাজির ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে অব্যবস্থাপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আজ রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেয়। তিনি জানান, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের শরীরে লাগানো ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, 836টি লাগেজের মধ্যে 21টি ব্যাগ কাটাছেঁড়া অবস্থায় পাওয়া গিয়েছে বলে মৌখিক অভিযোগ করা হয়। প্রতিমন্ত্রী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি বা চুরির প্রমাণ পাওয়া যায়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকার। দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 28টি ক্যাটাগরিতে 32 জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই সম্পর্কিত একটি গেজেট বিজ্ঞপ্তিতে জানায়, প্রবীণ অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে আজীবন সম্মান ওনার জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক পরিচালক আব্দুল লতিফ বাচ্চু উভয়ই মরণোত্তর চলচ্চিত্র পুরস্কার লাভের জন্য মনোনীত হয়েছেন। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধে 6টায় খেলা শুরু হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামীকাল ঢাকায় আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু সাদর আমন্ত্রণ নাট্যানুষ্ঠান বোঝা শোনার জন্য।
2: আজকের নাটক বোঝা, মূল গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ মুহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্যানুষ্ঠান বোঝা।

0: বইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, ঘরটা কি নোংরা, বাড়িতে কেউ নেই নাকি, আমার এগুলো কে দেখবে?
1: কি গো, পাশের ঘরে সত্যেন্দ্র অমন রাগারাগি করছে কেন?
2: কেন, তুমি কিছু বোঝো না?
1: কি বুঝবো আবার,
2: একটু ভাবলেই বিষয়টা বুঝতে পারবে।
1: বিষয়টা খুলে বলো তো।
2: ছেলেকে এত ধুমধাম করে বিয়ে করালাম, বউ বাপের বাড়িতে থাকবে কেন?
1: বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু
2: কিন্তু আবার কি,
1: বৌমার বয়স অল্প, দু এক বছর বাপের বাড়িতে থাকলে ভালো হতো না?
2: কেন, এখানে থাকলে অসুবিধা কি, আমরা কি বৌমাকে অযত্ন করবো?
1: তা নয়, তা নয়, সত্যেন্দ্র পড়াশোনা করছে, তাছাড়া দুজনেরই বয়স অল্প, এই সময়
2: অত কিছু ভেবো না তো, তুমি আজই খবর পাঠাও, বউকে অতি সত্বর আসতে বলো।
1: ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে।
3: ইস, বউয়ের জন্য পাগল হয়ে গেছে। কি হলো, লজ্জা পেয়েছ? কথা বলছো না কেন
4: সরলা?
3: যাক, বোবার মুখে কথা ফুটেছে।
4: সরলা, তোমাকে আমি সর বলে ডাকবো, তোমার কোনো আপত্তি আছে?
3: বারে আপত্তি থাকবে কেন, তোমার যা ইচ্ছে হয় ডেকো, এখন একটু বারান্দায় গিয়ে বসো তো।
4: কেন,
3: ঘরটা একটু গুজগাছ করব।
4: ঘরটা তো ভালোই আছে।
3: ভালো না ছাই, কি হলো অমন করে তাকিয়ে আছো কেন, যাও, আহা যাও না।
4: যাচ্ছি গো, যাচ্ছি।
3: ঘরটা কি অবস্থা হয়েছে, বইগুলো কি অযত্নে পড়ে আছে, কলেজের পোশাকটা কি নোংরা হয়েছে, আমি মরে গেলে এসব কে ধুয়ে দেবে?
4: সরু, মরার কথা বলছো কেন?
3: কেন, আমি কি কোনোদিন মরবো না?
4: না, তোমাকে আমি মরতে দেব না।
3: জমদু তেলে তুমি আমাকে বাঁচাতে পারবে না।
4: পারবো, পারবো, আমি বেঁচে থাকতে জমদূত তোমার কাছে আসতে পারবে না।
3: তুমি আমাকে এত ভালোবাসো?
4: কেন, তোমার বিশ্বাস হয় না?
3: আহা, ঘরে এলে কেন, আমার কাজ শেষ হয়নি তো।
4: হয়েছে, হয়েছে, অনেক হয়েছে, আর করতে হবে না। এবার বলো, কে কাকে বেশি ভালোবাসে?
3: সেটা বলতে হবে, তুমি, তুমি আমাকে বেশি ভালোবাসো।
4: জানো সরো, তোমাকে একদণ্ড না দেখে আমি থাকতে পারি না।
3: তুমি একটা পাগল।
4: হ্যাঁ হ্যাঁ সরু, হ্যাঁ, আমি আমি তোমার জন্য পাগল।
3: ছাড়ো, ছাড়ো,
4: বড্ড পাগল।
3: ছাড়ো
4: না, না ছাড়বো না।
3: ওই যে দেখো, মা আসছে।
4: এই এই সরু, সরু, বইটা কোথায় রেখেছি? না মানে, এই হাসছো কেন?
3: কি ভয়টা পেয়েছো?
4: বুঝেছি, আমাকে তুমি ফাঁকি দিয়েছো, এবার এবার যাবে কোথায়?
3: এই ছাড়ো, ছাড়ো, ছাড়ো।

0: হরদেব বাবু
1: বলুন। কামাক্ষাচরণ চৌধুরী।
0: হরদেব বাবু, আপনার ছেলের কাছে আমার কনিষ্ঠ মেয়ে সরলাকে বিয়ে দিয়েছি। আপনি আমার পরম আত্মীয়, আপনাকে নাম ধরে ডাকা উচিত নয়।
1: সেটা আপনার অভিরুচি কামাক্ষাচরণ চৌধুরী মশাই।
0: না না না, আর নাম ধরে নয়, বেয়াই মশাই।
1: বলুন বেয়াই মশাই।
0: হ্যাঁ, আমাকে যে আজই রওনা দিতে হবে, আপনাকে সবই বলেছি। আমার বড় মেয়ে সুশীলার ছেলের বিয়ের তারিখ ঠিক হয়েছে, হাতে সময় কম।
1: হ্যাঁ, আপনি হলেন বর্ধমান জেলায় দিলজানপুরের জমিদার?
0: না, মানে অল্প স্বল্প জমি জমা আছে বলে ওই পূর্বপুরুষ থেকে এই জমিদার টাইটেলটা পেয়ে এসেছি।
2: বাবা,
0: হ্যাঁ, কিছু বলবে সরলামা?
2: হ্যাঁ, টেবিলে খাবার দিয়েছি, চলুন।
0: ও হ্যাঁ, নিশ্চয়ই যাব। তা তোমরা তৈরি হচ্ছ না কেন? বাড়ি ফিরতে রাত হয়ে যাবে তো।
1: বেয়াই মশাই, রাত হবে না, আগে খেতে নি, তারপর যাওয়াটা হবে।
0: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন।
3: সরু
2: বলো,
3: তোমাদের বাড়িতে এসেছি বেশ কদিন হয়ে গেল, বিয়ের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে।
2: তার মানে তুমি চলে যেতে চাচ্ছ?
3: কেন, সঙ্গে তুমি যাবে না?
2: বাবা আমাকে এত তাড়াতাড়ি যেতে দিবেন না।
0: কইরে মা সরলা, এই যে তোরা এখানে,
2: বসুন বাবা।
0: হ্যাঁ বসবো না বসবো না, তবে জামাই বাবাজির খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না তো?
3: আগে না বাবা।
0: তাহলে তাহলে আমি যাই
3: বাবা।
0: হ্যাঁ, কিছু বলবে
3: আগে?
0: বেশ বলো
3: বাবা। আমাকে যেতে হবে, পড়াশোনায় ক্ষতি হচ্ছে।
0: তা তুমি কবে যেতে চাও?
3: আপনার অনুমতি পেলে আমি আজই রওনা দেব।
0: পড়াশোনার ক্ষতি হলে তোমার যাওয়া উচিত। সরলার সাথে কথা বলো, আমি যাই।
3: আগে বাবা। বাবা শুধু আমাকে একা অনুমতি দিলেন, আমাকে যেতে হবে। সরু, তোমাকে কবে নিতে আসব? কি হলো, আমার দিকে চেয়ে আছো কেন, কিছু একটা বলো।
2: 10-12 দিন পরে এসো।
3: আমাকে ছাড়া একা থাকতে পারবে? কি হলো, কথা বলছো না কেন?
2: বেশি রাত জেগে পড়াশোনা করো না।
3: আমার প্রশ্নটা এড়িয়ে গেলে?
2: ঠিক মতো খাওয়া দাওয়া করবে।
3: এই এই সরো, আমাকে ছাড়া একা থাকতে পারবে?
2: জানি না, আমি জানি না।
4: বউ পাগলা?
1: হ্যাঁ, কাকে বলছো?
4: তোমাকে নয়, তোমার ছেলেকে বলছি।
1: হ্যাঁ, রাত দিন কি যেন ভাবে।
4: কি আর ভাববে, বউ বউ, লেখাপড়া গোল্লায় গেছে।
3: বাবা বাবা, এই যে তোমরা এখানে, দিলজানপুর থেকে চিঠি এসেছে। এই যে এই যে দেখো, সরলার খুব অসুখ।
1: হ্যাঁ খুবই অসুখ।
3: হ্যাঁ হ্যাঁ বাবা, আর্জেন্ট যেতে বলেছে।
1: হ্যাঁ, তাহলে তো এক্ষুনি রওনা দিতে হবে।
3: হ্যাঁ বাবা।
1: হ্যাঁ বউ, তুমি তুমি তাড়াতাড়ি রেডি হও, সত্যেন্দ্র ড্রাইভারকে গাড়ি বের করতে বলো।
3: ঠিক আছে বাবা, আমি যাচ্ছি।

0: আসুন আসুন বিয়ে মশাই।
1: বৌমা, বৌমা কেমন আছে?
0: বলছি আগে ভেতরে চলুন। সত্যেন্দ্র এসো বাবা।
2: আসছি বাবা।
1: বৌমার কি অসুখ? ব্যয় মশাই কথা বলছেন না কেন?
0: সরলার বিসূচিকা হয়েছে।
1: কলেরা?
0: ঘর থেকে তোমরা সবাই চলে যাও, আসুন ব্যয় মশাই।
1: একই বৌমাকে একেবারে চেনা যাচ্ছে না, চোখে মুখে কালি পড়ে গেছে। বৌমা, একই বৌমা কথা বলছো না কেন?
0: ও একটু আগে কথা বলেছে, শরীর খুবই দুর্বল।
1: বৌমা,
3: বাবা
1: কেমন লাগছে? বৌমা
3: ভালো।
0: বেয়াই মশাই সব চিকিৎসা চলছে, পাশের ঘরে ডাক্তার বসে আছে।
3: ও আসেনি বাবা?
1: এসেছে, এসেছে বৌমা, সত্যেন্দ্র এসেছে। বেয়াই মশাই চলুন আমরা পাশের ঘরে যাই, সত্যেন্দ্রকে আসতে দিই।
0: হ্যাঁ হ্যাঁ চলুন, সত্যেন্দ্র তুমি ভেতরে যাও।
2: আজ্ঞে। সরু সরলা, এ কি তোমার কি অবস্থা হয়েছে? সরু সরু,
3: এ কি তুমি কাঁদছ কেন?
2: সরু সরু,
3: পুরুষ মানুষের কাঁদতে নেই, এই কান্না শুধু মেয়ে মানুষের।
2: সরু,
3: আমাকে নিয়ে যেতে এসেছ?
2: হ্যাঁ সরু, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব।
3: আমি মরে গেলেও তোমার সাথে যাব।
2: সরু সরু,
3: ভাবছ মরা মানুষ কি করে যাবে? আরে বোকা, আমি মরে গেলে আমার আত্মা, আমার ছায়া, আমার ভালোবাসা তোমার সাথে যাবে। আমি চিরদিন তোমার অন্তরে লুকিয়ে থাকব।
0: মা সরলা, ডাক্তারবাবু তোমাকে পরীক্ষা করবে, ওষুধ খাওয়ার সময় হয়েছে।
3: এই তুমি পাশের ঘরে যাও, অমন করে চেয়ে আছো কেন? ও গো, কোনো অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দিও।
2: সরু সরু, এমন করে কথা বলছো কেন?
0: সরলা, ডাক্তারবাবু ভিতরে আসবে।
3: কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও।
2: যাচ্ছি।
0: সরলা সরলা সরলা,
2: না সরু, আমার সরু সরু মরতে।

0: মা, এই যে তুমি এই ঘরে।
1: কি রে, কিছু বলবি
0: না? মানে আলমারির চাবিটা দাও তো।
1: চাবি দিয়ে কি করবি?
0: আলমারি খুলে সরলার কাপড়গুলো একটু দেখব।
1: সত্যেন্দ্র,
0: বলো।
1: তোকে একটা কথা বলবো।
0: বেশ তো, বলো।
1: না মানে তোকে আবার বিয়ে করাবো। হাসছিস কেন?
0: এই বুড়ো বয়সে বিয়ে করাবে?
1: ছেলের কথা শোনো। এই তোর কি এমন বয়স হয়েছে রে?
0: আহা, কই চাবিটা দাও।
1: ওই তো চাবি ওখানে। সত্যেন্দ্র,
0: বলো।
1: আমি কি দুকাল মেয়ে দেখতে যাব? অমত করতে পারবি না কিন্তু।
0: আমি যাই।
1: কিছু বলে যা।
0: কি বলবো?
1: আমি কি বলেছি বুঝিস নি তুই?
0: জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে একটু একা থাকতে দাও।
1: ছেলে রাজি, আর দেরি করব না।
0: এই ঘরে, এই বাড়িতে সবখানে সরলার ছায়া। সেই ছায়া মারিয়ে আমি বাসুর ঘরে এসেছি। আমি আমার সরলাকে ভুলে গিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেছি। আমার নববধূর নাম নলিনী। ওই তো খাটের উপর বসে আছে। মা আমার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে, অসহ্য। না, আমি আর এক মুহূর্ত এই বাসুর ঘরে থাকবো না। সরলা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার স্থানে নলিনীকে বসাতে চাইনি। এই সবই আমার মা করেছে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, চলে যাব।
2: আশ্চর্য, বাসুর ঘর ছেড়ে আমার স্বামী সত্যেন্দ্রনাথ চলে গেল। কেমন পুরুষ, আমার দিকে একবারও ফিরে তাকালো না। না না, তা হতে পারে না। ও নিশ্চয়ই একবার হলেও আমার দিকে তাকিয়েছে।
3: বৌমা, বৌমা।
2: আসুন মা।
3: নলিনী।
2: বলুন মা।
3: দূর থেকে দেখলাম সত্যেন্দ্র পাশের ঘরে চলে গেছে, দরজাটা খোলা, তাই এলাম।
2: মা,
3: কেঁদো না নলিনী, তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমাকে তো সবই বলেছি, সত্যেন্দ্রের সমস্ত মন জুড়ে সরলার স্মৃতি। কয়েকদিনে সবই ঠিক হয়ে যাবে। আমি যাই। ও শোনো, সত্যেন্দ্রের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করো। ও যদি না আসে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো।
2: ঠিক আছে মা।
0: নলিনীর সাহস কত, আমার ঘরে এসে আমার পাশে শুয়ে আছে। থাকুক শুয়ে, আমি ওর দিকে তাকাবো না।
2: কেমন পুরুষ, আমি তার পাশে শুয়ে আছি, সে আমার দিকে একটুও ফিরে চায় না। আমি এতই অবহেলার পাত্রী। শুনেছি সরলা খুবই সুন্দরী ছিল, আমি কি তার চেয়ে কম? একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য একটা মেয়ের যা যা থাকা প্রয়োজন আমার এই অঙ্গের পরতে পরতে সবই বিদ্যমান আছে। আমার এই তৃষিত হৃদয়ের কান্না আমার স্বামী কি একটু শুনতে পায় না? আমি কি ওর হাতটা একটু ধরব? না না, ও যদি রেগে যায়। আজ পূর্ণিমা, বাইরে ধবধবে সাদা জ্যোৎস্না। যাই, জানালাটা খুলে খোলা আকাশটা দেখব। হায় রে জাত, অভাগা জাত, তুইও আমার মতো হাজার নক্ষত্র তারা কাছে পেয়েও তুই নিঃসঙ্গ একা। আমি যে আজ বুকের কান্না ধরে রাখতে পারছি না। কি কি
0: জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছ?
2: না, কোথায় কোথায় কাঁদছি আমি?
0: নলিনী,
2: বলো বলো সত্যেন্দ্র, কতদিন পর তুমি আমাকে নাম ধরে ডেকেছ। আজ আজ আমার চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ নেই। আমার বুকের সমস্ত কষ্ট জ্বালা কোথায় যেন হারিয়ে গেছে।
0: নলিনী,
2: বলো বলো সত্যেন্দ্র।
0: আমি আমি সরলাকে ভুলতে পারছি না।
2: সরলা, হায় রে বোন সরলা, তুই মরে গিয়েও ভাগ্যবতী।
3: নলিনীকে এই বাড়িতে বউ করে এনেছি, দু বছর হয়ে গেল।
4: হ্যাঁ,
3: নলিনী অসম্ভবকে সম্ভব করেছে।
4: হ্যাঁ, সত্যেন্দ্র নলিনীকে একদম সহ্য করতে পারত না।
3: আর এখন নলিনীকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায়।
4: নলিনীর চেষ্টায় তারই বদৌলতে আমাদের ছেলে আজ ম্যাজিস্ট্রেট।
3: হ্যাঁ, তবু মনে হয়।
4: কি কি মনে হয়?
3: সত্যেন্দ্র এখনো সরলার কথা ভুলতে পারেনি।
4: কি যে বলো।
3: আমি ঠিকই বলছি, আমি মা, ছেলের সব সব কিছু আমি বুঝতে পারি।
0: নলিনী, নলিনী,
2: আহা, বারবার পেটে হাত দিচ্ছ কেন?
0: এই এই বলো না, ছেলে হবে না মেয়ে?
2: একটা হলেই হলো।
0: ঠিক বলেছো, ছেলে মেয়ে একই কথা। নলিনী
2: বলো,
0: তুমি আমাকে সন্তান উপহার দিচ্ছ, তাই আমার নাম লেখা এই মূল্যবান আংটিটা এই তোমার হাতে পরিয়ে দিলাম।
2: এসবের কি প্রয়োজন বলো তো?
0: আছে, প্রয়োজন আছে। ভালোবাসার মানুষকে কিছু দিতে পারলে কি যে আনন্দ লাগে। নলিনী,
2: আরে কি করছো?
0: নলিনী, নলিনী,
5: ভাইপুতের বাচ্চা হবে, কত আশা করে কত বছর পরে বাপের বাড়ি এসেছি। আয় রে আমার কপাল, শেষে মরা বাচ্চার মুখ দেখলাম।
0: কি বলছো পিসিমা, মরা বাচ্চা হয়েছে?
5: হ্যাঁ হ্যাঁ, মরা বাচ্চা।
0: নলিনী, নলিনী কেমন আছে?
5: ভয় নেই, তোর বউ দিব্যি ভালো আছে, যা ঘরে যা।
0: নলিনী, নলিনী,
2: ওগো ওগো, তোমাকে আমি খুশি করতে পারলাম না।
0: তাতে কি হয়েছে? কেঁদো না নলিনী, কেঁদো না।

0: একই সত্য, তুমি এখানে এত জোরে শ্বাস ফেলছো কেন? এই সত্য, কথা বলছো না কেন?
1: তুমি তো আমাকে সত্য বলে ডাকা ভুলেই গিয়েছিলে।
0: ভুলিনি গো, ভুলিনি, একদম ভুলিনি। চলো ঘরে চলো।
1: না, আমি এখানেই থাকবো।
0: এই বারান্দায় একা?
1: হ্যাঁ।
0: বুঝেছি কেন রাগ করেছো। জানো সত্য, হেমাঙ্গিনী আমার বাল্যকালের সাথী। ওর সাথে বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হেমাঙ্গিনী বাপের বাড়ি থেকে ওর স্বামী উপেন্দ্রবাবুর সাথে শ্বশুর বাড়ি চলে যাবে। ও আমাকে একটু দেখার জন্য গাড়ি পাঠালো। এদিকে তোমার কাছারি থেকে ফিরতে দেরি হবে, তাই তোমার অনুমতি ছাড়া চলে গেলাম। ফিরতেও দেরি হয়ে গেল। চলো চলো ঘরে চলো।
1: হাত ছাড়ো।
0: লক্ষ্মীটি রাগ করো না, আমি জানি কাছারি থেকে ফিরে তুমি এখনো কিছুই খাওনি। কি করেই বা খাবে? আমার হাত ছাড়া কখনো কারো হাতে কিছুই খাও না। এই সত্য, ঘরে চলো।
1: ওহ, বিরক্ত করো না।
0: কি কি বললে? আমি আমি তোমাকে বিরক্ত করছি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: কি, তোমার শুধু একা রাগ অভিমান থাকতে পারে? আমার কি, আমার কি একটুও থাকতে পারে না? আমি আমি আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব।
1: যাও যাও, কে মানা করেছে? আমার শ্বশুর মশাই সে কবে মরে গেছে? যাও, সেখানে গিয়ে উপোস থেকে মরগে যাও।
0: কেন কেন উপোস থাকবো কেন? আমার ভাই নরেন্দ্রনাথ নেই? ও আমাকে খুবই স্নেহ করে, আদর করে। ও আমাকে পেলে মাথায় তুলে রাখবে।
1: তাহলে দাঁড়িয়ে আছো কেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি।
2: সত্যেন্দ্র, সত্যেন্দ্র, এই যে তুই এখানে, নলিনীর সাথে রাগারাগি করেছিস কেন? বৌমা বাপের বাড়ি চলে যাচ্ছে।
1: চলে যাক, চলে যাক, তুমি আমাকে জ্বালাতন করো না মা।
2: কি কি বললি? আমি আমি তোকে জ্বালাতন করছি? তোর বাবা মরে গেছে বলে তুই মনে করেছিস? আমি তোর কাছে বোঝা হয়ে গেছি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই।
3: বৌদি, তুমি শুধু শুধু সত্যেন্দ্রের সাথে রাগারাগি করছো। নলিনী কেমন বউ? স্বামীর অনুমতি ছাড়াই এখানে ওখানে চলে যায়।
2: তুমি চুপ করো।
3: হ্যাঁ, আমি তো চুপ করবই।
2: নলিনীর মতো বউ হয় না, ও আমার এবারে লক্ষ্মী।
3: লক্ষ্মী না ছাই।
2: সত্যেন্দ্র, শেষ পর্যন্ত তুই আবার বিয়ে করলি, নিষ্পাপ নলিনীকে ত্যাগ করলি।
1: আমি কাউকে ত্যাগ করিনি।
2: সামান্য একটু মনোমালিন্য নিয়ে কত বড় ঘটনা ঘটে গেল।
1: ঘটবে না, ছমাস হলো নলিনী বাপের বাড়ি গেছে। আমি কেমন আছি, আমার দিন কিভাবে যায়, একটা খবর নিয়েছে?
2: তুইও তো নলিনীর কোনো খবর নিস নি বাবা।
1: আমি নেব কেন, ও তো আমার খবর নিলে না।
2: তোরা কেউ কারো কাছে হার মানতে চাসনি, এইসব করে তোরা কি কেউ সুখী হতে পেরেছিস?
1: কেন সুখী হতে পারবো না কেন? আমি আজ বিয়ে করেছি, নলিনীকে দেখিয়ে দেব আমি ওকে ছাড়াও সুখী হতে পারি।
2: ওইদিকে নলিনীকে সবাই কুলোটা বলে ধিক্ষার দিচ্ছে।
3: উচিত শিক্ষা। বৌদি, তুমি কাঁদছো কেন?
2: কোথায় কোথায় কাঁদছি?
1: পিসিমা, তোমার হাতে ওটা কি?
3: এই কাপড়ের প্যাকেট।
1: কে পাঠিয়েছে?
3: তোর কোনো বন্ধু হবে, বের উপহার দিয়েছে।
1: এমন সুন্দর মূল্যবান কাপড়ের প্যাকেট কে পাঠালো?
3: খুলে দেখ না, আমি যাই, বাসর সাজানো হয়েছে কিনা দেখে আসি। বৌদি, তুমি চলো।
2: তুমি যাও, আমি একটু পূজোর ঘরে যাব।
1: প্যাকেটটা কে পাঠালো, খুলে দেখি। এ কি, একটা ছোট্ট চিঠি লেখা, যা দেখি তো কে লিখেছে। হ্যাঁ, এটা তো নলিনীর হাতের লেখা। কি লিখেছে?
0: বোন, স্নেহের উপহার প্রত্যাখ্যান করতে নেই। তোমার বিয়েতে যা কিছু পাঠালাম তুমি গ্রহণ করলে আমি খুবই খুশি হব। ইতি, তোমার দিদি নলিনী।
1: উফ, মাথাটা ধরেছে। আমার নববধূ বিধুকে নলিনী নিশ্চয় চেনে। নলিনী যে আমারই স্ত্রী, মনে হয় বিধু জানত না। আমি কিছুই ভাবতে পারছি না। উফ উফ।
3: কিরে সত্যেন্দ্র, বাসর ঘরে যাসনি কেন? সারা রাত কোথায় ছিলি? মনে হয় রাতে ঘুমোসনি, খাওয়া দাওয়া হয়নি। শরীরের প্রতি এত অযত্ন করলে মরে যাবি তো।
1: পিসিমা, মরে গেলে পাপের প্রায়শ্চিত্ত করবে কে?
3: কি বলছিস, কিসের পাপ?
2: আমি এসব সহ্য করতে পারবো না। সারা রাত নতুন বউ বাসন ঘরে কেঁদেছে, ওই দেখি নলিনী মানুষের কানা ঘুষো শুনে কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে। আমি আমি এসব সহ্য করতে পারবো না। আমি আজ কাশী চলে যাব।
3: সত্যেন্দ্র, তুই কিছু ভাবিস না বাবা, আমি বৌদিকে সামলাবো, দেখবি সব ঠিক হয়ে গেছে। সত্যেন্দ্র নে ধর।
1: ওটা কি?
3: একটা পার্সেল, সকালের ডাকে এসেছে।
1: রেখে যাও,
3: আমি যাই, দেখি বৌদি কি করছে।
1: উহ, চোখটা জ্বালা পোড়া করছে। পার্সেলটা আবার কে পাঠালো? খুলে দেখি তো, লেখাটা অপরিচিত।
4: সত্যেন্দ্রনাথ বাবু, অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার কাছে লিখতে বাধ্য হয়েছি, সে আমার প্রাণপ্রিয় বোনের জন্য। নলিনী আমাকে অনেক অনুরোধ করে বলেছিল, যেভাবেই হোক আপনার দেয়া আংটিটা যেন আপনার কাছে ফিরিয়ে দেই, এবং আপনার নাম লেখা এই আংটিটা যেন আপনার নববধূর হাতে পরিয়ে দেন। মৃত্যুর পূর্বে নলিনী বিশেষভাবে অনুরোধ করে গেছে, আপনি যেন আপনার নববধূকে কষ্ট না দেন। ইতি শ্রী নরেন্দ্রনাথ।
1: নলিনী, নলিনী, নলিনী।

এতক্ষণ বোঝা নাটকের অভিনয় শুনলেন। মূল গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ মুহাম্মদ আশরাফ হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হরদীপ বাবু, আকা দে দিন মুহাম্মদ খান, সত্যেন্দ্রনাথ, মাহমুদুল ইসলাম সেলিম, কামাখ্যা চরণ, মুস্তাফিজুর রহমান, মা মালা চৌধুরী, পিসিমা রক্তিমা খানুম, সরলা মিতু রহমান, নলিনী ফরিদা আক্তার রুমা ও নরেন্দ্রনাথ প্রভাষ চন্দ্র বিশ্বাস।

0: এতক্ষণ শুনলেন দেশের গান, শিল্পী ছিলেন এন্ড্র কিশোর।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর, উপস্থাপনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর ও মৌসুমী ঘোষ।
2: তারুণ্য ওই সকাল ঘাসে শিশির ফোঁটার গান, তারুণ্য তো হাজার গাছে নতুন কুশির প্রাণ। তারুণ্য ওই ফুলের মতোই সুগন্ধি উৎসব, তারুণ্যই তো ভালোবাসার আনন্দ ভৈরব।
3: তারুণ্য হৈ হুল্লোড়, তারুণ্য অপ্রতিরোধ্য, তারুণ্য মানেই আধার ভেঙে ক্রমাগত আলোর দিকে অনিবার্য ছুটে চলা। বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন তারুণ্যদীপ্ত বাংলাদেশ। সাথে আছি আমরা দুজন,
2: আমি আব্দুল্লাহ মনসুর
3: এবং আমি মৌসুমী ঘোষ।
2: প্রিয় শ্রোতা, তরুণরাই নতুন কিছু ধারকবাহক, তরুণরাই পরিবর্তনের প্রধান কারিগর, তাই তারুণ্যের যত্নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারুণ্য মানেই অদম্য সাহস, তারুণ্য মানেই নতুন উদ্যোগ, তারুণ্য মানেই পরিশ্রম দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে থাকা। আজ আমরা দেখব তারুণ্য কিভাবে তরুণদেরকে সফল উদ্যোক্তায় পরিণত করছে।
3: উদ্যমে উজ্জ্বল তারুণ্য আয়োজনে তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নিশাত শাহরিয়ার। চলুন তরুণ উদ্যোক্তার কণ্ঠে শুনি তার সাফল্য গাথা।
4: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তারুণ্যদীপ্ত বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি, যিনি একজন তরুণ উদ্যোক্তা। তানভীর ভাই কেমন আছেন?
5: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
4: আপনার উদ্যোক্তা জীবনের শুরুর গল্পটা জানতে চাই, পাশাপাশি এটাও জানতে চাই একজন উদ্যোক্তা হিসেবে আপনার জীবনে কার অনুপ্রেরণা বেশি ছিল।
5: আমার বাবা একজন ব্যবসায়ী, সেই সাথে আমার দাদাও একজন ব্যবসায়ী ছিলেন, দাদার বাবা তিনিও ব্যবসায়ী। অনুপ্রেরণা হিসেবে আমার বাবা মরহুম সাফায়েত হোসেন।
4: কোন কোন সেক্টর নিয়ে আপনি কাজ করছেন?
5: এইখানে একটা সেবাপন্ন মানসিকতা নিয়ে আমরা কাজ করি, যে গুণগত মান, সুলভ মূল্য এবং সঠিক কথা বলে সঠিকভাবে ভোক্তাদেরকে যেন জিনিসটা তুলে দিতে পারি।
4: আমি শুরুতে বলেছিলাম যে আপনি বেশ কিছু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তো আমি যদি আপনার মুখ থেকে জানতে চাই যে আসলে আপনার এখানে গ্রাহকরা কি কি পণ্য কিংবা সেবা পেতে পারে, সেগুলো যদি একটু বলেন আপনি।
5: আমরা মূলত ট্রেডিং বিজনেসের উপরে নির্ভরশীল, সেই সাথে উৎপাদনমুখীতেও আমরা ধাবিত হচ্ছি। আপনারা জানেন যে সারা পৃথিবী এখন জ্বালানি থেকে বের হয়ে লিথিয়াম বা অন্যান্য জায়গায় যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কাজ করছি যে ব্যাটারি কিভাবে উৎপাদন করা যায় এবং ব্যাটারিটা কিভাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া যায় একবারে সুলভ মূল্যে, তো সেটা নিয়ে আমরা কাজ করছি। আর মূলত আমাদের কাপড়ের ব্যবসা, মোটরসাইকেল পার্টসের ব্যবসা, ইজি বাইকের ব্যবসা, ব্যাটারি ব্যবসা এবং সেই সাথে আমরা আমদানি কারকও।
4: পড়াশোনা শেষ করে চাইলে আপনি একটা ভালো চাকরি করতে পারতেন, তা না করে উদ্যোক্তা হলেন কেন?
5: এটি আসলে

0: বংশীয় একটি পরম্পরা যে আমাদের আসলে বংশের ভিতরে ওইভাবে চাকরিজীবী কেউ নেই, সেই জন্যই আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি ছোট্টবেলা থেকেই যে ব্যবসা করব এবং আমাদের প্রতিষ্ঠানে যেন অনেক মানুষের কর্মসংস্থান করে দিতে পারি, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। আর আমি পড়াশোনা কার্মিকেল কলেজ থেকে ইতিহাসের উপরে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, সেই সাথে আমি রংপুর আইন কলেজ থেকে LLB অনার্স সম্পন্ন করেছি।
1: সাধারণ গ্রাহক এবং ক্রেতারা আপনার প্রতিষ্ঠানে কেন আসবেন, এ বিষয়ে আপনি কি বলবেন?
0: গ্রাহকরা যেটি চান, যে কম সময়ের ভিতরে একই জায়গায় সুলভ মূল্যে আমার পছন্দের পণ্যটি আমি যেন কিনতে পারি, তার সবগুলো যোগান এই রয়্যালটি মেঘামলে আছে। এবং আমাদের মোটরসাইকেল পার্টস দোকানটি এমন ভাবে যে একটা মোটরসাইকেলে যদি 30-40টা আইটেম লাগে, তাহলে এই দুইটা কিনলাম, দুইটা অন্য জায়গা থেকে কিনলাম এমনটা না, সব যেন এক দোকানেই কিনতে পারে, এইভাবে আমরা আমাদের পণ্যের মজুরটা রেখেছি। এ কারণেই গ্রাহকরা এখানে আসেন এবং আগামীতেও আসবেন বলে আমি বিশ্বাস করি।
1: একজন উদ্যোক্তার মাঝে কোন কোন গুণাবলীগুলো থাকা উচিত বলে আপনি মনে করেন?
0: অবশ্যই উদ্যোক্তাদের মাঝে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেইটা, মার্কেট ভ্যালু কি, ভোক্তাদের কাছে ডিমান্ড কি, এই জিনিসগুলো বুঝে কাজ করতে হবে। যদি আমি খুব ভালো একটা জিনিস তৈরি করলাম কিন্তু এটা আমার মার্কেটে ডিমান্ড নাই বা এটা গ্রাহকদের চাহিদা নাই, তাহলে কিন্তু তিনি ফ্লপ খাবেন, তার বিনিয়োগটা কিন্তু নষ্ট হবে, লস হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ডিমান্ডটাকে বুঝে কাজ করতে হবে।
1: বর্তমান বাস্তবতায় প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য আপনার পণ্য এবং সেবাকে এগিয়ে রাখার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কি ধরনের কৌশলকে বেশি গুরুত্ব দেয়?
0: দেখেন, এখন তো মুক্তবাজার অর্থনীতি, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা চলবে, তবে প্রতিহিংসা যেন না হয়।
1: হতাশা না আত্মবিশ্বাস, আপনাকে এই দুটি বিষয়ের মধ্যে কোনটি বেশি প্রভাবিত করে?
0: আমি সম্ভাবনা দেখি, হতাশা মানুষকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করে, সম্ভাবনা আপনাকে সুন্দর শান্তির একটা ঘুম দেবে, আপনি যেটি ছুঁতে পারবেন, যেটি করতে পারবেন সেই স্বপ্নটাই দেখবেন, এর অতিরঞ্জিত স্বপ্ন দেখলে আপনি হারিয়ে যাবেন।
1: যে কোনো ভালো উদ্যোগকে এগিয়ে নিতে গেলে টিম ওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই।
0: নিঃসন্দেহে কোনো কিছু করতে গেলে আপনি টিম ওয়ার্ক ছাড়া করতে পারবেন না, কারণ আমার যে কাজ, আমি যেটা পারি সেটা হয়তো বা আপনি পারেন না, আপনি আবার যেটা পারেন সেটা হয়তো বা আমি পারি না। অতএব টিম ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ, টিম ওয়ার্ক ছাড়া আপনি সফল হতে পারবেন না।
1: যারা উদ্যোক্তা হিসেবে একেবারে নতুন কিংবা উদ্যোক্তা জীবনে প্রবেশ করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে?
0: অবশ্যই বলবো, একটা সম্ভাবনাময় দেশ এবং অনেক বড় মার্কেটের একটা বাংলাদেশ, আমি কোন আইটেম, কোন প্রোডাক্ট, কোন পণ্যটাকে নিয়ে আমি কাজ করব সেটা মাথায় রেখে আমি আমার টার্গেট যে জায়গাগুলো সেই জায়গায় আগে মার্কেট অবজার্ভ করে আমি সেই জায়গায় আমাদের পণ্যগুলোকে বিক্রি করব, প্রোডাকশন করব, অর্ডার ধরব, কাজ করব।
1: বাংলাদেশ বেতারকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: তারুণ্য তুমি অমূল্য ধন, সৃষ্টি সুখের বান, দেশের হয়ে বিশ্ব জয়ে তুমি তো সম্মান। তারুণ্য তুমি দর্শী কিশোর, হৃদয় কাড়া মুখ, তোমার গর্বে ভরে ওঠে বাংলাদেশের বুক।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের উদ্যমী পারে বিশ্বের কাছে বাংলাদেশকে আরও সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে। নতুন নতুন তরুণ তরুণী দেশ গড়ার কাজে এগিয়ে এলে এক দুরন্ত গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। চলুন আমরা সবাই নিজের ভেতরের উদ্যোক্তাটিকে জাগিয়ে তুলি এবং কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দেশকে সামনে এগিয়ে নিয়ে চলি।
2: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন তারুণ্যদীপ্ত বাংলাদেশ। অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন শুনে আসি তারুণ্যের গান।

0: তারুণ্যের এই গান কখনোই শেষ হয় না, থাকে চিরন্তন রূপেই চিরবহমান। পৃথিবীর সকল জাতির উন্নয়ন কিংবা সংগ্রামে তরুণরাই তো মূল কারিগর, তাই তারুণ্যের প্রতি আন্তরিক যত্ন, উপযুক্ত প্রশিক্ষণ, যথাযথ কর্মসংস্থানই পারে তারুণ্যের অপর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে নতুন কিছু দিতে।
1: তাই তরুণদের বলি, জেগে ওঠো, নিজেকে তৈরি করো, দেশের জন্য দাঁড়িয়ে যাও, নিজেকে প্রস্তুত করো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, কারণ তুমি এগিয়ে গেলেই এগিয়ে যাবে গোটা বাংলাদেশ।
0: প্রিয় বন্ধুরা, ফ্যামিলি কার্ড হল বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার লক্ষ্য দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি একক ডাটা বেজের আওতায় এনে সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা। 2026 সালের 10ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কড়াইল বস্তি এলাকায় TNT মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
1: বাংলাদেশ সরকারের এই ফ্যামিলি কার্ড নিয়ে উপকার ভোগীদের মুখোমুখি হয়েছেন আমাদের বন্ধু উর্মি আক্তার টুম্পা। চলুন তাদের কণ্ঠেই শুনি ফ্যামিলি কার্ড নিয়ে তাদের কথা।
2: ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তরুণদের ভাবনা ও মতামত গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা তরুণদের কাছে জানার চেষ্টা করব, ফ্যামিলি কার্ড সম্পর্কে তারা কতটুকু জানেন। প্রথমেই পেয়ে গেছে একজন তরুণ বন্ধুকে, জানব তার নাম পরিচয় এবং শুনব তার কথা।
3: আমি মোহাম্মদ তোতামিয়া, ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনাটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রতিটি পরিবার সরকারের কাছ থেকে, দরিদ্র এবং অতি নিম্ন আয়ের পরিবারগুলো যাতে সরকারের কাছ থেকে একটা সামাজিক নিরাপত্তাজনিত আর্থিক অনুদান পায়, এই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছেন। আমি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
2: অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলবো আরো একজন তরুণ বন্ধুর সাথে।
4: আমার নাম হাবিবুর রহমান, আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্র, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার নিয়ে পড়াশোনা করছি। সরকার যে বিষয়টা নিয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। আমি সাধারণ তরুণ হিসাবে আমি মনে করি ফ্যামিলি কার্ড খুবই ভালো একটি উদ্যোগ। আমি আশা করি এই সুবিধা যেন স্বচ্ছভাবে এবং প্রকৃত প্রয়োজনীয়দের কাছে পৌঁছায়, যাতে আরো বেশি মানুষ উপকৃত হতে পারে।
2: ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে কথা বলবো আমাদের আরো একজন তরুণ বন্ধুর সাথে।
5: আমার নাম আতিকুল ইসলাম, পড়াশোনা করছি টঙ্গী গভর্নমেন্ট কলেজ। ফ্যামিলি কার্ড উদ্যোগটি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি হতে পারে। একজন তরুণ হিসেবে আমি মনে করি এই কর্মসূচির দেশের মানুষও অনেক উপকৃত হবে। ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলবো আরো একজন তরুণ বন্ধুর সাথে।
6: আমি মাহবুবালা জানাত মারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি শেষ বর্ষে। আমাদের তারুণ্যের দৃষ্টিতে যদি ফ্যামিলি কার্ড নিয়ে বলতে যাই, তাহলে শুরুতেই যেটা আমাকে বলতে হবে যে ফ্যামিলি কার্ডটা আসলে যে উদ্দেশ্যে করা, যাদের জন্য করা, তাদের কাছে যদি সঠিকভাবে এটা পৌঁছে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা খুবই সুন্দর একটি পদক্ষেপ। কারণ আমাদের সমাজে এমন অনেক নারী রয়েছে যারা হয়তো বা কাজ করার এখন আর তাদের শক্তি নেই, বা তাদের ঘরে একজন অসুস্থ মানুষ, তারা বাইরে যেয়ে কাজ করবে সেটা তাদের দ্বারা সম্ভব নয়। এই সমস্ত যে অসহায় মহিলারা, তাদেরকে একটু স্বাবলম্বী করার জন্য, যাতে অন্তত তারা একটু সুখে শান্তিতে থাকতে পারে, ফ্যামিলি কার্ডটি যদি ঠিক তাদের হাতেই পৌঁছে দেওয়া হয়, তাহলে এটা একমাত্র সফল হবে। ধন্যবাদ।
2: শুনবো আরো একজন তরুণ বন্ধুর কথা।
7: আমি নবীনুর রহমান নবাব, আমি সরকারি BM কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছি। বর্তমান বাংলাদেশ সরকার দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। এই ফ্যামিলি কার্ড মানুষের ভাগ্যের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি এই ফ্যামিলি কার্ড যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাতে পারলে অসহায়, দুস্থ, গরিব মানুষের আর্থিক সংকট নিরসন হবে, পাশাপাশি তারা আর্থিকভাবে সচ্ছল হবে। তাই আমি মনে করি বাংলাদেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য বাংলাদেশের সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
2: এবার কথা বলবো আমাদের পরবর্তী বন্ধুর সাথে।
8: আমি তিথি, থার্ড ইয়ারে পড়ছি। দেশের কত দরিদ্র দরিদ্র এবং বিধবা নারী ফ্যামিলি কার্ডের টাকাটা ব্যবহার করতে পারবে এবং সঠিকভাবে সেটা বণ্টন হবে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা উদ্যোগ।
2: ফ্যামিলি কার্ড নিয়ে তরুণদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা আমরা শুনলাম। সচেতনতা এবং সঠিক তথ্যের মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরও কার্যকর হতে পারে, এমনটাই প্রত্যাশা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উর্মি আক্তার টুম্পা, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: তরুণরা দেশের উন্নয়নে অংশীদার হতে চায়। বর্তমান সরকার ও তারুণ্য যদি হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে অনেক অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। চলুন তারুণ্যের এই সাহসী কণ্ঠকে সম্মান করি এবং একসাথে মিলে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।
1: তারুণ্য, তোমার হাতেই গড়ে উঠুক নতুন দিনের দেশ। সরকার আর তারুণ্য মিলে গড়ে তুলি

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর এবং উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর ও মৌসুমী ঘোষ। সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এ পালার আয়োজন। অর্থাৎ তৃতীয় পালা থেকে স্বাগত জানাচ্ছি আমরা কজন যারা রয়েছে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে। উপস্থাপনায় রয়েছে আমরা কজন, এস এম আসাদুজ্জামান, ফারহানা ত্রিনা এবং ইমতিয়াজ মাশরাফি।
2: প্রকৌশলী দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান খান, আফরুজা আক্তার, এস এম আল জুবাইর
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গান শুনছিলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
1: আপনারা
2: এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
1: আরে আরে ভাই ভাই থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: সমাজের মানুষের বিপদে ফেলে।
2: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। ও স্যার বাঁচান।
1: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
5: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তার অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
2: জিতু, কথা কি সত্যি?
4: জি স্যার, স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
1: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
4: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
4: হ্যাঁ স্যার।
2: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করব না স্যার।
1: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
6: নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারের ছাদে ভ্রমণ করবেন না, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। যাত্রাপথে রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোমল পানীয় বা অন্য কোনো খাবার গ্রহণ করবেন না। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফিন লিলার আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সমর্থন চান। বৈঠকে ক্ষমতাসীন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফিন লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। উন্নয়নের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশের ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কীর্তি জাই পাহাড়ি এবং সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি নিয়েই বিএনপি এগিয়ে যাবে। তিনি আজ রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত চীনের ওপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের কাছে। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। কৃষি এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএসআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষি পণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150,000 ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে অব্যবস্থাপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আজ রাজধানী সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেন। তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি বা চুরির প্রমাণ পাওয়া যায়নি। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার। শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আয়োজন।
2: কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের চেতনায় আমাদের ভাবনায় অনুষ্ঠান শোনার জন্য। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি জিনাত আক্তার
1: এবং আমি ইমতিয়াজ মাশরাফি।
2: শিশুদের বিশেষ কিছু বিপদ চিহ্ন দেখা দিলে একেবারেই দেরি করা উচিত নয় এবং দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এই লক্ষণগুলো গুরুতর অসুস্থতার ইঙ্গিত হতে পারে, যেমন দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, ঠোঁট বা মুখ নীল হয়ে যাওয়া, অতিরিক্ত জ্বর ইত্যাদি।
1: এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পেলে শিশুর জীবন রক্ষা পেতে পারে। এ পর্যায়ে শিশুর যেসব বিপদ চিহ্ন দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে, বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন।
2: সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডাক্তার ডরি নানজুম। চলুন বন্ধুরা সাক্ষাৎকারটি শুনি।
3: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব যে বিপদ চিহ্ন দেখা দিলে শিশুকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে এই বিষয়টি নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার নূরে ইশরাত নাজমি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। শুরুতেই জানতে চাইব যে আসলে জন্মের পরপরই শিশুর কি ধরনের বিপদ চিহ্ন দেখা দিতে পারে।
4: জি, অনেক ধন্যবাদ। জন্মের পরে আমাদের সবার চাওয়া একটি সুস্থ সুন্দর শিশু, এবং সেই শিশুটি দুধ খাবে, পায়খানা প্রস্রাব করবে, সময় মতো ঘুমাবে এবং সময় মতো কাঁদবে যখন তার চাহিদা হবে, যেমন পায়খানা করলে বা দুধের প্রয়োজন হলে, খিদা লাগলে। তো আমরা যখনই দেখব এর ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ বাচ্চাটি ঠিক সেই কাজগুলো করছে না, যেমন বুকের দুধ টানার কথা, হঠাৎ করে বাচ্চাটি টানতে পারছে না, এটা একটি বাচ্চাটি খুব সুন্দর খেলার কথা যখন সে বুকের দুধ খাবে না বাকি সময়টুকু, বাট আমরা দেখছি বাচ্চাটি নেতিয়ে পড়ছে, এটা একটি বিপদ চিহ্ন। অতিরিক্ত জ্বর অথবা শরীর ঠান্ডা হয়ে যাওয়া অথবা খিঁচুনি হওয়া, আর তাছাড়া শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত নিচ্ছে, আর বুকের খাঁচা দেবে যাচ্ছে, আর বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে আরেকটি বিপদ চিহ্ন হলো নাভি পেকে যাওয়া।
3: কোন সময়ের মধ্যে সাধারণত এই বিপদ চিহ্নগুলো দেখা দিতে পারে?
4: জি, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবজাতক বলতে আমরা আসলে ২৮ দিন বোঝাই, প্রথম ২৮ দিন, সেই জন্মের পরে প্রথম ২৮ দিনের মধ্যে এই যে চিহ্নগুলোর কথা বললাম, যে কোনটি দেখা গেলে আমরা এটাকে নবজাতকের বিপদ চিহ্ন বলি।
3: সাধারণত মানে আপনি যে বিপদ চিহ্নের কথাগুলো বললেন, কি ধরনের লক্ষণ প্রকাশ পেলে আসলে বাবা মা বুঝবেন যে তার সন্তানটি এই বিপদের মধ্যে রয়েছে?
4: যেমন প্রথমেই বলেছি, একটি শিশু দুধ টানবে, দুধ খাবে এবং পরবর্তীতে ঘুমাবে অথবা প্রস্রাব পায়খানা করবে, বাট দেখা যাচ্ছে বাচ্চাটি বুকের দুধ টানতে কষ্ট হচ্ছে, এমনটি হতে পারে যে খেতে চাচ্ছে না, নেতিয়ে পড়ছে, অথবা টানতে গেলে তার হঠাৎ করে অতিরিক্ত শ্বাস প্রশ্বাস হচ্ছে। আবার আমরা একটা কথা বলি, বুকের খাঁচাটা দেবে যাচ্ছে, একটু খেয়াল করলে দেখা যাবে আমরা অনেক সময় জোরে জোরে কো কো করে বাচ্চারা আওয়াজ করছে, বা আমরা দেখছি স্বাভাবিকের চেয়ে অতি দ্রুত শ্বাস নিচ্ছে। আমরা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, নবজাতকের ক্ষেত্রে বলি মিনিটে ৬০বার শ্বাস নেওয়ার কথা, ৬০, তো সেই ৬০বারের বেশি নিলে আমরা এটাকে দ্রুত শ্বাস নেওয়া বলি। আর জ্বর সাধারণত আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে ১০০ হলে, ১০০ ডিগ্রি ফারেনহাইট, সেটাকে আমরা বলি জ্বর। মা বাবারা অনেক সময় গায়ে হাত দিয়ে বলেন গা গরম হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং টেম্পারেচার,
3: তাপমাত্রা মাপতে হবে,
4: অবশ্যই থার্মোমিটারে মাপতে হবে,
3: তাপমাত্রা মেপে যদি ১০০ ডিগ্রি ফারেনহাইট থাকে তাহলে আমরা তাকে জ্বর বলবো,
4: সেটা স্বাস্থ্যকর্মী বা একজন চিকিৎসকের মাধ্যমে এটা ঠিক ঠিকঠাক করতে হবে, নিজে আন্দাজ করা যাবে না। অথবা হঠাৎ করে দেখা যাচ্ছে বাচ্চাটা নীল হয়ে গেছে কিংবা একেবারে হাত পা ঠান্ডা হয়ে আছে, এটা কিন্তু খুবই মারাত্মক চিহ্ন। এমন হলে অনেক সময় খুব মানে সাথে সাথে বাচ্চা মৃত্যুর কোলে ঢলে যেতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে খিঁচুনি, খিঁচুনি আমরা কিভাবে বুঝবো? অনেক সময় নবজাতক হোক বড় বাচ্চা হোক অনেক সময় খুব জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটাকে কিন্তু অনেকে খিঁচুনি বলে ভুল ভাবে। বাট খিঁচুনি কিন্তু একটা একদম স্পেসিফিক বা নির্দিষ্ট করে আমরা বলতে চাই, মানে খিঁচুনির কিছু প্যাটার্ন আছে। চোখ উল্টে যাবে, মুখ দিয়ে ফেনা বের হয়ে যেতে পারে, দাঁতগুলো কিরমির করতে পারে, অথবা হাত পা একবার বাঁকা হচ্ছে একবার সোজা হচ্ছে এটা। আর নাভি, কোনো কারণে নাভি দিয়ে দুর্গন্ধযুক্ত যদি কিছু পুঁজ বের হয়, অথবা দেখা যাচ্ছে নাভির গোড়াটা পড়ে গেছে হয়তো বা জায়গাটা একদম দগদগে ঘায়ের মতো লাল হয়ে আছে, এটাও কিন্তু মারাত্মক বিপদ চিহ্ন। এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখা গেলেই আমরা বুঝবো যে বাচ্চাটি বেশ বিপদের মধ্যে আছে।
3: এবং এই যে বিপদ চিহ্নগুলো চিহ্নিত করার পরে আসলে মানে কি করণীয় রয়েছে?
4: যেটা বলেছি, বিপদ চিহ্ন মানেই বিপদ, অর্থাৎ সামনে খুব বিপদ। আমরা সাধারণত নবজাতকের মৃত্যুটাকেই বেশি বিপদ বলে থাকি। এই বিপদ চিহ্ন দেওয়ার দেখা যাওয়ার পরপর বাসায় একেবারেই থাকা যাবে না। গ্রামে গঞ্জে যারা থাকেন নিকটস্থ স্বাস্থ্যকর্মী, তারা হয়তো অনেক সময় চিকিৎসক পাবেন না, বা যারা আছে স্বাস্থ্যকেন্দ্র আছে বা কাছাকাছি যদি ডক্টর থাকে অতি সত্বর চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ বাবা মার প্রাথমিক অবস্থায় ধারণা করতে পারবেন হয়তো, কিন্তু সেটা আসলে কি বিপদ চিহ্ন, আসলে কি বাচ্চার জন্য সেটা সমস্যা, কতটুকু সমস্যা, মৃত্যুর কি সম্ভাবনা আছে কিনা, সুতরাং সেটা বুঝতে হলে অতি সত্বর ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু বুঝতে পারবেন বাচ্চাটা কতটুকু বিপদের মধ্যে আছে।
3: এবং আমরা দেখেছি যে জন্মের পরপরই নবজাতকের বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে, আসলে কি ধরনের সংক্রমণ হতে পারে?
4: সংক্রমণের মধ্যে একটা যেমন বলেছে নাভিতে ইনফেকশন হচ্ছে, এটা একটা সংক্রমণ। নিউমোনিয়া হতে পারে, নিউমোনিয়াটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, যেটার কারণে শ্বাসকষ্ট হয়, বুকের খাঁচা দেবে যায়, তো এটা একটা সংক্রমণ। এমনকি অনেক সময় পেটের সমস্যা, ডায়রিয়া, এগুলোও কিন্তু হতে পারে। আর সেপ্টিসেমিয়া একটা আমরা নবজাতকের বলি, পুরো রক্তেই হয়তো ইনফেকশন হয়ে গেছে, তো এটা যে কোনো কাছ থেকে হতে পারে, নাক থেকে ইনফেকশন যেতে পারে, এটা ব্রেইনে বা মাথার মস্তিষ্কে ইনফেকশন হতে পারে, রক্তের মধ্যে ইনফেকশন হতে পারে, এগুলোকেই আমরা সংক্রমণ বলি। সোর্স যে কোনো এক জায়গা থেকে হতে পারে, নবজাতকের যেটা সমস্যা যে কোনো ইনফেকশনটাই রক্তে মিক্স হয়ে যে কোনো সময় বাচ্চা মরে যেতে পারে বা খিচুড়ি হয়ে
3: ভাইটে প্রথম 2 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
4: অবশ্যই প্রথম 2 মাস তো অবশ্যই, তার মধ্যে প্রথম 28
3: দিন থেকে আমরা মধ্যে আরো বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবারে জানতে চাইবো যে আসলে একজন নবজাতক জন্মের পরপরই কি ধরনের সেবা যত্ন করলে এই ধরনের সংক্রমণগুলো আমরা এড়াতে পারবো?
4: এটাও বাবা মার জন্য জানা খুবই প্রয়োজন। ডেলিভারি টাইমটা, অর্থাৎ যখন বাচ্চাটা জন্ম হচ্ছে তখন থেকে কিন্তু শুরু হয় যত্নের ব্যাপারটা। কারণ বাচ্চাটাকে যদি অপরিষ্কার হাতে ধরা হয়, একজন দায়ী যদি নাভিটা কাটার সময় খুব বাজে একটা ময়লা সুতা দিয়ে যদি বেঁধে দেন, হ্যাঁ, বাচ্চাটাকে ঠিক মতো পরিষ্কার না করেন, এবং
3: গ্রামাঞ্চলে কিন্তু আমরা এই জিনিসগুলো বেশি পেয়ে থাকি,
4: জি, তাহলে এই কারণে যে ব্লেডটা দিয়ে কাটা হবে সেটাকে বলা হয় কিন্তু ফুটন্ত পানিতে একদম ভালো করে মানে বয়েল করে তারপরে সেই ব্লেডটা ইউজ করতে হবে, যে সুতাটা সেটাকেও কিন্তু বলা হয় একদম পরিষ্কার সুতা দিয়ে ব্যবহার করতে হবে। সুতরাং সেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার, যত অপরিচ্ছন্ন ডেলিভারি হবে ততই কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক সময় মায়ের বিপদ চিহ্নে বিপদের কারণে কিন্তু বাচ্চা বিপদে পড়ে যায়, যেমন ডেলিভারির সময়টা বাচ্চা বের হতে দেরি হচ্ছে, এটা কিন্তু একটা বিপদের কারণ হতে পারে। বাচ্চা বাচ্চা প্রি টার্ম হচ্ছে, সাধারণত একটা বাচ্চা 9 মাসে
3: যেটা হয়ে গেল
4: সময়ের আগে, 9 মাসের পরে হলে একটি বাচ্চা সবকিছু ভালো থাকবে আমরা আশা করি, যে বাচ্চাটা হয়ে গেল 7 মাসে, 7.5 মাসে ঘরেই হয়তো হয়ে গেল, দেখা যাবে হতে হতেই বাচ্চা বিপদ চিহ্ন দেখানোরও আর সুযোগ পেল না, তার আগেই হয়তো বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়ে, যেমন হাত পা ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, যেটা আমি বলেছি হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা বিপদ চিহ্ন। সুতরাং ডেলিভারির সময় থেকে শুরু করে ডেলিভারির পরপর এবং পরবর্তী যত্ন, সেটাই খুবই গুরুত্বপূর্ণ,
3: মা এবং শিশু দুজনের ক্ষেত্রে
4: দুজনের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সবপ্রথমেই বলি বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, এবং নাভিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর মায়ের দুধ যদি পর্যাপ্ত পরিমাণে না পায় সেসব শিশুও কিন্তু বিপদের মধ্যে থাকে। অনেকে দেখা যাচ্ছে মায়ের দুধটা ওভাবে খাচ্ছে না, আর্টিফিশিয়াল দিয়ে দিচ্ছেন, আর্টিফিশিয়াল যে দুধটা দিচ্ছেন ফর্মুলা মিল্ক, সেটা অনেকে ইচ্ছে মতো পানি দিয়ে দিচ্ছেন, ওটার কারণে কিন্তু পেটে একটি ইনফেকশন,
3: ওটা বানানোর একটা পরিমাণ রয়েছে
4: সুতরাং আমরা বলি ডেলিভারির সময়টা খুব গুরুত্বপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ডেলিভারির পরবর্তী সেবাটা মা থেকে শুরু করে মায়ের যত্ন নিতে হবে, বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাচ্চার দুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে পায় মায়ের বুকের দুধ, এটাও খুব গুরুত্বপূর্ণ, তাহলে বাচ্চা অনেক ক্ষেত্রে ভালো থাকে।
3: এবারে জানতে চাইবো যে জন্মের পরে মানে সংক্রমণ প্রতিরোধে আসলে যে টিকার ভূমিকা কতখানি?
4: জি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ সরকার একেবারে যে রোগগুলো হলে মৃত্যু হতে পারে নবজাতকের বা একটি বাচ্চা 5 বছর বয়স পর্যন্ত শিশুদের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন, যার কারণে বেশ কয়েকটা মরণঘাতী অসুখের টিকা সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়। আমরা সাধারণত বলি একটি বাচ্চা জন্মের পরপরই বিসিজি টিকা যদিও দেয়া যায়, যেটাকে আমরা যক্ষা বলি, আমরা সবাই জানি যক্ষা হলে নাই রক্ষা, তো সেই যক্ষার টিকাটা কিন্তু এক হচ্ছে জন্মের পরপরই দেওয়া যায়, এটা অনেকে দিয়ে থাকে। বাট এছাড়া আমি বলবো একটি বাচ্চা 1.5 মাস যখন বয়স হবে সে 1.5 মাস থেকে কিছু আলাদা করে টাইম দেওয়া থাকে, যেমন 1.5 মাসে কিছু টিকা, 2.5 মাসে কিছু টিকা, 3.5 মাসে কিছু টিকা, 9 মাসে কিছু টিকা, 15 মাসে কিছু টিকা। এভাবে আপনার বাচ্চাকে যদি ওনারা 1.5 মাসে প্রথম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, ওনারা খুব সুন্দর করে একটা হলুদ রঙের কার্ড দিয়ে দিবেন, সেখানে হেপাটাইটিস মানে লিভারের ইনফেকশন, নিউমোনিয়ার কিছু টিকা, তারপর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, মেনিনজাইটিস মানে ব্রেইনের সমস্যা যে কারণে মৃত্যু হতে পারে, লাংস ইনফেকশন, নিউমোনিয়া, হামের টিকাটা 9 মাসে দেওয়া হয়, মানে যে যে রোগগুলো হলে বাচ্চার মৃত্যু ঝুঁকিতে থাকতে পারে, বিপদচিহ্ন হতে পারে, সমস্ত টিকাই কিন্তু সরকারের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়। তা আমি বলবো 1.5 মাসে প্রথম বাচ্চাটাকে যদি নেওয়া হয়, তারপরে স্বাস্থ্যকেন্দ্রে ওনারাই কিন্তু ওনাদেরকে বলে দিবে আপনি পরবর্তীতে কবে আসবেন। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, অনেকের ধারণা থাকে টিকার যে সময়টা হয়েছে সেই সময়ের পরে কি দেওয়া যাবে, এটা আমি একটু বাড়তিভাবে বলতে চাই। অনেকে এটা ধারণা থাকে, বাচ্চার তো অনেক সময় জ্বর হয়, অনেক সময় ঠান্ডার সমস্যা থাকে বা বাচ্চা ডায়রিয়া হলো, তো এটার ব্যাপারে বলতে চাই টিকা অবশ্যই সময় মতো দেওয়াটা ভালো। যেমন আজকে যদি 9 তারিখ দেওয়া হয়, সামনের মাসে যদি 9 তারিখ আপনার ডেট থাকে, এটা আপনার টিকার হলুদ কার্ডটাতে লেখা থাকবে, কোনো কারণে বাচ্চার অতিরিক্ত জ্বর থাকলো, সেক্ষেত্রে এটা আপনাদের সবার জন্য উপদেশ, 1 থেকে 2 সপ্তাহ কিংবা কখনো কখনো 1 মাসও কিন্তু দেরি হতে পারে, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে। কিন্তু আমরা বলি সময়ের আগে দেওয়া যায় না, 9 তারিখ যদি ওর ডেট হয় তাহলে আমরা 8 তারিখ দিতে পারবো,
5: পরে নেওয়া যাবে, কিন্তু আসলে আগে নেওয়া কখনোই যাবে
4: না। অতিরিক্ত জ্বর থাকলে কখনোই বাচ্চাকে টিকা না দেওয়াটাই ভালো, না হলে বাচ্চারা
5: অসুস্থ শিশুকে টিকা দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজনে ডেট পার হয়ে যেতে পারে কিন্তু পরবর্তীতেও টিকা দেওয়া যেতে পারে,
4: কিন্তু টিকা কোনো
5: মিস করা যাবে না।
4: আপনার
5: 1.5 মাস থেকে 15 মাসের মধ্যে শিশুর যতগুলো টিকা সেই সবগুলো টিকাই আসলে নিশ্চিত করতে হবে,
4: এবং তাহলে আমরা সমস্ত ইনফেকশন জনিত মৃত্যুগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি।
3: ধন্যবাদ আপনাকে ডাক্তার নুরি ইশরাত নাজমি। প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে, আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।
1: শিশুর যেসব বিপদচিহ্ন দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে, বিষয়টি নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু।
2: আপনারা শুনছেন এসুগুড়ি ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান, প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: শিশু অধিকার মানে হল শিশুদের বেঁচে থাকা, বেড়ে ওঠা, সুরক্ষা এবং অংশগ্রহণের অধিকার। আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে বিশ্বের সকল শিশুর এই অধিকারগুলো রয়েছে।
2: শিশু অধিকারের গান আমাদের এবারের আয়োজন, গানটির শিল্পী সালমা জাহান, কথা শিশির রহমান। চলুন শ্রোতাবন্ধু গানটি শুনুন।

0: শিশুর বিকাশে একটি সুখী পারিবারিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আনন্দময় এবং স্থিতিশীল পারিবারিক পরিমণ্ডল শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগিক বিকাশের ভিত্তি স্থাপন করে।
1: শিশুর বিকাশে সুখী পারিবারিক পরিমণ্ডল বিষয়ে এখন একটি কথিকা শুনবেন। কথা বলেছেন সালমা রহমান। চলুন শ্রোতা বন্ধু কথিকাটি শুনি।
2: বাবা মায়ের অনেক প্রতীক্ষার পরে মায়ের কোল জুড়ে সন্তান আসে, তবে বিষয়টি খুব যে সহজ তা কিন্তু নয়। একজন নারী যখন সন্তান সম্ভাবা হয় তখন থেকেই হবু মায়ের বাড়তি যত্নের প্রয়োজন পড়ে, কারণ একথা মানতেই হবে সুস্থ মা সুস্থ শিশুকে পৃথিবীর আলো বাতাস দেখাতে পারে। কথাটি মাথায় রেখে গর্ভবতী মাকে নিয়মিত অর্থাৎ গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার চেক আপে নিতে হবে। হবু মাকে ভারী কাজ করা থেকে বিরত রাখতে হবে, তাকে পুষ্টিকর খাবার খেতে হবে, তাকে শারীরিক এবং মানসিক বিশ্রামের সুযোগ দিতে হবে। হবু মা তো পারিবারিক পরিমণ্ডলেই অবস্থান করে, তাই আগত শিশুর সুস্থ বিকাশে পারিবারিক সুখ এবং শান্তি বড় প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, বিষয়টি মোটামুটিভাবে সকলেরই জানা, তাই আগামীর কথা মাথায় রেখে জন্মশাসন মেনে ছোট এবং সুখী পরিবার গড়তে হবে। শিশুর সুস্থ বিকাশে পারিবারিক পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক রাখতে হবে। জন্মের পর ৬ মাস শিশু মায়ের বুকের দুধ খাবে, এ সময় তাকে পানীয় দেওয়ার প্রয়োজন পড়ে না। ৬ মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও দিতে হবে। শিশুর খাবার ঠিক থাকলে শিশু হাসি খুশি থাকে, বেড়ে ওঠে তরতর করে। শিশুর সুস্থ বিকাশে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শিশুকে আলো বাতাসে খেলতে দিতে হবে। শিশু পরিবারের বড়দের অনুসরণ করে, তাই শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বাড়ির পরিবেশ শান্ত রাখার দিকে নজর রাখতে হবে। শিশুর সামনে অন্যদের বকাবকি করা থেকে বিরত থাকা উচিত। পরিবারে এমন কোনো পরিবেশ হওয়া উচিত নয় যা শিশুর সঠিক বিকাশে বাধা পায়। শিশু পরিবারের আদরের মানিক, শিশু অনেক কিছু আবদার করতে পারে। বড়দের বুঝতে হবে কোন আবদারটি তার বিকাশকে প্রসারিত করবে, যেমন খেলনা পিস্তল, ছুরি, এসব খেলনা শিশুকে দেওয়া যাবে না। এমন খেলনা দিতে হবে যা থেকে শিশু আনন্দ পাবে, আবার মেধা বিকাশে সাহায্য করবে। শিশুরা মারামারি করে, বড়রা হাততালি দেয়, শিশু সাময়িক আনন্দ পায়, এতে শিশু বদমেজাজি হয়ে বড় হয়। শিশুরা ছোট হলেও তাদেরও আত্মসম্মান বোধ থাকে, তাই নিজেদের সন্তানের সঙ্গে অন্য শিশুর তুলনা করা সমুচিত নয়। বন্ধুদের সামনে শিশুকে শাসন করাও ঠিক হবে না, এতে করে শিশুর সঠিক বিকাশে বাধার সৃষ্টি হয়, শিশু হীনমন্যতায় ভোগে। শিশুর ছোট ছোট বিজয়গুলিকে উৎসাহ দিতে হয়, বাহবা পেলে শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। শিশুকে ছোট বয়স থেকেই সামাজিক হওয়ার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে। বাড়িতে মেহমান এলে শিশু সামনে যাবে, সালাম দিবে, তার মতো করে কথা বলবে। আবার যে কোনো অনুষ্ঠানে শিশুকে নিয়ে যেতে হবে, বাইরে বেড়াতে গেলে বাবা মায়ের সঙ্গে শিশুকেও নিতে হবে, তাহলে সামাজিকতা শিখবে, উদার মানসিকতা নিয়ে বড় হবে। শিশুর সুস্থ বিকাশ তাকে সুনাগরিক হয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দিবে। পরিবারে শিশুর বেড়ে ওঠা, পরিবারের আচার আচরণ, নিয়ম কানুন সবই শিশু রপ্ত করে। শিশুর হাত দিয়ে দান করাতে হবে, অন্যের সঙ্গে ভাগাভাগি করে জিনিস গ্রহণ করবে, মিথ্যা বলা অন্যায়, না বলে কারো কিছু নেওয়া দোষের, বন্ধুর সঙ্গে খারাপ আচরণ করা উচিত নয়, নিজের কাজ নিজে করার চেষ্টা করতে হবে, পড়ার সময় পড়তে বসতে হবে, খেলার সময় খেলতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। এগুলি সবই পারিবারিক শিক্ষা। শিশুর সুস্থ বিকাশে এইগুলির বড় প্রয়োজন। ছোট পরিবার সুখী পরিবার কথাটি প্রচলিত, এর বাস্তব রূপ দিতে পারিবারিক পরিমণ্ডল হবে সাজানো এবং গোছানো, আর সেখান থেকে আত্মবিশ্বাস এবং উন্নত মানসিকতা নিয়ে তৈরি হবে দেশের আসল মানব সম্পদ। তাই আসুন ঘরে ঘরে জন্মশাসন মেনে চলি, শিশু বিকশিত হোক সুস্থ শারীরিক এবং মানসিকতা নিয়ে, নীতিবোধ নিয়ে বেড়ে উঠুক আগামী প্রজন্ম।
0: শিশুর বিকাশে সুখী পারিবারিক পরিমণ্ডল নিয়ে কথিকাটি শুনলেন প্রিয় শ্রোতাবন্ধু। সংসার সুখের হতে হলে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে, সঠিকভাবে পরস্পরের কথা শুনতে হবে, সহযোগিতা ও কাজের ভাগাভাগি করতে হবে।
1: সুখী সংসার গড়তে হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অংশীদারিত্ব থাকতে হবে। জনসংখ্যার গান আমাদের এবারের পরিবেশন,
3: শিল্পী বদ্রুন্নেসা ডালিয়া ও শ্যামল কুমার, গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন। চলো শ্রোতা বন্ধু গানটি শুনি।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন সুপ্রিয় শ্রোতা বন্ধু।
1: কৈশোর হল জীবনের সেই গুরুত্বপূর্ণ সময় যখন শারীরিক, মানসিক এবং আবেগিক অনেক পরিবর্তন আসে। এই সময় প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা রাখাটা খুবই জরুরি। শুধু অপ্রত্যাশিত গর্ভধারণ বা রোগ এড়ানোই নয়, নিজের শরীর সম্পর্কে ভালোভাবে জানা এবং সুস্থ জীবনযাপনের জন্য এই বিষয়ে সচেতনতা প্রয়োজন।
0: কৈশোর থেকেই প্রয়োজন প্রজনন স্বাস্থ্য সচেতনতা, এই বিষয়ে এখন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব।
1: সাক্ষাৎকার প্রদান করেছেন পুষ্টিবিদ সামিয়া তাজনিম, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শাহনাজ পারভীন। চলুন সাক্ষাৎকারমূলক আলোচনাটি শোনা যাক।
2: জীবনের এক একটি ধাপ এক এক রকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি সময় জীবনের এই স্তরে আমাদেরকে সচেতন হতে হয়। বিশেষ করে বলবো আমাদের শৈশব কৈশোরের সময়গুলো, কিশোর বয়স অবশ্যই হাসি আনন্দের। এই সময়গুলোতে শারীরিক এবং মানসিক নানান ধরনের পরিবর্তন আমাদের হতে থাকে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে যেন জীবনে চাহিদাগুলো সঠিকভাবে পরিপূর্ণ হয় এবং আমরা সুস্থ থাকি, এটাই প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলবো কৈশোর থেকেই প্রয়োজন প্রজনন স্বাস্থ্য সচেতনতা এই বিষয়টি নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম, তার কাছ থেকেই এই যে বিষয়টি এটা নিয়ে আমরা জানব। তো প্রথমে আপনাকে অবশ্যই বলবো যে স্বাগত আমাদের আজকের এই আয়োজন এবং পাশাপাশি কেমন আছেন?
3: অনেক ধন্যবাদ আপু।
2: তো এই যে আমরা বলছি যে একটি মানুষ বা একটি শিশু আস্তে আস্তে করে বড় হয় এবং তার প্রত্যেকটি স্তরে কৈশোরের সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ শারীরিক এবং মানসিকভাবে নানান পরিবর্তন হয়। আজ আমরা স্পেশালি কথা বলবো প্রজনন স্বাস্থ্য সচেতনতা এই বিষয়টি নিয়ে। তো প্রথমে জানতে চাইবো যে কৈশোরের কোন বয়সটা আসলে বেশি পরিমাণে পরিবর্তনশীল শারীরিক এবং মানসিক দিক থেকে?
3: মূলত দেখা যায় যে 11 বছরের পর থেকে কিন্তু আমাদের কৈশোর তাকে ধরা হচ্ছে। তো এই সময় কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে, মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে তারা খুব বিরক্ত হচ্ছে অথবা তাদের মুড সুইং হচ্ছে, এবং তাদের যে শারীরিক পরিবর্তনটা সেটাও কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন ছেলেদের ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন, মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের পরিবর্তন। বিশেষ করে মেয়েদের পিরিয়ড এই সময় স্টার্ট হচ্ছে, এই কারণে তারা একটু আসলে নার্ভাস থাকে, কি করবে সেই জিনিসটা বুঝে উঠতে পারে না। এই সব কিছু মিলিয়ে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরই কৈশোরে একটা কিন্তু প্রজননের সময় একটা মানে বিশাল একটা চেঞ্জ কিন্তু আসে। এই সময়টা বাবা মা সাথে কিন্তু বাচ্চাদেরও একটা গ্যাপ তৈরি হয়। আমি মনে করি যে অনেক সময় বাবা মা বুঝে উঠতে পারে না যে বাচ্চার আসলে ডিমান্ডটা কি, আবার বাচ্চারাও দেখা যাচ্ছে একটু শাই ফিল করছে, তাদের নিজেদের অনেক কিছু কিন্তু বিষয়গুলো বলতে পারছে না। কিন্তু আমি মনে করি যে এই সময়টা আসলে বাবা মাকে খুব ফ্রেন্ডলি হতে হবে, খুবই সাপোর্টিভ হতে হবে, কারণ আমরা সবাই জানি যে এই সময় একটা হরমোন চেঞ্জ হয়। সেই হরমোন চেঞ্জ তাদের ভেতর থেকে একটা কৈশোর একটা ছেলে থেকে একটা পুরুষের দিকে যাওয়া, একটা মেয়ে থেকে একটা নারীর দিকে যাওয়া, এই বিষয়গুলো চেঞ্জ বা তার সাপোর্টটা আমি মনে করি যে পরিবার থেকে আসাটা খুব জরুরি। আর সেই সাথে তো আসলে স্বাস্থ্য সচেতন হওয়াটা আরো বেশি জরুরি।
2: সেটা ঠিক কিভাবে সম্ভব এটা জানতে চাইছিলাম যে বাবা মার কাছে হয়তো বা ছেলেমেয়েরা একটা সময় পর্যন্ত থাকে, তারপর তারা স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে মিশছে, তো এই সময়গুলোকে সামগ্রিক সচেতনতার বিষয়টি এই প্রজনন ক্ষেত্রগুলো থেকে,
3: জি জি,
2: এটা ঠিক কিভাবে মূল্যায়ন?
3: এটা আসলে মূল্যায়নটি এভাবে করা উচিত যে আমি মনে করি একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, স্বাভাবিক এই বয়সে তারা স্কুলে যাবে, তারা কার সঙ্গে মিশছে, এবং সেখানে যাওয়ার পরে তারা আসলে যেহেতু আমাদের স্বাস্থ্যের বিষয়টা চলে আসছে, তাহলে তারা স্কুলে গিয়ে কোন কোন খাবারগুলো তারা রেগুলার খাচ্ছে বা বাবা মা তাকে আসলে প্রতিদিন কোন খাবারগুলো প্রোভাইড করছে টিফিনে, সেটা আমাদের বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
2: পুষ্টিকর
3: পুষ্টিকর। এখানে আমাদের খেয়াল রাখতে হবে আসলে ইম্প্রুভ করতে হবে কোন কোন বিষয়গুলোকে প্রজননের ক্ষেত্রে, তার আসলে মুড সুইংটাকে বা তার অতিরিক্ত রেগে যাওয়াটাকে কন্ট্রোল করতে হবে, তার যে আসলে মন খারাপের ব্যাপারটা কন্ট্রোল।

0: গুলো থাকে, তার গ্রোথ, তার ক্যালসিয়াম, তার আয়রন, এই জাতীয় পুষ্টিকর খাবারগুলো যে তাকে প্রতিদিন দেয়া হচ্ছে কি না সেটা একটা বিষয় যেমন রয়েছে, সেই সাথে এক্সট্রা জাঙ্ক ফুড বা তেলে ভাজা খাবার বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এগুলোও কিন্তু বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে এই কৈশোরের সময় ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। তো আমি মনে করি যে এই সময়টা বাবা মাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে আসলে অতিরিক্ত বাইরে খাবারটা প্রোভাইড করা যাবে না, যেমন সুগারি খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, যেগুলো আসলে আমাদের এখনকার এই বয়সের বাচ্চারা
1: বেশি পছন্দ করে,
0: অ্যাডিক্টেড হয়ে যায়, খেতে পছন্দ করে, এগুলো কিন্তু তাদের মস্তিষ্কের মধ্যে দেখা যাচ্ছে আরো উত্তেজনা সৃষ্টি করতে পারে, যেটা কিন্তু কৈশোরে আরো সমস্যা তৈরি করতে পারে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা যেন এই ধরনের কোল্ড ড্রিঙ্কস বা এই সুগারি খাবারটা যেন সে অতিরিক্ত না খেয়ে ফেলে, তাকে ব্যালান্সড করে দিতে হবে। পাশাপাশি কিছু খাবার আছে যেমন ফসফরাস যুক্ত খাবার, আয়রন যুক্ত খাবার, ক্যালসিয়াম যুক্ত খাবার, এগুলো কিন্তু সেই বাচ্চার হেলথের দিকে যেমন তার গ্রোথটা ঠিক রাখছে, তার হাইট বৃদ্ধির একটা বিষয় আছে এই সময়। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ওজনটার সাথে সাথে হাইটটা যদি না বাড়ে, আবার ওজনটা যদি অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু তারা ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে, তাদের রেগুলার কাজটা করতে পারছে না,
1: ব্যথা
0: হচ্ছে। আবার আরেকটা বিষয় কিন্তু হয় যে মেয়েদের যাদের এই প্রথম কৈশোরের সময় পিরিয়ডটা হচ্ছে, তারপরে দেখা যায় যে অনেক সময় মেয়েরা অনেক জাঙ্ক ফুড, চিকেন ফ্রাই বা এই ধরনের খাবারগুলো, তেলযুক্ত খাবার খাওয়ার কারণে ওজনটা বেড়ে যাচ্ছে, এবং এই ওজনটা বেড়ে যাওয়ার কারণেও কিন্তু পিরিয়ডটা ইরেগুলার হয়, বিভিন্ন ধরনের সিস্টের সমস্যা দেখা দিতে পারে, প্রজননের যে ব্যাপারগুলো আমরা বলছি। তো এই কারণে এই সময়গুলোতে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে যে আমাদের বাচ্চার জন্য ওজনটা অতিরিক্ত বেড়ে না যায়, তারা যেন পুষ্টিকর খাবারটা প্রতিদিন গ্রহণ করে, আর যে অপুষ্টিকর খাবারগুলো আছে সেটা তারা যেন প্রতিদিন না, মাঝে মাঝে নেই, যেহেতু বাচ্চা প্রতিদিন যেন না নেয়, রিচ ফুড যেগুলো আছে সেগুলো, এই বিষয়গুলো আসলে আমাদের একটু মূল্যায়ন করতে হবে বাবা মাকে।
1: তো এখানে আরো একটি বিষয় আসে, বিশেষ করে এই সময়গুলোর মধ্যে বয়সন্ধির সময় বা যে সময়গুলোতে তারা গ্রোন আপ চাইল্ড আমরা বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা সম্পর্কে মানে এটা আসলে স্বাস্থ্য সচেতনতার সাথে কতটুকু জরুরি?
0: অবশ্যই এটা সবচেয়ে বেশি জরুরি, কেননা আমরা যদি আনহাইজেনিক থাকি, যেমন সেটা আমাদের ব্যবহার বা প্রতিদিনের চলাফেরায় হতে পারে, আবার ফুডের মাধ্যমে হতে পারে, দুটা দিক থেকে কিন্তু আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন তার মেয়েদের যে পিরিয়ড চলা অবস্থা, এই সময় তাকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তার রেগুলার যে 4-5 দিনের যে প্রসেসটা সেই সময় যেন সে হেলদি ন্যাপকিন ব্যবহার করে, তার যেন কোনো ধরনের ইনফেকশন না হয়ে যায়,
1: ঠিকমতো
0: গোসলটা করছে কিনা, আবার ছেলেদের ক্ষেত্রে গায়ে ঘামটা বসে যাচ্ছে, সেখানে কোনো তার স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে কিনা, বা সে রেগুলার শাওয়ার নিচ্ছে কিনা, তার সবকিছু আসলে আমরা বলবো যে পরিচর্যা যেটাকে বলে, এবং সেই সাথে তার নিট অ্যান্ড ক্লিন থাকা, এই বিষয়গুলো কিন্তু তার অবশ্যই ফিজিক্যাল দিক থেকে ঠিক রাখতে হবে, প্লাস তার খাবারেও কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আনহাইজেনিক অনেকক্ষণ হয়তো খাবারটা একটা টেম্পারেচারের বাইরে চলে গেছে, সেই খাবারগুলো খেলেও কিন্তু এই সময় বাচ্চাদের সমস্যা হতে পারে।
1: তো এখনকার সময়গুলোতে আমরা কম বেশি সবাই অনেক বেশি সচেতন, সেটা বাবা মা হোক, পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, স্কুল কলেজ হোক, তারপরও সমস্যা বেশ খানিকটা বেশি ঘটছে। তো আপনার কাছে কি মনে হয় যে এগুলো কি ছেলে মেয়েদের সাথে একটু সরাসরি আলোচনা বা এরকম যদি অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন তাদের সাথে বসা যায় বা যদি এটা করা হয় তাহলে ভালো হবে?
0: আমি তো অবশ্যই মনে করি, আমারও কিন্তু দুটা চাইল্ড এখন কৈশোর অবস্থায় আছে, তো আমি ফিল করি যে আসলে তাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্কটা করতে গেলে তাদের সাথে বসতেই হবে, আপনাকে একদম তার সাথে বসে তার কথাগুলো জানতে হবে, তার মনের মধ্যে, কারণ এই সময় বাচ্চারা ভুল করে ফেলে, অনেক কিছুই ভুল করতে পারে, তো তার বিষয়টা যখন আপনি ফ্রেন্ডের মতো করে জেনে নিবেন, আপনি তাকে কিন্তু ফ্রেন্ডের মতো করে ডেলিভারিও দিতে পারবেন যে দেখো এই ব্যাপারটা কিন্তু ভুল, এই ব্যাপারটা কিন্তু ঠিক, তুমি যে বয়সটা পার করছো আমি কিন্তু সেই বয়সটা পার করে এসেছি, আমি ভুল করে জেনেছি যেটা ভুল ছিল। এই বিষয়গুলো যদি আমরা আমাদের বাচ্চাদের সাথে একটু আলোচনা করি, ওদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে।
1: সুন্দরভাবে আমরা শুনছিলাম, এবং অবশ্যই আমরাও আশাবাদী যে আমাদের আগামী যে সন্তানেরা কৈশোরের এই সময়গুলো থেকেই নিজেরা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবে, বিশেষ করে এই যে তাদের বাহ্যিক বা অভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে সঠিকভাবে খাপ খাইয়ে নেবে, এবং আমরা যারা বড়রা আছি অবশ্যই তাদের উত্তম একজন অভিভাবক হিসেবে তাদেরকে বিষয়গুলোকে আমরা বুঝিয়ে দিতে পারব। নিশ্চয়ই কথা হবে আগামীতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
2: কৈশোর থেকেই প্রয়োজন প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন।

0: আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, ভালো লাগা, মন্দ লাগা, গঠনমূলক সমালোচনা লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। ডাকবাক্স এসগড়ি ছোট পরিবার, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, শেরি বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
1: আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
0: আমাদের পরিবেশকে সুন্দর এবং নির্মল রাখার দায়িত্ব কিন্তু আমাদের। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অহেতু গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, আর এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়।
1: পরিবেশকে সবুজ করে তুলি, সবুজে বাঁচি অনাবিল। বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, তাই এই সময়টাতে একটু বেশি মাত্রায় সতর্ক এবং সচেতন থাকতে হবে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে আপনার চারপাশে কোথাও পরিষ্কার পানি 3 দিনের বেশি জমতে দিবেন না। বাড়ি ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দিনের বেলা ইডিস মশা কামড়ায়, তাই দিনে ঘুমালে অবশ্যই মশারি ব্যবহার করুন। এবারে জানিয়ে দেব একেবারে শেষের কথাগুলো।
2: এসগড়ি ছোট পরিবার গ্রন্থনা করেছেন ইমতিয়াজ মাশরাফি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি জিনাত আক্তার
0: এবং আমি ইমতিয়াজ মাশরাফি,
2: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
1: এবং এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
3: এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

বাংলাদেশ মেতার ঢাকা ওয়ালামাকুম বিদুয়াই কারাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। গানটির গীতিকার আব্দুল আজিজ ঢালি, সুরকার এবং শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদ।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: হাম একটি ভাইরাস জড়িত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এবার শুনবেন ইংরেজি খবর এবং এর পরপরই শুনবেন বাণিজ্যিক খবর।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Saika Shahadat. The verdict in the rape and murder case of 8-year-old Ramisa Akhtar will be delivered on Sunday. Judge Mashrur Salikin of the Dhaka Metropolitan Children Violence Suppression Tribunal fixed the date today on completion of arguments from both sides. Earlier yesterday, the tribunal heard self-defense statements from the two accused, Sohail Rana and his wife, Shopna Akhtar. It may be mentioned, Ramisa Akhtar, a second-grade student in the capital's Pallavi area, was raped and brutally murdered by the nearest neighbor last month. Prime Minister Tariq Rahman has sought continued support from the development partners for Bangladesh's overall development and sustainable progress. The Premier called for the support while the Resident Representative United Nations Development Programme, UNDP's, in Bangladesh, Stephen Liller, paid a courtesy call on him at Secretariat in the capital today. During the meeting, Tariq Rahman, also the ruling BNP chairman, highlighted various initiatives undertaken to implement his government's electoral commitments. The two sides also emphasized the need to work together to make the development efforts of Bangladesh more dynamic, inclusive and effective. Stephen Liller said the Jatiya Shangshad is now quite vibrant and that democracy in the country has been strengthened. The government has decided to organize roadshows soon to attract local and foreign investment in closed and loss-making state-owned factories as part of its efforts to revive idle industrial units and improve their performance. The decision was taken at a meeting on the operation and management of closed factories under the Ministry of Industries. The meeting was held at the Prime Minister's office in the capital with Prime Minister Tariq Rahman in the chair. During the meeting, the Prime Minister directed the officials concerned to complete the necessary preparations within this month for the planned roadshows. He instructed the authorities concerned to identify effective ways to reopen closed factories as quickly as possible and turn loss-making units into profitable enterprises. Tariq Rahman also placed special emphasis on attracting both local and foreign investment to these industrial establishments. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq has said government will launch providing school uniforms within the next 3 months and midday meals within this prime year in primary schools. He said this while inaugurating the primary school Gold Cup football tournament organized at Mirpur National Bangla School in the capital today. The minister said sports as extracurricular activities will be included in the main curriculum to make education enjoyable. Agriculture, Fisheries and Livestock Minister Aminur Rashid has emphasized the need of moderate use of pesticides to ensure food safety. He was addressing a meeting of Technical Advisory Committee on Pesticide at the Bangladesh Agricultural Research Council, BARC, in the capital today. He said, safe food production is essential to attract global market. Information and Broadcaster Minister Zahiruddin Shopun has said, any approach forcing Bangladesh to choose between key international partners would be detrimental to national interests. He was presiding over a discussion titled Ziaur Rahman's Independent Foreign Policy in the Current Context and a newspaper exhibition organized at the Press Institute PIB today, marking the 45th death anniversary of former President Ziaur Rahman. Information and Broadcasting Minister said Bangladesh's economic and strategic interests are deeply interconnected with multiple global partners. State Minister for Civil Aviation and Tourism M. Rashiduzzaman Millat has dismissed the allegations of baggage theft of around 150 pilgrims as baseless, saying investigations found no evidence of mishandling at Dhaka Airport. He was briefing the newsmen at the Secretariat in the capital today. State Minister said Biman Bangladesh Airlines was instructed to conduct an immediate interval investigation after allegations circulated on social media claiming luggage of passengers on special Hajj flights had been cut open and valuables stolen. However, examination of CCTV footage at Hazrat Shah Jalal International Airport found no evidence of mishandling or theft, the State Minister added. State Minister for Fisheries and Livestock Salahuddin Tuku has said more than 93 lakh animals were sacrificed across the country during Eid al-Adha. He was talking to the reporters at Secretary in the capital today. The State Minister said the number is above 2,31,000, higher than those of last year. Last year, 91,36,000 animals were sacrificed. Sultan Salahuddin Tuku added that 29 lakh animals remained unsold this year. Cricket and Bangladesh face Netherlands in the sixth and final match of Tri-Nation Women's T20 cricket in Edinburgh of Scotland today. The match will start at 6 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary west-north-westerly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Mamensing, Kustia, Kumilla, Noakhali and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi Salma Begum. বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহুদ্দিন টুকু বলেছেন, এবার পবিত্র ঈদ উল আজহায় দেশে মোট 93,67,418 গবাদি পশু কোরবানি করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এবছর দেশে কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা ছিল 1,23,33,840। কোরবানি শেষে দেশে 29,66,422 পশু উদ্বৃত্ত রয়েছে। দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমে এবছর কোরবানির শতভাগ চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান হিসেবে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মাসুদ খান নিয়োগ পেয়েছেন। এছাড়া তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক নিয়োগ পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই 4 বছরের জন্য নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়। ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ল। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিল ক্ষেত্রে নতুন মূল্য কার্যকর হবে। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ গত মাসে লেনদেনের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ার পাশাপাশি ঈদ উল আজহার আগে উৎসব কেন্দ্রিক কেনাকাটা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার কারণে এ মাসে প্রতিষ্ঠানটির লেনদেন, অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা এবং দৈনিক লেনদেনের পরিমাণ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গত মাসে 639 কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে এক মাসে নগদের লেনদেনে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। সে সময় গ্রাহকেরা নগদের মাধ্যমে 41,469 কোটি টাকা লেনদেন করেছিলেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজও সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে 1,351 কোটি 59 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,279 কোটি 13 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: প্রিয় শ্রোতা, আমাদের এই নতিমাত্রিক বাংলাদেশের এক এক অঞ্চলের মাটির গন্ধ, মানুষের সুখ দুঃখ আর জীবনবোধ এক এক রকম। আর সেই বৈচিত্র্যের কারণেই আমাদের লোকসঙ্গীত ও আঞ্চলিক গানগুলো ভীষণ বৈচিত্র্যময়। আঞ্চলিক গানের এই বৈচিত্র্যময় ভাণ্ডার থেকে আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রান্তে, শোনাব ভিন্ন ভিন্ন স্বাদের চমৎকার বেশ কয়েকটি গান।
1: বন্ধুরা, বাংলাদেশের নানা প্রান্তের মাটির ঘ্রাণ আর প্রাণের টান নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণীর সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমরা দুজন, আমি ফারহানা ত্রিনা
0: এবং আমি ইমতিয়াজ মাশরাফি। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সুরের যাত্রার শুরুতে আমরা চলে যাব একটি করে দুটি পাতার পূর্ণভূমি সিলেটে। বাউল সুফি সাধকদের এই অঞ্চলের গান মানেই অন্তরের অন্তঃস্থল ছুঁয়ে যাওয়ার বাণী। আমাদের প্রথম পরিবেশনা মরমী কবি রাধারমণ দত্তের থামাই লঙ্গের জনপ্রিয় একটি গান। রাধারমণ দত্তেরই সুরে শিল্পী মরিয়ম বেগমের কণ্ঠে আসুন শোনা যাক সিলেট অঞ্চলের এই ধামাইল গানটি, জলে গিয়াছিলাম সই। চলুন শুনি।

0: চমৎকার ও সাবলীল একটি ধামাইল গান শুনলাম আমরা, কেমন লাগলো? এই ধামাইল গান বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের এক অনন্য লোকসঙ্গীত অনুরিক্ত ঐতিহ্য। মরমী সাধক রাধারমণ দত্তকে এই গানের মূল প্রবক্তা বলা হয়। ধামাইল শব্দটি মূলত ধামালি বা উঠানের নাচ গান থেকে এসেছে। সাধারণত সনাতন ধর্মে বিয়ে বা যে কোনো মাঙ্গলিক উৎসবে নারীরা গোল হয়ে করতালি ও পায়ের ছন্দে তাল মিলিয়ে নৃত্য সহকারে এই গান পরিবেশন করে থাকেন।
1: রাধাকৃষ্ণের প্রেম লীলা, বিচ্ছেদ এবং গ্রামীণ জীবনের সুখ দুঃখ এই গানের মূল উপজীব্য। ঢোল, কাঁসর বা করতালির সহজ বাদ্যে এবং একক ও সমবেত কণ্ঠের চমৎকার যুগলে ধামাইল গান আবহমান বাংলার লোকসংস্কৃতিকে এক চিলতে শাশ্বত রূপ দান করেছে। রাধারমণ দত্তের সহজ সরল বাণীতে এই গানে অপূর্ব এক আকুতি ফুটে উঠেছে।
0: শ্রোতা ভাই বোনেরা, সিলেট অঞ্চল থেকে এবার আমরা আমাদের সুরের তরী ভাসাব বরেন্দ্রভূমি, রাজশাহীর বুকে। পদ্মা নদী বিধৌত রাজশাহী অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতিতে এক নিজস্ব রূপ রয়েছে। তেমনি রাজশাহী অঞ্চলের এখনকার গানটিতে একটু ব্যতিক্রমী ও মিষ্টি এক অনুভূতি রয়েছে। কাজী সুলতান মাহমুদের কণ্ঠে সুখেন মুখোপাধ্যায়ের কথায় এখন আমরা শুনব যে গান মালা দেব কার গলে।

0: বন্ধুরা, রাজশাহী অঞ্চলের এই গানটি সহ অন্যান্য গানগুলো কেমন লাগলো জানাবেন কিন্তু। আর জানাতে চিঠি লিখতে হবে, আর লিখতে গেলে এই ঠিকানা লাগবে, প্রাণের সুর প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা লিখছেন তো, চিঠির অপেক্ষায় থাকছি আমরা।
1: শ্রোতা বন্ধুরা, প্রাণের সুর অনুষ্ঠানের সুরের ভেলায় চড়ে এবার আমাদের গন্তব্য সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণার দেশ রাঙামাটিতে। পাহাড়ি জনপদের কৃষ্টি, ঐতিহ্য আর প্রেমের অনুভূতি সমতলের চেয়ে অনেকটাই ভিন্ন আর ভীষণ সুরেলা। বিগান্তর তালুকদারের কথা এবং রণেশ্বর বড়ুয়ার সুরে রাঙামাটি অঞ্চলের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী জোনাকি চাকমা। চলুন গানটি উপভোগ করা যাক।

0: কি বন্ধুরা, পাহাড়ি সুরের অদ্ভুত মোহনীয়তায় কি আপনি আচ্ছন্ন? যেন চোখের সামনে ভেসে উঠল রাঙামাটির সবুজ পাহাড় আর কাপ্তাইয়ের নীল জলরাশি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলাদেশ আসলেই খুব সুন্দর। এই সুন্দর দেশটিকে আরও সুন্দর করতে আসুন আমরা সবাই হাতে হাত ধরে কাজ করি, দেশের জন্য নিবেদিত হই বেশি করে। দেশ এগিয়ে গেলে আমরাই কিন্তু যাব উন্নতির শিখরে।
1: প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। শেষ গানটির জন্য আমরা এখন চলে যাব উত্তরবঙ্গের বিস্তীর্ণ চরাঞ্চলে, যেখানে চটকা আর ভাওয়াইয়ার সুরে কখনো কখনো বাতাস ভারী হয়ে ওঠে। ভাওয়াইয়া গানের প্রবাদ পুরুষ মহেশচন্দ্র রায়ের গীত ও সুরে আমাদের আজকের শেষ পরিবেশনা ভাওয়াইয়া গানটি গাইছেন শিল্পী সেলিম আহমেদ। দোলা মাটির মোড়।

0: উত্তরবঙ্গের মাটির সোঁদা গন্ধ আর ভাওয়াইয়ার চিরন্তন টান দিয়ে শেষ হল আমাদের আজকের প্রাণের সুরের আয়োজন। চার অঞ্চলের চারটি গানের এই সুরের মেলবন্ধন আশা করি আপনাদের মনের তৃষ্ণার অনেকখানি মিটিয়েছে। মনের তৃষ্ণা আরও মেটাতে আগামী অনুষ্ঠান ঠিক এই সময়ে আবারও কিছু চমৎকার আঞ্চলিক গান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এই প্রত্যাশায়।
1: এবং ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় মেতে থাকুন বাংলার মাটির গানে, বাংলাদেশ বেতারের সাথে। তবে শেষ করার আগে জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ফারহানা ত্রিনা
0: এবং আমি ইমতিয়াজ মাশরাফি। তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।

এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান, গানের শিল্পী হুমায়রা বশির। প্রথম গানের গীতিকার মোহাম্মদ এনাম উল ইসলাম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: শ্রোতা বন্ধু, দুখানি আধুনিক গান শুনলেন হুমায়রা বশিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন কৃষক কারের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। শিল্পী নিজেই গানের সুর করেছেন এবং কথা সাজিয়েছেন।

অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী গানের অনুষ্ঠান পল্লী গীতিতে। শিল্পী আব্দুর রউফ প্রথম গানটির কথা এবং সুর করেছেন হামিদুল ইসলাম।

0: শ্রোতা বন্ধু শুনছেন পল্লীগীতি আব্দুর রফের কণ্ঠে, এবারে শুনবেন কানাইলাল শীলের একটি গান।
1: রইলাম তো পিরিতির আশায়,

0: আব্দুর রফের কণ্ঠে দোকানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি বর্ষা আহমেদ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামির আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বন্ধ অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এলক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডিপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডিপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে। সভায় বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফান লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়েই বিএনপি এগিয়ে যাবে। তিনি আজ রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত ও চীনের উপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের উপর। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিরুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য ও উৎপাদন অপরিহার্য। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা কি সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ, তো খুব সুন্দর সালামের জবাব দিছে, মাশাআল্লাহ
1: শিখছি তো।
0: হ্যাঁ
2: হ্যাঁ, আজকে দেও না আসলটা আমাকে ভরপুর সবগুলোরে টাইনা লই আইছি, যাই বানা কেনাই তুই
3: নাসির ভাই যে সালাম দেয়, সালামের উত্তর না নিলে হয়
1: আর বেশি টাইনা ছিরা না যায়, এইও চিন্তা
0: ঘটনা হইতে কি সালাম দেয়া হচ্ছে একটা ধরো মুসলমানের একটা রেওয়াজ, আর এই সালাম দিলে বা সালামের জবাব দিলে তো আল্লাহর কাছে সব পাওয়া যায়, তো এই সবটা নিতে আমাদের সমস্যা কি?
3: তা ঠিক হয়েছে, আবার যে কোনো আলাপের প্রথমে সালামটা দিলে আবার বেশ ভালো।
0: শোনো, সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, যখন বলে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক।
3: ভালো কথা কইছো, সালাম দিলে যদি কারোর উপর একটু রাগ থাকে তো সালামটা পায় কিন্তু সেই রাগ।
0: এই তুমি একটা সুন্দর কথা বলছো, দেখতে হইব না তুমি আসলে কত সুন্দর একটা মানুষ।
1: সেইটাই
0: আর কি,
2: মিয়া বইলা কথা।
0: হ্যাঁ মিয়া বইলা কথা। এখন ঘটনা হইতাছে এই যে আমাদের দেশে এখন তো ঝড় বৃষ্টির সময় থাকে নাকি, বৃষ্টির সময়,
2: বৃষ্টির সময়
0: তো বৃষ্টি ঝড় বৃষ্টির সময় আমরা একটু সাবধানে চলাচল করি, চলাফেরা করি, যেহেতু আমরা খেতে
2: কাজ করতে
0: হয়, অতএব আমাদের এটা মাথায় রাখতে হইব। আর একটা জিনিস, এই যে এখন ধর গাছ লাগানোর সময় আমরা যদি সবাই মিলে যে সরকারের পাশাপাশি যদি নিজেরাও আমাদের যে পতিত জমি আছে এই পতিত জমিতে যদি সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ লাগাই, তাহলে দেখা যাইব যে একটা গাছ তুমি 100 টাকায় কিনলা, এই গাছটা যদি 20 বছর পরে তুমি বিক্রি করো তাহলে 20,000 টাকা বেচতে পারবা।
3: এইরকম
0: যদি তোমার এবং তুমি যদি 20টা গাছ লাগাও তাহলে কত তোমার কত টাকা হইবো?
1: যদি 18 কোটি লোক 2টা করে গাছ লাগায় 36 কোটি গাছ, আর যদি আরো 3টা লাগায় তাহলে হিসাব করতে পারবো না।
0: আরো একটা সুখবরের কথা কই, এই আমাদের বর্তমান সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করছে। বনভূমি বৃদ্ধি এবং সবুজায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগের এইটা থেকে কিন্তু ঝুঁকি কমাইব, আচ্ছা মাটির উর্বরতা বাড়বো, পানির উৎস সংরক্ষিত হইব,
3: আর বজ্রপাতে থেকে
0: আর জীব বৈচিত্র্য বৃদ্ধি পাইব,
3: আর এই যে গরম দেখতেছো না কিরকম,
0: এই গরম সবাই মিলে যদি আমরা গাছ লাগাই তাহলে পরিবেশের
3: গরমের মধ্যে গাছের নিচে যে
0: কথাটা কত সুন্দর হবে তাই কও তো,
1: মানে শ্যামল বাংলার মানে বলতে হবে শ্যামল বাংলা সবুজ বাংলা, তাই না?
0: এই জন্য আমরা সবাই মিলে এবং শুধু সরকারের পাশে
3: যদি বিদ্যুৎ নাও থাকে গাছের নিচে যে বসতি
1: ঠান্ডা,
0: এই জন্য আমরা সবাই মিলে যদি সরকারের পাশাপাশি নিজেরাও যদি পরিকল্পনা করি, আমরা যারা কৃষক ভাইরা আছি যে আমরা খেত খামারের পাশাপাশি গাছও লাগাবো, তাহলে দেখবা হ্যাঁ দেশের উন্নতি একদম খুব ভালোভাবে হইব নাকি।
3: আমার এই বিষয়ে তোমার এখানে নানান রকম উপদেশ দাও, যদি কোনো উপদেশ দেওয়া যায় বা আমার যদি বাঁচানো যায়।
0: তুমি এটা খুব সুন্দর কথা বলছো এবং তোমার এই বিষয়টা নিয়েই প্রথমে আলোচনা করি, কি বলো পেঁপে গাছের ফুল ঝরা রোধে কি কি করণীয় এইটা নিয়ে আমরা আলোচনা করি। এইটা নিয়ে আলোচনা করবেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে আমরা প্রথমে শুনি পেঁপে গাছের ফুল ঝরা রোধে আমাদের কি কি করণীয়, তারপরে আলোচনা করব।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা পেঁপের ফুল ঝরা রোধে করণীয় কি এ বিষয় নিয়ে আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
5: ধন্যবাদ। আপনাকে
4: পেঁপে গাছে ফুল ঝরে যাওয়ার সমস্যা কেন হয়?
5: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেঁপের ফুল ঝরার প্রধান কারণগুলো হচ্ছে এই যে পরাগায়নের অভাব। হ্যাঁ, পরাগায়নের অভাবই কিন্তু বেশি ফুল ঝরার ই দেখা যায়, বিশেষ করে গ্রীষ্মে মৌমাছি কম থাকলে বা অন্যান্য পোকামাকড়ও কম থাকে। তো আমরা তো জানি যে পরাগায়ন মানে পোকামাকড়ের মাধ্যমেও ঘটে থাকে। আবার যদি গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে, হ্যাঁ অতিরিক্ত নাইট্রোজেন সার, এতে গাছের পাতা সবুজ হয়ে যায়, এতেও কিন্তু ফুল ঝরে পড়ে। এছাড়া বোরন, জিঙ্ক, ক্যালসিয়ামের অভাব হলেও ফুল ঝরা কারণ ঘটে থাকে। পোকামাকড় যেমন থ্রিপস, অ্যাফিড বা ছত্রাক, এ ধরনের রোগ এবং পোকার আক্রমণেও ফুল ঝরে যায়। আবহাওয়া আরেকটা কারণ, যদি অতিরিক্ত গরম, শীত বা বাতাসেও কিন্তু ফুল ধরা আরেকটা কারণ।
4: পরাগায়নের সমস্যার কারণে কিভাবে ফুল ঝরে যায় বলবেন?
5: এটা একটা সাধারণ সমস্যা, আসলে এটা একটা আমি বলবো যে মানে আমাদের বায়োলজিক্যাল প্রবলেম, জৈবিক সমস্যা আর কি। হ্যাঁ, প্রথমে পেঁপে গাছ চিনতে হবে। পেঁপে গাছ তিন ধরনের হয়ে থাকে, যদি দেখেন হ্যাঁ ফুল লম্বা বোটায় গুচ্ছাকারে ধরে তবে বুঝতে হবে যে এটা পুরুষ গাছ। এতে প্রচুর ফুল হবে কিন্তু ফল হবে না। ফুল যদি গাছের কাণ্ড ঘেঁষে এককভাবে ফোটে তবে বুঝতে হবে যে এটা স্ত্রী গাছ। এই ফুল হতে কিন্তু ফল আসবে, তবে সঠিকভাবে যদি পরাগায়ন না হয় তবে ফল ঝরে পড়বে। আর যদি ফুল মাঝারি আকারের হয়, হ্যাঁ কাণ্ডের সাথে থাকে তবে উভলিঙ্গ থাকে, তবে এটাকে বুঝতে হবে যে এটা উভলিঙ্গ গাছ। এই গাছে নিজে থেকে ফল হয়। আর এই গাছটা কিন্তু, এই উভলিঙ্গ গাছ সাত বাগানের জন্য খুবই উপযুক্ত। হ্যাঁ, আর মাঠের জন্য সাধারণত দশটি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ হলেই যথেষ্ট। আর সকালে বিকালে হাত দিয়ে পরাগায়ন করলে ফল ধরার হার বেড়ে যায়। আর মৌমাছি বা অন্যান্য পোকামাকড় যা যেগুলো আমাদের মানে পরাগায়নে সাহায্য করে, এই ধরনের পোকাকে আকৃষ্ট করতে বাগানে যদি আমরা কিছু ফুল গাছ লাগাতে পারি সেটাও খুব উপকার হবে। আবার কোনো কোনো সময় অল্প বয়সী ফুল ছিঁড়ে দিলে দেখা যায় পরে ফলন বেশি হয়।
4: আবহাওয়া ও সেচের ক্ষেত্রে কৃষকরা কিভাবে সতর্ক থাকবেন?
5: আসলে পেঁপে গাছ কিন্তু খুব সংবেদনশীল, তাই গরমে নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি যেন জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর খরার সময় মালচিং ব্যবহার করা ভালো, মানে গাছের গড়ায় যদি খড় পাতা দিয়ে মালচিং করা হয় তাহলে আর্দ্রতা থাকবে, ফুল ঝরা কমবে। অতিবৃষ্টিতে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু রাখতে হবে।
4: পুষ্টির ঘাটতি কিভাবে পূরণ করা যায়?
5: জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে। জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। মানে প্রতি গাছে যদি আপনি গোবর বা কম্পোস্ট 5-7 কেজি দিতে পারেন খুব ভালো হয়। হ্যাঁ, এছাড়াও ফুল ঝরা রোধে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম স্প্রে করুন, বিশেষ করে বোরন। হ্যাঁ, মানে বোরাক্স 1-2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 15 দিনে একবার স্প্রে করা যেতে পারে।
4: পোকামাকড়ের কারণে ফুল ঝরে গেলে কি করণীয়?
5: এই ব্যাপারে আমি বলবো যে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে পারেন। এছাড়া অ্যাফিড, থ্রিপস হলে জৈব পদ্ধতি যেমন নিম তেল স্প্রে করে ভালো ফলন মানে ভালো ফল পেতে পারেন। তেল যেমন 5 মিলিলিটার নিম তেল যদি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন এটাতেও খুব ভালো ফল দেয়। ছত্রাক দমনে কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারেন।
4: সবশেষে কৃষক ভাইদের জন্য আপনার কিছু বলার আছে কি?
5: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সঠিক সেচ ও নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে, সুষম সার ব্যবহার করুন, আর নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন, পোকা ও রোগ দ্রুত দমন করুন, প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন, এই আমার পরামর্শ।
4: কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনলেন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
3: তার
0: আগে আমি একটু কথা বলি, এই যে কোন যত্ন যখন করবা কিন্তু পানি কিন্তু পেঁপে গাছের গোড়ায় পানি কিন্তু থাকতে পারবো
1: একদম,
0: অনেক সংবেদনশীল, এই জন্য আমাদের এটা মানতে হবে। তুমি একটা গানের কথা বলছো তাই না? ঠিক আছে, তাহলে তোমার একটা কৃষি বিষয়ক গানই সবাই শোনাই দি, কি বলো? হ্যাঁ, এই যে শোনো শোনো চাষি ভাই, শিল্পী হইতাছে মোহাম্মদ রফিক হাসান, গীতিকার মোহাম্মদ,
3: আমাদেরই গান দেখতেছি
1: কৃষির গান,
3: চাষি ভাই তো আমরা,
0: গানটা আগে শুনি, কি বলো?

0: বাবা বা খুব সুন্দর কিন্তু একটা কৃষি বিষয়ে একটা গান
1: শোনায়
0: এবং এই গানে গানে যে কথাগুলো এই যে তোমার কৃষি কাজের সম্বন্ধে যে কথাগুলো বলে সেগুলো কিন্তু মনে থাকে সবসময় বুঝছো না রফিক হাসান মোহাম্মদ রফিক হাসান
1: গানটা লিখলো কি ভালো কথা লিখেছে
0: এই যে গীতিকার হইতেছে তোমার ওই যে এনামুল ইসলাম আর এই সুর করছে রফি মোহাম্মদ খান
1: সুরটাও
0: খুব ভালো একটা গান শোনাই এখন একটা জিনিস কি জানো তোমার বাড়ি তো শহর অঞ্চলে তাই
1: আমি তো তোমার এটাই করতে চাচ্ছিলাম আমার শহর অঞ্চলে কিছু জায়গা আছে কিন্তু জায়গাটা মনে করো যে শুধু পড়েই আছে তুমি যে কিছুক্ষণ আগে গাছ লাগাতে গেলে না যে বৃক্ষ রোপণ করবা অমুক করবা তখন আমি তখন ওইটা ভাবতিলাম যে ওখানে আমি আসলে কি করতে পারি
0: রূপালী তোমার ওই যে পুকুরের চারপাশে তুমি কিন্তু কিছু এই সময় এই গাছ কিন্তু কিছু লাগাই দিবো
2: আমার তো আছে সবজি গাছ সবজি আছে আবার
0: সবজি আছে তুমি যদি কিছু গাছ
2: আছে ওই যে পেঁপের কথা কইলা সেটা আছে
0: এই যে এখন ধরো তোমার ওই যে ধর ফল বনস
1: আমি আমার পুকুর পারে না কিছু কলা গাছ লাগাইছি
0: বাহ খুব ভালো কাজ করিছো
3: মানে কাঠের গাছ গাছের কাজ
0: আরেকটা জিনিস এই যে ধরো ত্রিফলা আমলকি এই যে গাছগুলো এই গাছগুলো ফলও তুমি খাতে পারবা আর এগুলো তুমি বিক্রিও করতে পারবা
3: তাহলে
0: ঔষধি গুণ আছে
2: আছে
0: আচ্ছা নিজের গাছ থেকে যদি তুমি ফল ত্রিফলা আমলকি হর্তকি এগুলো যদি পাইরে খাও তাহলে কেমন একটা আলাদা শান্তি না
1: মানে অল্প দিনই ফল পাই যেগুলো সেইগুলো লাগে
0: লাগাও এগুলো পাশাপাশি দুই সাইডে করে লাগাই দাও সমস্যাটা কি
1: দেখি তাহলে এবার বাড়ি যায় তাহলে
0: এগুলো লাগাই দিলি তোমার
1: আসো শেষ করে যায় এই যে চিন্তা ভাবনা করুন কোন জায়গায় লাগানো করে
0: আর ওই যে বেশি সমস্যা হলে কিভাবে গাছ লাগালি গাছ বড় হবে তারপরে কিভাবে যত্ন দিতে হবে ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তুমি যদি একটা টেলিফোন করো কর্মকর্তারে
1: হ্যাঁ
0: থানা কৃষি
1: কর্মকর্তারে কি নাম্বার দিন দেয় ওই নাম্বার করলে আবার
0: সুন্দরভাবে তোমারে বুঝিয়ে বলবে না তুমি তাই বুঝে যাবা না সমস্যা কোন জায়গায় কাও
1: না তা ঠিক
0: এই জন্য এই যে সরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ নিয়ে আলোচনা শুনি আলোচনাটা শুনে তারপর আমরা নিজেরা আলোচনা করবো না যে কিভাবে আমরা আমরা নিজেরা করব এবং আশেপাশে যারা আছে আমরা যারা কৃষক আছি এদের আমরা এই আলোচনা গুলো
1: তুমি একটা ভালো জিনিস করেছো যারা আর আছে ওকে অর্থনৈতিক অবস্থা ভালো না
0: সেইটাই সেইটাই
1: ওকে তাহলে আরো উন্নতি হবে না যে মাঝে শুনলাম যে কা বলে মিষ্টি কুমড়ো টুমড়ো লাগাচ্ছে
0: হ্যাঁ
2: তুমি শোনো আরো কি কি করা যায় যে আমরা আলোচনাটা শুনি তাহলে পরামর্শ পাবো
0: সরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ এইটা নিয়ে আলোচনা শুনি আলোচনাটা করতেছেন রেশমা আফরোজ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা তাহলে আমরা রেশমা আফরোজার কাছ থেকে আমরা শুনি চরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ নিয়ে আলোচনা
1: আচ্ছা শোনা
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে আমি আহসানুল্লাহ তমাল আজ আমরা কথা বলবো চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ বিষয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন রেশমা আফরোজ উপজেলা কৃষি অফিসার প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে
5: আপনাকেও ধন্যবাদ
4: আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ কেন গুরুত্বপূর্ণ
5: ধন্যবাদ আপনাকে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ যমুনা নদী ও পদ্মা নদী অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকা এখানে নদী ভাঙ্গন বন্যা খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মানুষের জীবন জীবিকা অনিশ্চিত এ প্রেক্ষাপটে বসত বাড়ির আঙ্গিনায় নিবিড় সবজি চাষ পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে পারবে প্রথমত এটি পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে লাল শাক পালং শাক ঢেঁড়স বেগুন লাউ মিষ্টি কুমড়া টমেটো মরিচের মতো সবজি অল্প জমিতে উৎপাদন সম্ভব ফলে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং শিশু নারীর অপুষ্টি হ্রাস পায় দ্বিতীয়ত অতিরিক্ত সবজি স্থানীয় হাটে বিক্রি করে নগদ আয় করা যায় চরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এই আয় পরিবারে অর্থনৈতিক স্থিতি আনে তৃতীয়ত বসত ভিটায় সবজি চাষ নারীর অংশগ্রহণ বাড়ায় গৃহিণীরা বীজ বপন আগাছা পরিষ্কার সেচ ও ফসল সংগ্রহে ভূমিকা রাখতে পারে এতে তাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ঘটে। সব মিলিয়ে চরাঞ্চলে নিবিড় সবজি চাষ শুধু খাদ্য উৎপাদন নয়, বরং টেকসই জীবিকায়নের একটি কার্যকর উপায়।
4: এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কিভাবে সফলভাবে নিবিড় সবজি চাষ করা যায়?
5: চরাঞ্চলের মাটি অনেক সময় বালুময় ও অনুর্বর হয়, আবার বর্ষায় প্লাবিত হয়, তাই কিছু বিশেষ কৌশল অনুসরণ করা জরুরি। উঁচু বেড ও মাচা পদ্ধতির ক্ষেত্রে বর্ষাকালে পানি জমে থাকা এড়াতে 1-1.5 ফুট উঁচু বেড তৈরি করা উচিত। লাউ, করলা, শশা ও পুঁই শাক মাচায় চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং ফলন বৃদ্ধি পায়। ফসল নির্বাচন ও মৌসুমী পরিকল্পনার ক্ষেত্রে স্বল্পমেয়াদী ও সহনশীল জাত নির্বাচন করতে হবে। গ্রীষ্মে ঢেঁড়স, বরবটি, লাল শাক, শীতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো চাষ করা যায়। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল করলে মাটির উর্বরতা বজায় থাকে। জৈব সার ব্যবহারের ক্ষেত্রে গোবর, কম্পোস্ট ও পচা পাতা মাটির সাথে মিশিয়ে নিলে উৎপাদন বাড়ে, এতে খরচ কমে যায় এবং মাটির গুণাগুণ উন্নত হয়। মালচিং ও পানি সংরক্ষণের ক্ষেত্রে খড় বা শুকনো পাতা দিয়ে জমি ঢেকে রাখলে মাটির আর্দ্রতা বজায় থাকে। বৃষ্টির পানি ড্রামে সংরক্ষণ করে খরার সময় সেচ দেওয়া যায়। সমন্বিত বালাই দমনের ক্ষেত্রে নিম পাতার রস, ফেরোমন ফাঁদ বা আলোর ফাঁদ ব্যবহার করে কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়, এতে স্বাস্থ্য ঝুঁকি কমে এবং পরিবেশ রক্ষা পায়। এসব পদ্ধতি অনুসরণ করলে চরাঞ্চলের সীমাবদ্ধতা সত্ত্বেও নিবিড় সবজি চাষ লাভজনক করা সম্ভব।
4: আপনার কাছে সব শেষে জানতে চাচ্ছি, চরাঞ্চলে নিবিড় সবজি চাষ সম্প্রসারণে কি ধরনের সহায়তা প্রয়োজন?
5: চরাঞ্চলে এই কার্যক্রম টেকসই করতে প্রাতিষ্ঠানিক সহায়তা গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লটের মাধ্যমে আধুনিক প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারে। কৃষকদের হাতে কলমে শেখানো হলে উৎপাদন অবশ্যই বাড়বে। মানসম্মত বীজ ও জৈব সার সহজলভ্য করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বীজ বিতরণ কার্যক্রম আরো জোরদার করা দরকার। মৌসুমি বন্যা বা ক্ষতির সময় স্বল্প সুদে ঋণ ও আর্থিক সহায়তা কৃষকদের ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে। চরাঞ্চল থেকে সবজি বাজারে পৌঁছাতে নৌ ও সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকের আগ্রহ বাড়বে। সার্বিকভাবে বলা যায়, চরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন ও আয় বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সহযোগিতা থাকলে এটি গ্রামীণ উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসরে সময় দেওয়ার জন্য।
5: আপনাকেও ধন্যবাদ।

0: হ্যালো দুলা ভাই, হাউ আর ইউ?
1: এই কি কারবার বদরুল? তুমি, তোমার এত পরিবর্তন কেমনে হইলো?
2: এই তুমি কার সাথে কথা বলতেছো?
1: আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দেখা যাও। রুবি কই রে মা, আই দেখা যা কে আইছে।
2: ও কি বদরুল, তুই? আরে মামা, তুমি এত ড্যাশিং হয়ে গেলে কেমনে? প্যান্ট শার্ট পরছো, শু পরছো, আবার চোখে সানগ্লাসও লাগাইছো।
1: নিশ্চয়ই কারো কাছ থেকে ধার করে আনছে।
0: দুলা ভাই, আমি আর আগের বদরুল নাই, আমি এখন নিজে ইনকাম করি।
1: আচ্ছা,
0: নিজের টাকায় এসব কিনছি। বুবু এই নাও, তোমার জন্য কয়টা কবুতর নিয়ে আসছি।
1: কার কবুতর গোপর নিয়ে আইছো?
0: কারো কবুতর আনি নাই, আমার নিজের কবুতর।
2: তুই কি কবুতরের দোকান দিছস?
0: আমি কবুতরের দোকান দিই নাই, কবুতর লালন পালন করতেছি বুবু। যাই না রাখো, এই কবুতর আমার ভাগ্য ফিরাই দিছে।
2: তো কবুতর পালতে এত টাকা কই পাইলি তুই?
0: কবুতর পালতে বেশি টাকা লাগে না বুবু, এক জোড়া ভালো প্রজাতির কবুতর পালন করলে এক বছরের মধ্যে সেই এক জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া যায়। কবুতরের অসুখ বিসুখ কম হয়, থাকা জায়গা আর অতিরিক্ত যত্নের দরকার হয় না।
1: তুমি এত কিছু জানলা কিভাবে?
0: প্রথমে আমি ইন্টারনেটে ব্যাপারটা জানছি, তারপর প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে গেলাম, তিনি আমারে পুরো বিষয়টা বুঝাই দিছে।
2: কি বুঝাইছে রে তোরে?
0: এই একটা পূর্ণ বয়সের কবুতর ডিম দিবার উপযোগী হইতে 5-6 মাস সময় লাগে।
2: আচ্ছা,
0: এই অল্প সময় পার হইবার পর হইতে কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম দেয়। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়। আর একটা কবুতর 12 থেকে প্রায় 15 বছর পর্যন্ত বাঁচে।
1: কিন্তু কবুতরের ডিম বাচ্চা সংগ্রহ করা একটা ঝামেলা না?
0: না না না, মোটেই ঝামেলা না। কবুতরের বাক্স থেকে ডিম সংগ্রহের সময় হাতের তালু দিয়া ডিমটা ধরতে হয়, ডিমটা নরম জায়গায় রাখতে হয়, 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস 75-80% আর্দ্রতায় সংরক্ষণ করতে হয়। আর শোনেন দুলা ভাই, সুস্থ বাচ্চা উৎপাদনের জন্য ডিম জীবাণুনাশক পানিতে মিশাইয়া সুতি কাপড় ভিজাইয়া মুছে নিতে হইব। আর বাচ্চার সংরক্ষণের সময় খেয়াল রাখা লাগবো, বাচ্চার থাকার জায়গা অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
1: বাবা, তুমি দেখি কবুতর বিশেষজ্ঞ হয়ে গেছো।
0: আরো আছে দুলা ভাই, আরো আছে। শোনেন, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনে বাচ্চা ফুটে।
1: আচ্ছা,
0: এই বাচ্চা আবার 5-6 মাস পরে নিজেরাই ডিম পাড়া শুরু করে।
1: বাবা বা,
0: প্রাকৃতিক নিয়মে নিজেরাই নিজেকে সংখ্যা বাড়াইতে থাকে। আর এই কারণে ব্যবসায়িক দিক চিন্তা করলে কবুতর পালন অনেক লাভজনক।
2: ভেরি গুড মামা, এতদিন পর তোমার মাথায় বুদ্ধি খুলছে।
0: দুলা ভাই, ইচ্ছা করলে আপনিও কবুতর পালা শুরু করতে পারেন, আমি হেল্প করব।
2: মামা আমি করব, তুমি আবার আসার সময় আমার জন্য কয়েকটা কবুতরের বাচ্চা নিয়ে আইসো।
0: আচ্ছা আচ্ছা, তোর মতন যারা শৌখিন ভাবে কবুতর পালতে চায় তাদের জন্য সুখবর আছে।
2: কি সুখবর মামা?
0: এই কবুতর তারা বিদেশে রপ্তানি করে ইনকাম করতে পারে। আর বিদেশিরা বুঝলি বাবা, আমাদের কবুতর বেশি পছন্দ করে। ইদুলা ভাই শুরু করবেন নাকি?
1: ঠিক আছে, তুমি যখন কইতাছো।
0: ওকে শালা দুলা ভাই, একসাথে করব কবুতর পালন।
2: বাক বাক শব্দে আয় রোজগার বাড়বে।
3: কেমন লাগলো? হ্যাঁ, শোনো,
4: শিখলাম অনেক কিছু।
3: এই যে মিয়া সাহেব, এই যে কবুতর, কবুতর কিন্তু আমাদের অনেক কাজে লাগে।
4: হ্যাঁ, দেখলে এখানে এসে কত জিনিস শিখানো, স্বাবলম্বী হওয়ার কত উপায়।
3: সবচেয়ে বড় কথা,
4: গাছ লাগাতে কইলে,
3: হ্যাঁ,
4: চর অঞ্চলের জমিগুলো পুড়ে ছিল সেখান থেকে কি করা যায় সেটা শিখলাম।
3: তারপরে পেঁপে গাছে
4: যদি ফল না হতে পারে তাহলে পেঁপে তে লাভবান হবে।
3: এখন তোমার
4: আবার কবুতর পালন করা শিখালে। মানে কবুতর পালন করলে তো,
3: কবুতর ওই যে যারা অসুস্থ থাকে অনেক সময় ডাক্তাররা বলে কি, কবুতরের মাংস খাবে। কেন বলে বলতো?
4: রক্ত
3: রক্ত হওয়ার জন্য। আর একটা জিনিস, কবুতর যদি তুমি পালো তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চা বিক্রি করেও কিন্তু অনেক পয়সা ইনকাম করা যায়,
4: অর্থনৈতিক স্বাবলম্বী হয়।
3: এতে কিন্তু তোমার বেশি কষ্ট লাগে না, এতে যে আলাদা তোমার সময় দিতে হইব সেটা কিন্তু না। তুমি দেখবা যে কবুতর তুমি পালতেছো তোমার টিনের চালে ছোট ছোট খোপ খোপ করে কবুতর রাখতেছে, ওরা ইচ্ছে মতো থাকতেছে, ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে, হ্যাঁ দেখতেও কত সুন্দর লাগে তাই না?
2: আমার কাছে সবচেয়ে বড় সুবিধা কি জানো মনে হয় কবুতর পালনের, আমি তো মনে করো এই কি কয় তোমার রাঁধুনি মানুষ, মানে আমরা তো মহিলা মানুষ, হুট করে যখন বাড়িতে তখন তো মাথায় মনে করো হাত কি করবো, তো কই তোর যদি থাকে তাহলে তো
5: তাড়াতাড়ি
2: এইটা হলো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সুবিধা।
4: নাসি ভাই আর একটা জিনিস আমি শুনেছি, ওই ইয়েতে কয় না যে কিসি কিসি দেখায়, দেখেছি মনে দামি দামি কবুতরও নাকি পাওয়া যায়।
3: হ্যাঁ হ্যাঁ অনেক দামি দামি কবুতর আছে যা তোমার 1,500-2,000 টাকা দামেরও কবুতর কিন্তু আছে।
4: তাহলে তো পালন করে যদি আত্মনির্ভরশীল হজনই লাগায় বা পালন করি তাহলে তো ওইটা করা দরকার।
3: হ্যাঁ করো, সমস্যা কি?
2: শোনো আগে দেশিটা দিয়ে শুরু করো,
3: সেইটা দিয়ে শুরু করো, তারপরে
2: বিদেশি নিয়ে কাজ করো।
4: আগে দেশি ভালো কথা, কারণ দেশিটার তো দাম কম, লস করি আর লাভ করে ওর দেয়।
3: তোমাদের একটা ঘোষণা শোনাই, শোনো, এই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশ অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
4: এটা যদি কেউ না মানে তাহলে তার কি হবে?
3: মানতে তো হইব, আমি আসতেছি, তুমি শোনো। এই উদ্যোগ আমাদের সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে এই সুফল জেলেদের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময়ে নিবন্ধিত জেলেদের জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকেন। কথাটা বুঝছো? নিজে যখন মাছ ধরবে না তখন কিন্তু জেলেদেরকে তোমার তাদের খাওয়ার জন্য সরকার চাল গম তেল এইগুলো কিন্তু সরকার দিয়ে থাকে, ভর্তুকি
4: দিয়ে।
3: হ্যাঁ সবাই এই নির্দেশনা আমরা মেনে চলি এবং অন্যদেরকেও সচেতন করি। আমাদের সচেতনতা এবং সহযোগিতাই পারে সমুদ্রের সম্পদের রক্ষা করতে। আমরা যদি এই সময় মাছ না ধরি তাহলে কি দেখা যাবে? এই যে ধরো মাছগুলো মাছের পরিমাণ বাড়বে, মাছ বড় হবে, তুমি তখন একটা মাছ ধরে বিক্রি করতে পারলেও কিন্তু অনেক টাকা তুমি পাবে।
4: আর মাছের সংখ্যা তখন বেড়ে গেলে দামও কমে যাবে।
3: এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যদি এই সব জিনিস সুন্দরভাবে গুছায়ে আমরা যদি যে কোনো কাজ পরিকল্পিতভাবে এবং গুছায়ে যদি করতে পারি তাহলে আমাদের সবার উপকার,
5: সবার উপকার, বেশি সুফল পাওয়া যাবে।
3: হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে জিনিসটা জানি না আমি মার সাহেবের কাছ থেকে শুনে নিলাম, আমি মিয়া ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম, রুপারির কাছ থেকে শুনে নিলাম, তাতে তো আমার লস
2: নেই।
4: আমি তো দেখি যে কোনো সমস্যায় তোমার কাছে
3: আসে, এটা হতো আল্লাহর রহমত আর তোমাদের দোয়া, আর আমি ভালো বুদ্ধি দিতি আমি যেটুক জানি সেটা।
4: আমি আজকে আসলাম, আমি তোমার কাছ থেকে কত কিছু জানলাম শুনলাম,
3: আমরা সবাই সবাই মিলে সবাই সবার জন্য তাই না? অতএব তাহলে কি করবা, বাড়ির দিকে যাবো নাকি? ঠিক আছে যেহেতু বাড়ি যাবা তাহলে তার আগে একটু জানাই দেই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই একসাথে যাই।

দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আফরোজা ইয়াসমিন। হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটি শিল্পী খালিদ হাসান মিলু, গীতিকার ও সুরকার লোকমান হোসেন ফকির।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার। রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ও যশোরে 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69% এবং সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোস্ট ভ্যালিটিল 1 AM সেজ দ্যাট রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি ওয়েস্ট নর্থ ওয়েস্টার্লি গাস্টি অর স্কোয়াল উইন্ড at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Mamensingh, Kushtia, Kumilla, Noakhali and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Rangpur, Dhaka, Mamensingh, Chattogram and Sylhet divisions and a few places of Rajshahi, Khulna and Borishal divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy shower is also expected at places. Mild to moderate heat wave is sweeping across Rangpur, Rajshahi, Dhaka, Khulna and Borishal divisions along with Chaatpur, Noakhali and Brahmanbaria districts and it may abate. Slight fall in day temperature is expected over country's northeastern region and day temperature may remain nearly unchanged elsewhere over the country. Night temperature may remain nearly unchanged over the country. Discomfortness may prevail due to excessive humidity. The maximum temperature of Bangladesh was recorded today at Dinajpur and Jashore 38.6 degrees Celsius and the minimum was at Sylhet 23.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36.8 degrees Celsius and minimum 29.1 degrees. Humidity recorded in air at 9 a.m. was 69%, and at 6 p.m. 61%. Sunrise over Jakarta tomorrow at 5:11 a.m. and sunset at 6:43 p.m. And that's all for weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত দশটায়। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্সে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম এ অধিবেশনের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সঙ্গে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলাচল করার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রঙ বা পাতলা কাপড় পরিধান করুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার কিংবা কিডনির স্থায়ী রোগে ভুগছেন তারা বিশেষ সতর্কতা অবলম্বন করুন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা কিংবা অন্যান্য যেসব পানীয় বা খাবার রয়েছে সেগুলো পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষ করে তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি, এসব ফল বা খাবার তালিকায় রাখুন, গ্রহণ করুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন। প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখুন এবং এই গরমে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন বা হাসপাতালে যোগাযোগ করুন। এই গরমে শিশুদের ডায়রিয়া, জ্বর এবং সর্দি কাশি হতে পারে, খোশ পাঁচলাও হতে পারে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুদের শরীরের ঘাম বারবার মুছে দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম।

0: ছিলেন। সভায় মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়েই বিএনপি এগিয়ে যাবে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত চীনের উপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের কাছে। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। নারায়ণগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বইমেলা ও বৃক্ষমেলার আজ উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে যেভাবে কাজ করে গেছেন, তার এই রাজনৈতিক আদর্শ ধারণ করে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফসলের বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি এক সভা আজ রাজধানী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিআরসিতে অনুষ্ঠিত হয়। কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ এতে প্রথম বক্তৃতায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারে প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গ্রাম্য আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ কর্মশালা আজ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে যাতে জেলা পর্যায়ে যেতে না হয়, সে ব্যাপারে গ্রামবাসীকে সজাগ দৃষ্টি রাখারও উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। নরসিংদীর মনোহরদী উপজেলায় আজ ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কৃষি চর্চার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এতে স্থানীয় কৃষি কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ সমাবেশে অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জের কটিয়াদিতে মেয়াদোত্তীর্ণ গুঁড়া মশলা নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে আজ একটি মশলা তৈরি কারখানাকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রেখে অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থায় বিরাজ করতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.1 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর ও যশোরে 38.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 69% এবং সন্ধে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:11 এবং সূর্যাস্ত সন্ধে 6:43। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার।

0: মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: আইসো আইসো সবাই মিলে বসি। আসরের মধ্যে আমাদের অনেক আলোচনা হয়, এটা দেখা সাক্ষাৎ হয় না কি কম?
3: দেখো দেখা সাক্ষাৎ তো কথাবার্তা যে কমু বুঝছো, এই যে এমন গরমে থেকে ঠান্ডার লাইগা যে গলার অবস্থা, আর কেমনি করে কথা কই?
4: তুমি কি একটু ওই যে গরম পানিটা নিয়ে চাটা উলা খাও, আদা টাদা দিয়ে একটু খাও, ভালো হবে।
2: আচ্ছা শোনো, তোমার তো এই যে গলা ভাঙেছে তাই না, এটা হলো গরম যে পড়া পড়তেছে তাতে তো আসলে টিকে থাকাই দুষ্কর।
4: আমারও অনেক কাশি ভাই।
2: তো এই শোনো, লেবু পানি, আদা তাই না, ওই যে খাইতে করলো, আর এই যে আদা আদা উৎপাদন করতেও তো তোমার খুব একটা বেশি অসুবিধা হয় না, কিন্তু লাগালি হয় লাগালি হয়। কিন্তু এই যে ছায়াযুক্ত স্থানে যে আদা এই আর হলুদ এই চাষ করার যে পদ্ধতি,
3: আচ্ছা,
2: এবং এটার যে সুফল এটা আমার একটু জানা দরকার।
4: তাহলে মনে করো
2: যে আমারে ভালো মতন জাইনে শুনে আদা উৎপাদন বাড়লো, হলুদ উৎপাদন বাড়লো। হলুদও কিন্তু খুব উপকারী, এটা কিন্তু ঔষধি গুণ অনেক,
4: হ্যাঁ
2: বুঝতে পারিস। তো চলো আমরা আজকে শুনি এই বিষয়ে মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সরেজমিন উইং, খামার বাড়ি ঢাকা, উনি এই বিষয়ে বলবেন। আর তার সাথে কথা বলেছেন মোহাম্মদ শাহিনুর রহমান। চলো শুনে নি।
4: আচ্ছা শুনি।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার খেয়ে থাকি, এ সকল মশলার মধ্যে আদা ও হলুদ উল্লেখযোগ্য। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আজ আমরা জানব। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের যে বিষয়টি ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষের পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। প্রথমেই জানতে চাইব আদা রোপণের সেরা উপায় কি?
6: আমরা আগেই বলি যে আদা চাষের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে, চলতি এই মাসে কিন্তু আদা চাষাবাদের জন্য একটা উত্তম মৌসুম। আদা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা, প্রতি বছর প্রায় 300,000 মেট্রিক টন আদা উৎপাদিত হয় বাংলাদেশে, যা মোট চাহিদা তুলনায় অর্ধেক। আদা রোপণের জন্য যে সেরা উপায় সে সম্পর্কে জানতে চেয়েছেন। আদা রোপণের সেরা উপায় হচ্ছে প্রথমে এই রোগমুক্ত স্বাস্থ্যকর আদা বেছে নিতে হবে, যেগুলোতে চোখ বা কুড়ি স্পষ্টভাবে দেখা যাবে। ভালো নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি নির্বাচন করতে হবে, পর্যাপ্ত সূর্যের আলো এবং ঝোড়ো বাতাস থেকে সুরক্ষিত এলাকা নির্বাচন করতে হবে আদা রোপণের ক্ষেত্রে। বীজের পরিমাণ প্রতি একরে 800 থেকে 1,000 কেজি, আর সারি থেকে সারি যখন রোপণ করব তখন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখব, এবং গাছ থেকে গাছের 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে, আর গভীরতা হচ্ছে 5 থেকে 8 সেন্টিমিটার রাখতে হবে।
5: আদা চাষের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
6: আদা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপে প্রথমেই আমাদের সেচের কথা মাথায় রাখতে হবে, মাটি সর্বদা আর্দ্রতা রাখতে হবে, জলাবদ্ধতা এড়িয়ে চলতে হবে, নিয়মিত হালকা সেচ দিতে হবে, আর শুকনো পাতা বা খড়ের মতো জৈব মালস ব্যবহার করতে হবে যাতে মাটির আর্দ্রতা ধরে থাকে, আর নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, পরিষ্কার রাখতে হবে যাতে গাছের পুষ্টির প্রতিযোগিতা কম হয়।
5: যে কোনো চাষাবাদের জন্য সার একটি অত্যাবশ্যক বিষয়, এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আদার জন্য কি কি সার ও পুষ্টি প্রয়োজন।
6: আদার জন্য সার ও পুষ্টিতে প্রথমে জৈব উপাদানের কথা আমাদের মাথায় বিবেচনায় রাখতে হবে, রোপণের ক্ষেত্রে ভালোভাবে পচানো গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে, আর প্রাথমিক ভিত্তি প্রয়োগে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের সার 30-50-50 কেজি এই অনুপাতে পার হেক্টরে প্রয়োগ করতে হবে, আর ক্রমাগত বৃদ্ধি চলাকালীন নাইট্রোজেনের বিভক্ত ডোজ প্রয়োগ করতে হবে, আর যদি গাছে ঘাটতি দেখা যায় তাহলে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম পাতা স্প্রে করতে হবে। সাধারণত আদাতে গোড়া পচা পাতায় দাগ, ঢুলে পড়া রোগ হয়, কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাছি পোকার আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ফসল চক্র বজায় রাখতে হবে, সঠিক নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করতে হবে এবং রোগমুক্ত রোপণের উপাদান ব্যবহার করতে হবে।
5: আদা ফসল কবে সংগ্রহ করা প্রয়োজন?
6: আদা ফসল সংগ্রহের সময় হচ্ছে সবুজ আদা রোপণের 6-8 মাস পরে, আর পরিপক্ক কন্দ রোপণের 8 থেকে 10 মাস পরে সংগ্রহ করা যায়। পরবর্তী রোপণের জন্য আমাদের 20 সহ কিছু কন্দ সংরক্ষণ রাখতে হবে, আদা পরিষ্কার করতে হবে, ঠিক মতো শুকাতে হবে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতে হবে।
5: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে হলুদ আমাদের অন্যতম ফসল, যেটি আমরা মশলা জাতীয় ফসল বলে থাকি, উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি সম্পর্কে এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এবং এর সুফল সম্পর্কেও জানতে চাইব।
6: হলুদ স্বল্প পরিশ্রমে অল্প ব্যয়ে পানি জমে না এমন ছায়াযুক্ত স্থানে অতি সহজে চাষ করা যায়। এক্ষেত্রে ডিমলা সিন্দুরি বাড়ি হলুদ 3 চাষাবাদ করা যায়। হলুদ চাষে হলুদের কন্দ বীজ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি কন্দে 2টি করে চোখ রাখতে হবে। ভালোভাবে জমি প্রস্তুতের পরে 50 সেন্টিমিটার দূরত্বে 5 থেকে 7 সেন্টিমিটার গভীর করে 25 সেন্টিমিটার দূরে দূরে কন্দ বীজ স্থাপন করতে হবে। এরপর 2 লাইনের মধ্যবর্তী জায়গা থেকে মাটি দিয়ে বীজ কন্দগুলোকে উঁচু করে ঢেকে দিতে হবে। এতে 2 লাইনের মাঝে নালা তৈরি হবে যাতে বৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যবস্থা করা যায়। বীজ বপনের প্রায় 1 মাস পরে চারা গজাবে। হলুদের টিএসপি, এমওপি ও ইউরিয়া এসব সার ছাড়াও জমি ভেদে হেক্টর প্রতি 5 থেকে 10 টন জৈব সার প্রয়োগ করা হয়। মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে। অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সময় মতো আগাছা দমন করতে হবে, গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে। হলুদ লাগানোর 9 থেকে 10 মাস পর যখন হলুদের কা পর্যন্ত শুকিয়ে যাবে তখন হলুদ সংগ্রহ করতে হবে। আর আপনি যেহেতু সুফল সম্পর্কে জানতে চেয়েছেন, প্রধান সুবিধায় একই জায়গায় আমরা বারবার চাষ করতে পারি, এটার উৎপাদন খরচ কম হয় এবং অব্যবহৃত যে স্থান সেগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি।
5: আপনাকেও ধন্যবাদ। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।

0: হ্যাঁ, আমরা গান শুনলাম। শিল্পী ছিলেন শিল্পী ওয়াদুদ সরকার। কেমন লাগলো তোমার গান?
1: অনেক ভালো লাগছে।
0: দেখো, পতিত জমিতে লাগাও গাছ। গাছ লাগানো যে কতটা জরুরি তা তো আমরা বুঝতেছি, তাই না? গরমের ঠেলা বুঝতেছো? হ্যাঁ, সারা বাংলায় না, সারা পৃথিবীতে তোমার এই গরম বাড়ে গেছে। এই বাড়ার কারণে আমাদের এই অবস্থা। আর একটা কথা মনে রাখো যে আমাদের যদি গাছ না লাগাই তাহলে তো আমাদের এই আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে না। অতএব বেশি বেশি করে গাছ লাগানোটা আমাদের জন্য খুবই দরকার। আমরা এইবার কিন্তু ওই ঈদের মধ্যেই, এই যে বকরিদের সময়, প্রচুর গাছ লাগাইছি, তাই না? তো সবার নামে নামে লাগাইছি, বারবার লাগাই। আর এইবার কিন্তু কি কি গাছ বেশি লাগাবো কও দেখিনি। আর
1: ওই যে তাল গাছে সারি
2: লম্বা লম্বা গাছ বেশি লাগান লাগবে, তাহলে ওই যে বিদ্যুৎ ওই চমকায় না, ওই যে বাস পরে, তাহলে ওগুলো কন্ট্রোল করি
1: গাছের উপরে।
3: হারুন ভাই,
0: কও
3: তিন রকমের গাছ
0: লাগা। তুমি কি ঠিক মতন গলা ঠিক আছে? আচ্ছা না, ঠিক আছে, কও
3: কও। ওই যে একটা ঔষধি গাছ,
0: লবঙ্গ খাও, লবঙ্গ আছে আমার কাছে, খাও সিবাও, দেখবা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর তো গাছ যেমন লাগাতে হবি তেমনি কিন্তু আমরা কিন্তু
3: পরিচর্যা করতে
0: পরিচর্যা করবো। এবং ওই যে ছাগলে মুড়িয়ে খাবি সেই কাজ কি করবো? গাছের কিন্তু অনেক দাম, তাই না? ঘেরা দেওয়া লাগবে। তো ভালোই হয়েছে, তো চলো যাই। এবার কিন্তু আমরা যে ভাতে মাছে কি মাছে ভাতে
1: বাঙালি,
0: মাছে ভাতে বাঙালি মাছ। দেখো এই যে আমাদের মৎস্য কর্মকর্তারা আছে, মৎস্য যারা প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা আছে, তারা কত রকম মাছ কত বাড়ানো যায় সেই চেষ্টা করতেছে। তো চলো আমরা আজকে কিন্তু একটা এই বিষয়গুলো নিয়ে আমরা শুনি। উত্তম মৎস্য চাষ অনুশীলন এই বিষয়ে বলছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। আর তার সাথে কথা বলেছে তানিয়া সুলতানা। চলো শোনা যাক।
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলব উত্তম মৎস্য চাষ অনুশীলন সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ।
4: শুরুতে আপনার কাছে জানতে চাইব, উত্তম মৎস্য চাষ অনুশীলন বলতে আসলে আমরা কি বুঝি?
5: মাছ ও চিংড়ি চাষ পর্যায়ে মান নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল হচ্ছে উত্তম মৎস্য চাষ অনুশীলন। অর্থাৎ মাছ ও চিংড়ি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলীকেই উত্তম মৎস্য চাষ অনুশীলন বলা হয়ে থাকে। সামগ্রিকভাবে খামার ব্যবস্থাপনা, পোনার মান, খাদ্য ও পানির গুণাগুণ ব্যবস্থাপনা, মাছ ও চিংড়ির আহরণ ও আহরণোত্তর পরিচর্যা, পরিবহন, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই থাকবে উত্তম মৎস্য চাষ অনুশীলনের অন্তর্ভুক্ত।
4: এ পর্যায়ে জানতে চাইব উত্তম মৎস্য চাষ অনুশীলনের উদ্দেশ্য সমূহ সম্পর্কে।
5: উত্তম মৎস্য চাষ অনুশীলনের যে উদ্দেশ্যগুলো মূলত সামনে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে মাছ ও চিংড়ির গুণগত মান নিশ্চিত করা, দেশীয় আন্তর্জাতিক বাজারে ভোক্তা সাধারণের জন্য দূষণমুক্ত ও নিরাপদ মাছ ও চিংড়ি সরবরাহ করা, মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে এমন রোগ জীবাণু দ্বারা মাছ ও চিংড়ি যাতে সংক্রমিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করা, ক্ষতিকর অ্যান্টিবায়োটিক দ্বারা যেন মাছ অথবা চিংড়ি দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখা, চাষের শুরু থেকে আহরণ ও আহরণোত্তর পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করা যাতে উৎপাদিত মাছ বা চিংড়ি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
4: বাহ, চমৎকার। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, পুকুরে কিংবা ঘেরে নিরাপদ মাছ চিংড়ি উৎপাদন বিঘ্নিত হবার কিছু কারণ রয়েছে, এই কারণগুলো আসলে কি?
5: পুকুর বা ঘেরে নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হবার জন্য বিভিন্ন নিয়ামক কিন্তু ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন খামারে বা ঘেরে রোগাক্রান্ত পোনা বা চিংড়ির পিএল যেন মজুদ না হয়, রোগ জীবাণু সংক্রমণ করতে পারে এমন কোনো উপাদান যেমন গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মানুষের মলমূত্র ইত্যাদি যেন খামারে প্রবেশ না করে, এগুলো কিন্তু আমাদের মাছের নিরাপদতা বিঘ্নিত করতে পারে। পুকুর বা ঘেরে জীবাণুবাহী অবাঞ্ছিত বিভিন্ন প্রাণী যদি প্রবেশ করে, ঘেরে বা খামারে ব্যবহৃত চিংড়ি অথবা মৎস্যখাদ্য উপকরণে যদি ক্ষতিকর পদার্থের উপস্থিতি থাকে, আবার অনেক সময় ভারী ধাতুর যদি উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়, পুকুর বা ঘেরে সংক্রমণ রোগে আক্রান্ত কোন শ্রমিক দিয়ে যদি কাজ করানো হয়, আবার চিংড়িতে যদি অপদ্রব্য পোষ করা হয়, এই প্রভৃতি কারণেই কিন্তু নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হতে পারে।
4: আমরা জানি যে মাছের ভালো উৎপাদনের জন্য মাছের আসলে খাদ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। সেক্ষেত্রে প্রশ্ন এসেই যায় মাছের খাদ্য সম্পর্কিত যত্ন এবং সতর্কতার গুড প্র্যাকটিস কেমন হওয়া উচিত।
5: মাছ অথবা চিংড়ি উৎপাদন যদি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিতে চাই, এখানে উত্তম সুষম খাদ্য ব্যবহারের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা কোন ধরনের খাদ্য ব্যবহার করব, এক্ষেত্রে গুড প্র্যাকটিসটাই কি? কেবল নির্ভরযোগ্য উৎস হতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সংগ্রহ করে ব্যবহার করতে হবে। খাদ্যের মান ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মেয়াদকালীন মজুতকৃত খাবার ব্যবহার করতে হবে। খাদ্যে ব্যবহৃত উপকরণের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং তাতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক পদার্থ নাই এই মর্মে নিশ্চিত হতে হবে। মাছ বা চিংড়ি বৃদ্ধির জন্য হরমোন জাতীয় কোনো উপাদান খাদ্যে ব্যবহার করা যাবে না। পুরনো মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধ ও ছত্রাকযুক্ত নিম্নমানের খাবার ব্যবহার করা যাবে না। কাঁচা খাবার সরাসরি পুকুর বা ঘেরে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। গুদামের খাদ্য সংরক্ষণের সময় আমাদের ফাস্ট ইন ফাস্ট আউট এই পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিষ্কার শুষ্ক ও ঠান্ডা পরিবেশে পাকা মেঝের প্ল্যাটফর্মের উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। কাজ শেষে অব্যবহৃত উপাদান সমূহ দ্রুত সরিয়ে ফেলতে হবে। খাদ্য গুদামে জীবাণুবাহী তেলাপোকা সুঁচো ইঁদুর বেজি পাখি ইত্যাদি প্রবেশ বন্ধ করতে হবে। খাদ্যে কেবলমাত্র অনুমোদিত ঔষধ ব্যবহার করতে হবে। আমিষ জাতীয় কাঁচা খাবার ভালোভাবে সিদ্ধ করে ব্যবহার করতে হবে।
4: সবশেষে আপনার কাছে জানতে চাইব, যখন পুকুর কিংবা ঘের থেকে আমরা মাছ আহরণ করব তখন কি কি বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে?
5: মাছ বা চিংড়ি আহরণের পূর্বে ক্ষতিকর জীবাণু ও ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা পরীক্ষা করতে হবে। আহরণের দুই দিন আগে থেকে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। আহরণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও কর্মী প্রস্তুত রাখতে হবে। ভোরে অথবা ঠান্ডা আবহাওয়ায় আহরণ করতে হবে। মাছ ধরে ছায়াযুক্ত স্থানে ছড়িয়ে রাখতে হবে। পরিবহন ব্যবস্থা আগে থেকে ঠিক রাখতে হবে। মাছ বা চিংড়ি সংরক্ষণে সুপেয় পানি দিয়ে তৈরি বরফ ব্যবহার করতে হবে। সরাসরি হাত দিয়ে মাছ হ্যান্ডলিং না করে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। আহরিত মাছ বা চিংড়ি বরফ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আহরণের সাথে সাথে মাছ ও চিংড়িতে বরফ দিয়ে সংরক্ষণ ও দ্রুত পরিবহন করতে হবে। বরফ পরিবহনে ব্যবহৃত সরঞ্জামাদি জীবাণুমুক্ত রাখতে হবে। সংক্রমণজনিত রোগাক্রান্ত কর্মী মাছের হ্যান্ডেলিং এর কাজে যেন যুক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে।

0: দাদু, দাদু কি হয়েছে তোমার, এমন করছো কেন দাদু? এত কাশি,
1: তোর বাবাকে খবর দে, না তোর কাকাকে খবর দে।
0: আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও দাদু, তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি।

0: ডাক্তার রিপোর্ট দেখে কি বললেন?
1: বললেন আমরা না বুঝে পরিবেশ নষ্ট করছি, বাতাস বিষাক্ত হয়ে পড়ছে, বায়ু দূষণ হচ্ছে প্রচুর, ইট ভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজ, কলকারখানার ধোঁয়ায় চারপাশ বিষাক্ত গ্যাসের বলয়ে আমরা বাস করছি, শিশু আর বৃদ্ধ মানুষেরা দিন দিন নানা রোগে আক্রান্ত হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে,
0: খুবই বিপদ। তাহলে কি করা যায়?
1: এই যে কাকাও ছাদে চলে এসেছেন।
2: এই যে রোহান, তোমাকে বহুদিন পর দেখলাম।
1: জি, পরীক্ষা চলছিল।
2: তোমাদের কথা শুনছিলাম, আসলে মিনির বুদ্ধিতে ওর দাদু খুব বড় বিপদ থেকে বেঁচে গেলেন। আসলে বায়ু দূষণ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটি উৎস থেকে বিপুল পরিমাণ বিষাক্ত ক্ষতিকর গ্যাস, ভারী ধাতব কণা ও ধুলাবালি বাতাসে মিশে মানুষ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জি সমস্যা, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে।
1: তো এখন কি করা যায় তাহলে?
2: কি আর করা, নিয়মিত রাস্তা পরিষ্কার করা দরকার, পানি ছিটানো দরকার, বায়ু দূষণ রোধে বিশেষজ্ঞ টিম গঠন করে নিয়মিত কার্যক্রম পরিচালিত হলে ধীরে ধীরে এর উন্নতি হবে। আমরা সবাই সচেতন হলে বায়ু দূষণ হতে আমরা বাঁচব। অনেক কথা বলে ফেলেছি, নিচে চলো, তোমাদের নাস্তা রেডি।
1: ও আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যায়। হ্যাঁ, আমাদের এলাকায় এখন থেকে কালো ধোঁয়া ছড়ানো কোনো যানবাহন চলাচল করলে আমরা চালককে বোঝাবো, ডাস্টবিনে বর্জ্য পড়ানো, প্লাস্টিক পড়ানো, ব্যাটারি পড়ানো, এ সমস্ত করা যাবে না, সবাইকে সচেতন করব। ও আর হ্যাঁ, যার যার বাড়ির সামনের রাস্তায় নিজস্ব উদ্যোগে পানি ছিটানো যেতে পারে, কি বলেন?
2: খুবই ভালো উদ্যোগ, তাহলে এসো আমরা সবাই মিলে অঙ্গীকার করি,
0: আমরা বায়ু দূষণ হতে দেব না,
2: আমাদের পৃথিবী আমাদেরই রক্ষা করতে হবে।

0: শুনলে তো,
1: এই যে বায়ু দূষণ, বায়ু দূষণ আর বায়ু দূষণ, মানুষের যে কি কষ্ট হচ্ছে,
2: ওই যে গোড়ায় গাছ,
1: ঠিক ঠিক
2: সামনে যে 11ই জুন আছে না, এই মনে করো পর্যন্ত 58 দিন মনে করো যে মাছ ধরা মানা আছে। এর যদি ব্যত্যয় কেউ করে তাহলে কিন্তু আইনের আওতায় কিন্তু নিয়ে এসে শাস্তি দিতে পারবে। এই সময় মনে করো যে মানে অনেকের মনে মনে মনে করো প্রশ্ন জাগতে পারে যে হলো তাহলে যারা মৎস্যজীবী মানে চলবে কেমনি, এর সরকার কিন্তু অনেকভাবে সহায়তা করতেছে, কিন্তু তাদের মেলা সুযোগ সুবিধা দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা কিন্তু টাকা পয়সা দিচ্ছে, সেই জন্য মাছ কিন্তু ধরা যাবে না করলে কিন্তু খবর আছে।
1: এটা এটা এটা আমাদের সবারই মানে চলতে হবে, যারা সমুদ্র উপকূলে যারা বসবাস করেন, যারা যাইলে এবং যারা আপনার সমুদ্রে মাছ মারেন, তাদের এই ব্যাপারে সতর্কতা রাখা এবং থাকা খুব জরুরি। এবং আমরা চাই যে সমুদ্রে যাতে প্রচুর মাছ হয়, তাতে আমরা আমাদের অর্থনৈতিকভাবে আমরা আগাজ,
2: আমরাও বড় বড় মাছও খাবো, তাই না?
1: তুমি জানি কি বলতেছিলে যে কৃষক কার্ড নিয়ে একটু কথা বলতেছিলে, এটা কোথা থেকে নিছো?
3: অনেকেই তো পাইতেছে, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, কৃষকদের কল্যাণের জন্যই তো কৃষি কার্ডটা চালু করছে সরকার। এই কার্ডের মধ্যে মাধ্যমেই আমরা বিভিন্ন রকম সেবা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি। এই সেবাগুলোর মধ্যে রয়েছে হলো ন্যায্য মূল্যের কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, ন্যায্য মূল্যে সেচ, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজারের তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগ বালাই দমনের পরামর্শ, সব কিছু পাওয়া যায়।
2: কৃষক না থাকলে কি দেশ বাঁচবে? মনে করো আমরা না খায় থাকা লাগবে, আমরা মনে করো যে কৃষক আছে মানে সবাই খায়া থাকে।
1: এই তো আমরা আমরা তো শুনলাম, তাই না, যে কৃষক কার্ড একটা অত্যন্ত জরুরি বিষয়, তারপর মাছ ধরা সমুদ্রে নিষেধ, আর আরেকটা বিষয় আমরা যেটা করি যে ছোট মিয়া আছে না, এই ছোট মিয়া নিয়ে হয়েছে,
4: তুমি আবার ছোট মিয়ার গান
1: না, খুব ভালো কাজ করে তো, তুমি কি করতে চাইছো?
2: আমরা কিন্তু খালি ওর দোষটাই ধরি, গুণটা কিন্তু না, গুণটাকেও সামনে নিয়ে আসলে মানুষ তখন দোষ কম করবে।
4: গুণ নাকি ওই যে আমাকে ওই যে বকুলির ওই ছাগলটা ছুটে গেছিল কুরবানির ছাগলটা, ওই ছোট মেয়ে ছাগলটা দুই,
2: তাহলে গুণ
1: এই জন্যই বকুলি তার এত প্রশংসা করতেছে, ভালো ভালো প্রশংসা করে করে মানুষটা ভালো যদি হয়। কিন্তু ওই যে তোমার বিদ্যুতের
4: অপচয়,
1: এটা করা যাবে না যে আমার টাকা আছে বলে আমি করবো, তা তো না। তো যাই হোক, আমরা আমাদের
2: পানিরও খরচ বেশি করা যাবে না, কোনো কিছু
1: ঠিক আছে, আমরা আমাদের জাতীয় সম্পদকে রক্ষা করব, এবং সেই সিদ্ধান্ত যাতে আমরা আমাদেরটাই নেই সেই কথা মনে করে আমরা চলো আজকের মতো উঠা যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি, আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা যাক।

0: এখন সময় সন্ধ্যে 7:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের চতুর্থ পালায়।
1: এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসি লিজা, সৈয়দা সাজিদা খানম এবং জিনাত আক্তার।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: মেজবা চৌধুরী, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়েদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, মধুমাস জ্যৈষ্ঠে সুরভিত সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার ও সুরকার কবি জসিম উদ্দিন।

দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মিঠু সুর। এবারে শুনবেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ওমর সোনার কন্যারে ওমর গুণের কন্যারে, গীতিকার ও সুরকার হরলাল রায়।

সৈনিক ভাই বোনেরা আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

শনি ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের আয়োজন মেঠো সুর। এবারে উকিল মুন্সির কথায় এবং সুরে গেছেন বারী সিদ্দিকী।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দূরবারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের শিল্পী নাসরিন আক্তার বিউটি। গান লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ আর সুর দিয়েছেন এস এম আব্দুল আওয়াল।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে পল্লীগানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে আরিত্তবানের কণ্ঠে শুনবেন নিজের সুরে ও নিজের কথায় এই গানটি, আমি বড় একা বন্ধু, আমি বড় একা।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 30 ওভারে 6 উইকেটে 126 রান করেছে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ষষ্ঠ ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি। মালদ্বীপে চারজাতি ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে আজ বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল আফগানিস্তানের মুখোমুখি হবে। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় খেলা শুরু হবে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে। বাংলাদেশ আগামী রোববার একই ভেন্যুতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। আগামী শনিবার সাফ নারীর ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 1-0 গোলে ভুটানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। জাপানের কাকা মিগাহারায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 18 নারী হকি এশিয়া কাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশ অনূর্ধ্ব 18 নারী জাতীয় ফিল্ড হকি দল মালয়েশিয়ার কাছে 4-0 গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিভিন্ন ওয়ার্ডের বিচারাধীন সাজাপ্রাপ্ত বন্দী এবং 4 জন বিদেশি নাগরিক অংশ নেন। খেলাকে ঘিরে কারাগারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 7 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে ইতোমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামীকাল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল এখন ভারত সফর করছে। আগামী শনিবার চণ্ডীগড়ে বাংলাদেশ সময় সকাল 10টায় স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। তবে এই টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে।
এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে, 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বন্ধুরা, ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতু পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানেই রোদের রাজত্ব, রঙিন ফলের বাহার আর একটুখানি অলস দুপুরের গল্প। এই ঋতুতে প্রকৃতি যেন আগুনের রঙে নিজেকে সাজায়। পাকা আম, লিচু, কাঁঠালের ঘ্রাণে চারপাশ মমা করে, কিন্তু সেই সঙ্গে আসে প্রচণ্ড দাবদাহ, ঘাম আর তৃষ্ণার তীব্রতা। তবে গ্রীষ্ম আমাদের শুধু কষ্টই দেয় না, সে শেখায় ধৈর্য ধরতে, রোদ পেরিয়ে বৃষ্টির অপেক্ষায় থাকতে। আর আমাদের জীবনের মতোই কঠিন সময়ের পরেই তো আসে শান্তির ছোঁয়া। আপনাদের সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনের প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সুখী সংসারের ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি অনুষ্ঠানটি। প্রিয় শ্রোতা, ইসলামী দৃষ্টিতে কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার মূল দায়িত্ব হল তাদের ইমান ও নৈতিক ভিত্তি গড়ে তোলা। এ সময় নামাজ শেখানো, সত্যবাদিতা, পরিশ্রম, লজ্জাশীলতা ও আল্লাহভীতির মতো গুণাবলী গড়ে তোলার জন্য দিক নির্দেশনা দেওয়া জরুরি। পাশাপাশি সঠিক বন্ধু নির্বাচন, পর্দার গুরুত্ব ও শালীনতা শিক্ষা দেওয়াও দরকার। এই বয়সে সঠিক দীক্ষা পেলে সন্তান দিনদার ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে। এবারে ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ববোধ ও নৈতিক শিক্ষা, এ বিষয়ে শুনবেন একটি আলোচনা। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুখী সংসার এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি এবং তার সমস্যাগুলো তুলে ধরা হয়। আজকেও একই পর্যায়ে আলোচনায় আসছে একটি বিষয়, সেটি হল ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আমরা জানি যে মা বাবাদের একটি বড় দায়িত্ব সন্তান পালন করা। সন্তান যখন 10 থেকে 19 বছরের মধ্যে থাকে তখন এটি হয়ে ওঠে একটি কঠিন সময়। জীবনের এই সময়টিকে বলা হয় টিন এজ। এ সময়ে বয়ঃসন্ধিকাল আসতে পারে। মা বাবাদের উচিত সন্তানের জন্য ঘরগুলিকে একটি শান্ত এবং নিরাপদ জায়গা করে তোলা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন প্রাজ্ঞ ভিজ্ঞ আলোচক। আমি প্রথমে আপনাদের মাঝে তাদের পরিচয় তুলে ধরছি। আমার পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমার বাম পাশে আছেন হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজি সাহেব।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমি প্রথমেই হযরত মাওলানা আবুল হাসান সাহেবের কাছে জানতে চাইব, ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সের গুরুত্বটা কি?
3: ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চমৎকার সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ, সেজন্য এই কিশোরদেরকে যখন আমরা সঠিকভাবে লালন পালন করতে পারব তখনই আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। কারণ প্রতিটি শিশু ভবিষ্যতের কর্ণধার। কাজে সমাজ একটা কিশোরকে ডেভেলপ করা, একটা সমাজকে ডেভেলপ করা, ভবিষ্যৎকে ডেভেলপ করা, সেজন্য আমাদের সকলকে সেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে সচেতনতার সাথে পথ চলতে হবে। ইসলাম সূচনার সময় থেকে প্রতিটি মানুষের জীবনের শুরু লগ্ন থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত কিভাবে সুন্দর একটি আদর্শবান জীবন ঘটানো যায় সেই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। যে বিষয়টি নবী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, মা মিন মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ ফা আবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে প্রতিটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতুল ইসলাম, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পারে এমন একটি আত্মা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার বাবা মা এবং পরিবার সমাজের সংস্পর্শে গিয়ে সে তার দিক পরিবর্তন করে। সেজন্য আমাদের সকলকে এই কিশোরদের জীবন গঠন করতে হলে, সঠিকভাবে পরিচালিত করতে হলে অবশ্যই আমাদের ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সেভাবে আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে। সেজন্য আমরা যখনই কোরআনে কারিমের দিকে তাকাই, কোরআনে কারিম আমাদের শিখিয়ে দেন যে ছোট সময় থেকে প্রতিটি বাচ্চাকে মিথ্যা বলা থেকে বিরত থাকা শিখাতে হবে, অনর্থক কথা বলা থেকে বিরত কিভাবে থাকতে হয় সেটা শিখাতে হবে, সঠিক সময় নামাজ কিভাবে পড়তে হয়, আল্লাহর হক হুকুকুল্লাহ সেটা কিভাবে আদায় করতে হবে সেটা শিখাতে হবে। মানুষের বান্দার হক যেমন মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের হক নষ্ট না করা, মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এই প্রতিটি বিষয়ের ব্যাপারে সচেতন থাকতে হবে। একইভাবে পরস্পর কেমন বন্ধু যাচাই করতে হবে, কোন ধরনের বন্ধুর সাথে নিজের জীবনকে পরিচালিত করতে হবে, সে বন্ধুটা কিভাবে নির্ণয় করবে সেটাও আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য লা ইউসাহিবুহু ইল্লা বিল মুমিন, কোন বান্দার জন্য কোন মুমিনের জন্য কখনোই বন্ধু হতে পারে না কোন মুমিন ব্যতীত। অর্থাৎ আজকাল যে আমাদের সমাজের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে তাদের অসৎ বন্ধুর সংস্পর্শে যাওয়া। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে না, এই বয়সে এসে যেহেতু বাচ্চারা সাধারণত বন্ধুর সংস্পর্শে বেশি থাকে, সেজন্য আমাদের বাবা মা যিনারা আছেন সকলে সচেতন থাকতে হবে যে কি করে তার বন্ধুটা একজন ইমানদারের সাথে হয়, ভালো সংস্পর্শ পায়। একইভাবে আমাদের পরিবারের মধ্যে তাদেরকে আদর্শ শিখাতে হবে। নবী আলাইহিস সালাতুসসালাম বলেন যে কোনো বাচ্চার জন্য সবচেয়ে বেশি বাবা মার কাছ থেকে রেখে যাওয়া এবং শিখিয়ে দেওয়ার সবচেয়ে বেশি উত্তম নেয়ামত এবং উত্তম সম্পদ হচ্ছে তাকে আদব শিখানো। সে আদবটা যদি আমরা সঠিক সময় গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই বয়সের শিশুগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য সঠিক একজন কর্ণধার হিসাবে দাঁড়াবে এবং সেভাবে তারা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলে আমাদের শিশুদের প্রতি, আমাদের কিশোরদের প্রতি আমরা গুরুত্ব সহকারে নজর রাখব যে তারা যেন কোরআন এবং সুন্নাহ যেভাবে জীবনযাপন করতে বলেছেন ঠিক সেভাবে যেমন জীবনযাপন করে এবং সেভাবে যাতে পরিচালিত হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।
2: আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরত মাওলানা আবুল হাসান সাহেবের কাছ থেকে ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সের গুরুত্ব শুনতে পেলাম। আমরা ওনার আলোচনা থেকে অনেক কিছুই পাইলাম যে কিশোরদেরকে অবশ্যই সুশিক্ষা দিতে হবে, সৎ সঙ্গের সংস্পর্শে আনতে হবে এবং হালাল খাওয়ানো এই সব কিছু পিতামাতার দায়িত্ব। কাজেই সন্তানকে গড়ে তোলার জন্য একটা বিরাট পরীক্ষা হইল পিতামাতা। আমি এখন হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজি সাহেবের কাছে আমি জানতে চাইব কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য কতটুকু।
5: ধন্যবাদ সম্মানিত শ্রোতা বন্ধুরা, কিশোর কিশোরীকে বা সন্তানকে সচ্চরিত্রবান ও সুনাগরিক করে গড়ে তোলার জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে। আমি মনে করি সর্বপ্রথম বাবা মায়ের আমল আখলাক, আচার আচরণ, লেনদেন ইত্যাদি ভালো ও সুন্দর হওয়া উচিত। কারণ শিশু কিশোর বয়সের সন্তানরা বাবা মা ও শিক্ষকের অনুসরণ করে থাকে। কথায় বলে গাছ যেমন ফল তেমন, তেঁতুল গাছ থেকে ফজলি আমের আশা করা যায় না। ধরুন মা বাবা যদি নামাজি না হন তবে সন্তানকে নামাজের নির্দেশ কিভাবে দিবেন? সূরা সফের 2-3 আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই অসন্তোষজনক। আমাদের
6: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশা রাজান।
7: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: কিশোর কিশোরী সন্তানরা যেহেতু অবুজ নয়, তাই তারা যখন দেখবে আমার মা বাবা ঝগড়া করেন, টিভি ও মোবাইল নিয়ে পড়ে থাকেন, নামাজ রোজা ও কোরআন তেলাওয়াতে অভ্যস্ত নন, পর্দা পুশিদার বিধান মানেন না, এমত অবস্থায় সন্তানকে সদুপদেশ দিলে সন্তানের মধ্যে তেমন প্রভাব পড়ে না। তাই আমার সন্তান ভালো হোক এটা আমি চাইলে আগে আমাকে ভালো হতে হবে। এছাড়া আমাদের কিশোর কিশোরীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে এবং শিক্ষক হিসেবে তাদের জন্য আদর্শবান শিক্ষক নির্বাচন করতে হবে। সন্তান দুনিয়ায় আসার পর আল্লাহর একত্ববাদ ও বড়ত্বের ঘোষণা তথা আজান শোনাতে হবে, সুন্দর ইসলামী নাম রাখতে হবে। সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 7 বছর বয়স হলে নামাজ শিক্ষা ও নামাজের নির্দেশ দিতে হবে। 10 বছর বয়স হলে কিছুটা শাস্তি দিয়ে হলেও নামাজে অভ্যস্ত করতে হবে। কিশোর কিশোরীর সন্তানের সাথে সুন্দর ও শালীন আচরণ করতে হবে বাবা মাকে। সন্তানকে হালাল খাদ্য পানীয় ও পোশাক আশাক দিয়ে লালন পালন করতে হবে। মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে। নবী রাসুল সাহাবি ও মহান ব্যক্তিদের জীবনী পড়াতে হবে। মাঝে মাঝে দিনী পরিবেশ ও উপদেশমূলক আলোচনায় পাঠাতে হবে। কিশোর কিশোরীদের জন্য সৎ সঙ্গী নির্বাচন করতে হবে এবং সন্তানের হেদায়েতের জন্য আল্লাহর কাছে বাবা মা অবশ্যই দোয়া করতে হবে। আমরা মনে করি এসব পদক্ষেপগুলো গ্রহণ করলে আমাদের সন্তানরা, আমাদের কিশোর কিশোরীরা আশা করি সৎপথে পরিচালিত হবে, সচ্চরিত্রবান হবে, ভালো হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন।
4: ধন্যবাদ হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজী সাহেবকে অত্যন্ত চমৎকার করে খোলামেলাভাবে আমাদের সামনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেছেন। আমরা জানি যে আজকের কিশোর কিশোরীরা আগামী দিনের নাগরিক, তাই তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারলে পরিবার, দেশ ও জাতি উন্নতির শীর্ষে উপনীত হতে পারবে এবং সেই পিতামাতা সন্তানের কারণে জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কিশোর কিশোরীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
5: বন্ধুরা, ডেঙ্গু জ্বর মশাবাহিত একটি ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার কামড়ে হয়ে থাকে। এর প্রধান লক্ষণ হল হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা ও চামড়ায় র্যাশ। ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে জরুরি হল সচেতনতা, জমে থাকা পানি অপসারণ, ফুলদানি, টব, ফ্রিজের নিচের ট্রে নিয়মিত পরিষ্কার রাখা এবং পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা। ডেঙ্গু জ্বর থেকে সুরক্ষিত থাকতে হলে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। আর কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েই যান, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই আতঙ্কিত না হয়ে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, আমাদের সচেতনতাই পারে এ রোগ থেকে আমাদের মুক্তি দিতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। রাজধানীর পল্লবীতে শিশু রমিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস। এবং এদিন পড়ায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার খেলা বৃষ্টির কারণে বিলম্ব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সায়ালেকিন আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বৃহস্পতিবার বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জন সাক্ষীর জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্যও মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
3: আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড, আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে।
2: অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ড দেওয়ার মতো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, তাই দুই আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান তারা।
4: বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্ন আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক।
2: অভিযোগ গঠনের মাত্র 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী রোববার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর জন্য কি শাস্তি অপেক্ষা করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিবেদনে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। আরও শুনুন প্রতিবেদনে।
5: 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত দুই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় প্রাণহানি হতে পারে। এমনকি এই ঘটনায় তখন দায়িত্বে থাকা নার্স ডাক্তার সহ কর্তৃপক্ষের অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি।
6: কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালে সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না।
5: তদন্তে আরো উঠে আসে, হাসপাতাল পরিচালনার জন্য আদ্দিনের ভবনটি উপযুক্ত নয়, নেই পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা, ধারণ ক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তির মতো বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
6: তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোন চিকিৎসক ছিল না। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
5: এমন প্রেক্ষাপটে বিদ্যমান আইনে এবং বিধান অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চালানো হবে বলে উল্লেখ করেন তিনি। ডেস্ক রিপোর্ট,

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই সহ অগ্রগতি অর্জন উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফান লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জিয়াউর রহমান সার্কের নীতি এবং বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার নির্জোট রাজনীতি প্রধান পররাষ্ট্রনীতি। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্নতার পথে এগিয়ে নিয়েছিলেন। পাশাপাশি গার্মেন্টস শিল্পের বিকাশ এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। এদিকে তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে তথ্য সম্প্রচারমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন। তিনি হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার তথ্য সম্প্রচার মন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর সঙ্গে জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের অবদান ওতপ্রোতভাবে জড়িত। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় একটি কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যা বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি আজ রাজধানী মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের শিশুদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারে, সেজন্য মিড ডে মিল চালু করা হয়েছে।

0: হচ্ছে। এছাড়া এবছরের মধ্যেই দেশের সকল স্কুলে মিড ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে সৈয়দা হামিদা শেলি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের ভূমিকা পালন করেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এইসব কথা বলেন। স্পিকার বলেন, অনেক ত্যাগ সংগ্রাম ও রক্তের বিনিময়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণবান্ধব রাজনীতির বিকাশ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি এবং জাপানি একটি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তিটি আগামী 19 জুলাইয়ের মধ্যে স্বাক্ষরিত হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালটি চালু হবে। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150 হাজির ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তদন্তে ঢাকা বিমানবন্দরের অব্যবস্থাপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতের নয়াদিল্লির মালভিয়ানগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত 8 জন বাংলাদেশের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সংঘটিত ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 21 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানায়, আহত 8 বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হাই কমিশন আরও জানায়, তারা আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখতে একটি বিল পাশ করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সমর্থন দেওয়ায় 215-208 ভোটে বিলটি পাশ হয়। যুদ্ধ ক্ষমতা রহিতকরণ প্রস্তাবটি পাশের ফলে এখন ট্রাম্পকে মার্কিন বাহিনী প্রত্যাহার কিংবা সংঘাত চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন চাইতে হবে। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণে আনার জন্য চতুর্থবারের প্রচেষ্টায় বিলটি পাশ হল। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই ভোটকে অর্থহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ দেশপ্রেম পরিপন্থী। এর আগে প্রস্তাবটির যৌক্তিকতা নাকচ করে দিয়ে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করার প্রচেষ্টা অসাংবিধানিক। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজন সহ অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, আজ সকালে ইসরায়েলি যুদ্ধবিমান ওই পরিবারের বাড়িটি সহ চারটি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। হামলায় অন্তত ১৫ জন আহত হন। ২০২৫ সালে ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ক্রমাগত লঙ্ঘন করার প্রেক্ষাপটে এই সর্বশেষ হামলাগুলো চালানো হল। এদিকে ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিক বৈঠকের প্রেক্ষাপটে উভয় দেশ যুদ্ধ বন্ধে সম্মত হওয়ার পর ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস জানান, তারা আপাতত লেবাননে হামলা অব্যাহত রাখবে এবং দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ষষ্ঠ ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি। ফুটবল। আগামী শনিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নারী দল 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 1-0 গোলে ভুটানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টির আশায় ক্ষণ গুনলেও নেই স্বস্তির খবর। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ চলবে আরও 2-3 দিন। এমন অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: কয়েক সপ্তাহে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রখর রোদ আর দাবদাহে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াই হয়ে উঠেছে কঠিন।
6: ঈদ শেষ করে যখন ঢাকায় আসছে, বিভিন্ন কাজে মানুষ যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই গরমের জন্য।
5: তীব্র গরমে হাঁসফাঁস করছে নগর জীবন, সামান্য ছায়া কিংবা একটু শীতল পরিবেশের খোঁজে ছুটছেন মানুষ। স্বস্তির জন্য গাছতলা বা ছায়া ঘেরা স্থানগুলোতেই ভিড় বেশি।
7: তাপদাহ চলতেছে আর কি, তাই জন্য পরিবার নিয়ে একটু বাইরে আসার।
8: এখানে প্রকৃতির সাথে, গাছের সাথে বাতাস আছে, বাচ্চাও খুবই খুশি হয়েছে এর জন্য বের হওয়া।
5: তবে স্বস্তির অপেক্ষা খুব বেশি দিনের নয়। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3-4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরপর কিছুটা কমতে পারে তাপমাত্রা।
9: দিনের তাপমাত্রাটার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাটাও অনেকটা বেড়ে গেছে, যে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা কমে আসছে। 7-8 তারিখ বা 9-10 তারিখের দিকে অনসেট হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে।
5: দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক ও পানি শূন্যতার ঝুঁকি। অপরিচ্ছন্ন পানি ব্যবহারে ছড়াতে পারে বিভিন্ন রোগও, তাই পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আপটিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগিতার অব্যাহত সমর্থন কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। শহীদ চেয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ। খবর শেষ হল।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাবিলা জামান।
2: জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এ বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এ বিজয় লাভে ড. খলিলুরকে অভিনন্দন জানিয়ে আসন্ন ইউএনজিএ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য শুভকামনা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও অভিনন্দন জানিয়ে এটিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা পাঠানো নিঃসন্দেহে দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা মানে শুধু একটি আনুষ্ঠানিক পদ নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম বৃহত্তম মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বরকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হওয়া। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক আলোচনার ক্ষেত্র, যেখানে 193টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈশ্বিক শান্তি, উন্নয়ন, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সহ নানা বিষয়ে মতামত প্রদান করে থাকে। এই পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করা। বাংলাদেশের একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন এবং তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ এই নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা প্রমাণ করে যে তাঁর নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলে আস্থা ও প্রত্যাশা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে এই নির্বাচনকে জাতীয় গৌরব হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন এটি বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতা। বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তায় একটি বিষয় স্পষ্ট, তারা বিশ্বাস করেন যে খলিলুর রহমান তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে সাধারণ পরিষদকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবেন। বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো তাঁর নেতৃত্বে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে। উন্নত বিশ্বের নেতারাও আশা করছেন যে তিনি উত্তর দক্ষিণ সহযোগিতা বাড়াতে উদ্যোগী হবেন, ফলে তাঁর নেতৃত্বে সাধারণ পরিষদে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত আলোচনা পরিবেশ তৈরি হবে। জনগণের জন্য এই নির্বাচন একটি অনুপ্রেরণার উৎস। আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান যে ক্রমেই শক্তিশালী হচ্ছে তা এই নির্বাচনের মাধ্যমে আরও স্পষ্ট হল। তরুণ প্রজন্মের কাছে এটি একটি বার্তা, বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। সবশেষে বলা যায়, কূটনৈতিক সাফল্যের এই ধারাবাহিকতা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে নতুন উদ্দীপনা যোগ করবে। বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আগামী দিনে তিনি কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করবেন এবং উন্নয়নশীল বিশ্বের সমস্যাগুলোকে সামনে আনবেন তা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবে। বাংলাদেশের জন্য এটি এক গৌরবময় অর্জন, যা দেশের কূটনৈতিক সাফল্যের ইতিহাসে স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার ঢাকা

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবার রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী আর সুর করেছেন এ এইচ এম রফিক।

দেশের গান শুনছেন। এবারে শুনবেন রুনা লায়লার কণ্ঠে আমাকে একটি দোয়েল বলেছে। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: দুখানি বিষাক্তবোধক গান শুনলেন।
1: বাংলাদেশ মেদার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: এই যে এখন শুরু হলো উত্তরণ, এখানেও আমরা এক পরিবেশে আছি। সত্যি বলতে কি, পরিবেশের ভালো মন্দের মাঝে আমরা বন্দি। এখন
1: পরিবেশ বিজ্ঞানীদের মতে আমাদের পরিবেশের মন খুব একটা ভালো নেই, আর এ কারণে আমরাও কম বেশি দায়ী অনেকেই।
0: এই পরিবেশের উন্নয়নে কেমন কি করা যায় তা এখন ভাবতে হবে সবাইকে। কমাতে হবে কার্বন নিঃসরণের পরিমাণ।
1: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ায় জলবায়ু পরিবর্তনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছে।
0: শিল্প কারখানা, যানবাহন চলাচল, ফ্রিজ ব্যবহার এবং বনভূমি ধ্বংসের কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যাচ্ছে বেড়ে।
1: আর এভাবেই আমাদের পরিবেশ আজ হুমকির মুখে পড়েছে। তাই তো পরিবেশের কথা ভাবতে হবে সবাইকেই।
0: ও পরিবেশ, তোর ভালো যে আমরা সবাই চাই, তোর ভালো যে বোঝে না কো, সে নয় আমার ভাই।
1: গাছ লাগালে তোর নাকি খুব মনটা ভালো হয়। ও পরিবেশ, আমরা সবাই চাই যে তোরই জয়।
0: এই পরিবেশের কথা আজ আমরা এই কারণেই বলছি, 1992 সালের আজকের দিনে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিশ্ব পরিবেশ সম্মেলন শুরু হয়।
1: আবার আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তাই আসুন আমরা সবাই পরিবেশ সচেতন হই।

0: এবার আয়োজনের নিবেদনে যেতে চাই, শোনাতে চাই বিশ্ব বিচিত্রা, যা বিচিত্র এবং বিস্ময়কর। এখানে থাকে এমন কিছু খবর।
1: আজকের বিশ্ব বিচিত্রা গ্রন্থনা জুয়েল হাসান, আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।
2: আজকের এই রাত যেন হঠাৎ করে ইতিহাসের দরজায় কড়া নাড়ছে। চারদিকে আলো আছে, কিন্তু সেই আলোর আড়ালে লুকিয়ে আছে বিস্ময়ের এক নতুন অধ্যায়। যে খবরটি এখন ছড়িয়ে পড়ছে তা শুধু একটি ঘটনা নয়, এ যেন সময়ের বুক চিরে উঠে আসা এক অজানা সত্য। মানুষের কৌতূহল, ভয় আর স্বপ্নকে একসাথে নাড়িয়ে দেয়া এই গল্প হয়তো বদলে দিতে পারে আগামী দিনের ভাবনা। তাই আজকের বিশ্ববিচিত্রা শেষ পর্যন্ত হতে যাচ্ছে এক অবিশ্বাস্য যাত্রা। আজকের এই রাত যেন ইতিহাসের দরজায় নতুন করে কড়া নাড়ছে, কারণ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে দাঁড়িয়ে সৌদি আরব ঘোষণা দিয়েছে এমন এক মেগা প্রকল্পের যা দেখে বিস্মিত পুরো বিশ্ব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, নিয়ম সিটির নতুন অংশে থাকবে উড়ন্ত ট্যাক্সি, কৃত্রিম চাঁদ ও রোবট পরিচালিত শহর ব্যবস্থা। কোটি কোটি ডলারের এই পরিকল্পনা ইতিমধ্যে বদলে দিয়েছে বিশ্ব প্রযুক্তির আলোচনা। মরুভূমির বুকেই তৈরি হচ্ছে ভবিষ্যতের শহর, যা হয়তো আগামী প্রজন্মের জীবনধারাকেই বদলে দেবে। সময় যেন হঠাৎ থেমে গিয়ে তাকিয়ে আছে চীনের দিকে, কারণ দেশটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নতুন সংস্করণ উন্মোচন করেছে, যার গতি ঘণ্টায় 600 কিলোমিটারেরও বেশি। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এটি শুধু পরিবহন নয় বরং ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধের নতুন অধ্যায়। বিজ্ঞানীরা দাবি করছেন, এই ট্রেন বিমানের সময়কেও হার মানাতে পারে। ইতিমধ্যেই বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো চীনের এই অগ্রগতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রযুক্তির এই দৌড়ে নতুন চমক দেখালো বেইজিং। বিশ্ববিচিত্রার সর্বশেষ খবরে থাকছে ইলন মাস্কের বিস্ময়। চারদিকে আলো জ্বলছিল, অথচ কেউ বুঝতেই পারেনি ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, মানুষকে মঙ্গলে পাঠানোর জন্য তাদের নতুন মহাকাশযান পরীক্ষায় সফল হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই অভিযানের মাধ্যমে প্রথমবারের মতো মানুষ পৃথিবীর বাইরে স্থায়ী বসতি গড়ার পথে এগোতে পারে। মহাকাশ গবেষণার এই বিস্ময়কর পদক্ষেপ ইতিমধ্যেই বিশ্বজুড়ে কৌতূহল ও আলোচনার ঝড় তুলেছে।
1: বিশ্ববিচিত্রা পর্বে শোনা হল বিস্ময়কর কিছু খবর, আর এবার আমরা শোনাব বিশ্ব সাহিত্য পর্বটি।
0: আমাদের এই বিশ্বে নানা রকম জাতির নানা রকম ভাষা, আবার আবেগ অনুভূতি এবং প্রকাশেরও রয়েছে ভিন্নতা।
1: উত্তরণের বিশ্ব সাহিত্য আয়োজনে বিশ্ববিখ্যাত সাহিত্যিকের জীবন ও কর্মে আমরা তারই প্রমাণ পাই। আজকের বিশ্ব সাহিত্য পর্বের উপস্থাপনায় আছেন এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের সবচেয়ে সফল, জনপ্রিয় লেখিকা ও সবার প্রিয় হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিংয়ের জীবন ও সাহিত্য নিয়ে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লেখিকা জে.কে. রাউলিংয়ের পুরো নাম জোয়ান ক্যাথরিন রাউলিং। তার জন্ম 1965 সালের 31 জুলাই ইংল্যান্ডের ব্রিস্টলের কাছে ইয়েটে। বাবা পিটার রাউলিং ছিলেন একজন রোলস রয়েস এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, আর মা অ্যান রাউলিং ছিলেন সায়েন্স টেকনিশিয়ান। 4 বছর বয়সে তাকে সেন্ট মাইকেলস প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। সেখানে প্রিন্সিপাল ছিলেন আলফ্রেড ডান, যাকে কেন্দ্র করে অনেক বছর পর রাউলিং তার বইয়ের আলবাজ ডাম্বলডোর চরিত্রে গড়ে তোলেন। সেই ছোট্টবেলায় রাউলিং অনেক কল্পকাহিনী লিখে ছোট বোন ডিয়ানকে পড়ে শোনাতেন। নিজের 11 বছরের সত্তার উপর ভিত্তি করে তিনি হারময়নি চরিত্রটি আঁকেন। তার ইংরেজি শিক্ষকের মতে রাউলিং ইংরেজিতে খুব ভালো ছিলেন। তার সেরা বন্ধু ছিল শন হ্যারিস নামের এক ছেলে, তার আবার ছিল ফোর্ড অ্যাংলিয়া মডেলের গাড়ি, আর সেই গাড়ির স্মৃতি থেকেই তিনি হ্যারি পটারের দ্বিতীয় বইতে উড়ন্ত ফোর্ড অ্যাংলিয়া এনেছিলেন। এলেভেল পরীক্ষায় তিনি ইংরেজি, ফ্রেঞ্চ আর জার্মান নিয়েছিলেন, পেয়েছিলেন দুটো এ আর একটা বি। ১৯৮২ সালে অক্সফোর্ডে ভর্তি পরীক্ষা দিলেও রাওলিং কৃতকার্য হননি। পরে তিনি এক্সিটার ইউনিভার্সিটি থেকে ফরাসি ভাষা ও সাহিত্যে অনার্স করেন। রাওলিং এর ভাষ্য মতে তিনি তখন প্রচুর চার্লস ডিকেন্স এবং লর্ড অব দ্য রিংস পড়তেন। ১৯৮৬ সালে তিনি গ্র্যাজুয়েট হন। এরপর লন্ডনে চলে এসে গবেষক ও দোভাষী হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে যোগ দেন। ১৯৯০ সালে তিনি জীবন পাল্টে দেবার মতো দুর্দান্ত এক আইডিয়া পেয়ে যান ও বছর একবার তিনি ট্রেনে করে ম্যানচেস্টার থেকে লন্ডনে যাচ্ছিলেন। তখনই তার মাথায় এলো এক ছোট্ট ছেলের গল্প, যে কিনা জাদু শেখার স্কুলে পড়াশোনা করবে। রাওলিং এর মনে মনে জাদুর ম্যাজিক স্কুল হগওয়ার্টস এর কথা কল্পনা করছিলেন। উনি সে সময় ডাম্বলডোর, রন, হারমাইনি ইত্যাদি চরিত্র নিয়ে ভাবছিলেন। লন্ডনে ট্রেন পৌঁছবার আগেই গল্পের এক বড় অংশের পরিকল্পনা উনি করে ফেলেছিলেন। ট্রেন থেকে নেমেই বাসায় ছুটে গিয়ে সাথে সাথে তার লেখা শুরু করেন, আর ঠিক এই মুহূর্তটি তার জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। রাওলিং যখন হ্যারি পটারের লেখা চালিয়ে যাচ্ছিলেন, এই সময় ডিসেম্বর মাসে তার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মনের মানুষ মা মারা যান। মাকে হারিয়ে তিনি ভীষণভাবে মুষড়ে পড়েন। এক ধরনের গভীর মানসিক অবসাদ তাকে পেয়ে বসে। তার লেখাতেও এর প্রভাব লক্ষ্য করা যায়। তিনি হ্যারি পটারের চরিত্রকে মা বাবাহীন এক অনাথ এতিম ছেলে হিসেবে ফুটিয়ে তোলেন। মানসিক অবসাদ ও শোক থেকে মুক্তি পেতে রাওলিং ১৯৯১ সালে পর্তুগালে চলে যান। সেখানে রাতে ইংরেজি ক্লাস নেওয়া আর দিনে লেখালেখি, এই ছিল তার দৈনন্দিন রুটিন। এক পর্যায়ে পর্তুগিজ টিভি সাংবাদিক জর্জ আরান্টেজ এর সাথে তার পরিচয় হয়। এরপর ১৯৯২ সালে বিয়ে, আর মেয়ে জেসিকার জন্ম ১৯৯৩ সালে। তবে তাদের বিবাহিত জীবন সুখের না হওয়ায় ১৯৯৩ সালেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর রাওলিং স্কটল্যান্ডে তার বোনের কাছে চলে আসেন। এখানে তার নিজস্ব কোনো বাড়িঘর, কোন চাকরি না থাকায় সরকারি ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে তাকে বেঁচে থাকতে হতো। এতে রাওলিং ভীষণভাবে ভেঙে পড়েন, নিজেকে সম্পূর্ণভাবে ব্যর্থ মানুষ হিসেবে ভাবতে থাকেন। কিন্তু একটা বিষয় তার সবসময় ছিল, আর তা হচ্ছে স্বপ্ন দেখার ক্ষমতা। স্বপ্নচারী হতে তার বিন্দুমাত্র দ্বিধা ছিল না, তাই চরম দুঃসময়েও হ্যারি পটারের লেখার কাজটি তিনি চালিয়ে গেছেন। মেয়ে ছোট্ট জেসিকাকে নিয়ে ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা তিনি লিখতেন। ১৯৯৫ সালে তার প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন লেখা শেষ করেন। লেখা শেষে রাওলিং ১২টি প্রকাশনীতে পাণ্ডুলিপি জমা দেন, কিন্তু কোনো প্রকাশকই বইটি ছাপাতে রাজি হননি। এক বছর পর ব্লুমসবেরি পাবলিশিং হাউস তাকে ১,৫০০ পাউন্ড দিয়ে বইটি প্রকাশ করতে সম্মত হয়। অবশেষে ১৯৯৭ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন বইটি প্রকাশিত হয়, আর এরপরই অবিশ্বাসের সব ব্যাপারগুলো ঘটতে থাকে। লোকজন বইটি নিয়ে বলাবলি আলোচনা শুরু করে। শিশুরা তো বটেই, অভিভাবকরা এমনকি শিক্ষকরাও বইটি ভীষণভাবে পছন্দ করে। মার্কিন প্রকাশনী সংস্থা স্কলাস্টিক লক্ষ ডলারে বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। এরপর ১৯৯৮ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস, ১৯৯৯ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান প্রকাশিত হয়, আর বইগুলো সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নেয়। এর মাঝে তার চতুর্থ বই হ্যারি পটার অ্যান্ড দ্য গ্যাবলেট ফায়ার প্রকাশিত হলে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। লেখিকা হিসেবে জেকে রাওলিং এক গ্লোবাল ক্রেজ ও বিরাট সেন্সেশনে পরিণত হন। তার লেখা হ্যারি পটার সিরিজের শেষ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোজ বই প্রকাশের ক্ষেত্রে পুরনো সব রেকর্ড ভেঙে ফেলে এবং বেস্ট সেলিং বুক অব অল টাইমের শিরোপা লাভ করে। তার বইগুলো ৮০টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং পৃথিবীর ২০০টির বেশি দেশে পাওয়া যায়। বইগুলো পাঠকদের এতটাই পছন্দের হয়ে ওঠে যে হ্যারি পটারের ৭টি বই নিয়ে মোট ৮টি সিনেমা তৈরি হয়েছে। ১৭ বছর বয়সে কলেজ থেকে রিজেকশন, ২৫ বছর বয়সে তার সবচেয়ে প্রিয় কাছের মানুষ মার মৃত্যু, ২৮ বছর বয়সে বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নানা রকম বাধা বিপত্তির পরও তিনি যে ব্যাপারটির প্রতি সবসময় কনসিস্টেন্ট ছিলেন, আর তা হলো তার লেখালেখি। সবথেকে বড় কথা হলো ১২টি প্রকাশনী থেকে বাজেভাবে প্রত্যাখ্যাত হবার পরও তিনি হাল ছেড়ে দেননি। নিজের লেখার প্রতি তার ছিল সম্পূর্ণ আস্থা, আর এটাই তাকে স্বপ্ন সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জে কে রাওলিং এর একটি চমৎকার পজিটিভ উক্তি দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। রাওলিং এর মতে, হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইভেন ইন দ্য ডার্কেস্ট অফ টাইমস ইফ ওয়ান ওনলি রিমেম্বার্স টু টার্ন অন দ্য লাইট, অর্থাৎ জীবনের অন্ধকারতম দিনগুলোতেও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব যদি সে আলোটা জ্বালাবার কথা মনে রাখে। শ্রোতা বন্ধুরা, যারা সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে মুষড়ে পড়েন, জে কে রাওলিং এর জীবন ও সাহিত্যের সফলতা নিশ্চিতভাবেই তাদের জন্য আশার আলো দেখাবে।
1: ঘোষণা হলো বিশ্ব সাহিত্য পর্বটি। বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য যেমন ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তেমনি বিভিন্ন দেশের খাবারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
0: রসনার বৈশ্বিকতা আয়োজনে আজ আমরা জানব উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার প্রসঙ্গে। পরিবেশনে আছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
4: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে। আজ আমরা জানব উজবেকিস্তানের খাবারের কথা। এই দেশটির রন্ধনশৈলীর সমৃদ্ধ স্বাদ এবং বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল প্লোভ। এছাড়াও মান্তি, শাসলিক, সামসা সহ আরও অনেক খাবার এদেশের ঐতিহ্য বহন করে চলছে। আসুন এই নামের আড়ালে আসলে কি খাবার সেটা জেনে নেই। প্লোভ উজবেকিস্তানের জাতীয় খাবার এবং অতিথি আপ্যায়নের ঐতিহ্যের প্রতীক। ভেড়ার বা গরুর মাংস ও চাল দিয়ে রান্না। প্লোভে আরও দেওয়া হয় চর্বি, গাজর, পেঁয়াজ, রসুন এবং জিরা। সব মিশিয়ে এক পাত্রে রান্না করা এই খাবার খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। উজবেকিস্তানের ঐতিহ্যবাহী ও অত্যন্ত জনপ্রিয় রুটির নাম ওবিনন। সাধারণত নানের চাইতে একটু মোটা এই রুটির মাঝখানে অংশ নকশা করা হয় ময়দা, পানি, লবণ এবং ইস্ট মূল উপকরণ হলেও অনেক সময় তরল দুধ ও মাখন মেশানো হয়। এই রুটি মাটির চুলোয় সেকা এদেশের ঐতিহ্যবাহী শাস্তিক সাধারণত ভেড়া, গরু ও মুরগি মাংসের টুকরো মশলায় ম্যারিনেট করে শিকে গেঁথে কয়লার উপর ঝলসানো হয়। মাংসের সাথে চর্বি বা সবজি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ও গেঁথে দেওয়া হয়। খেতে বেশ নরম ও সুস্বাদু হয়। আমরা যাকে বলি মোমো উজবেকিস্তানের, সেটার নাম মান্টি, তবে সাইজে বড়। মাংসের কিমা এবং পেঁয়াজের পুর ভেতরে ভাপে সেদ্ধ করা হয়। তবে চুসভারা নামের মোমোর সাইজ হয় ছোট। আমাদের দেশে সিঙ্গারার মতো দেখতে উজবেকিস্তানের সোমসা, তবে ডুবো তেলে ভাজা হয় না, বরং তন্দুরে বা মাটির চুলে সেকা হয়। আবরণ বেশ মচমচে থাকে, পুর দেওয়া হয় মাংস, আলু ও কুমড়ো দিয়ে। লাগমান এক ধরনের হাতে তৈরি লম্বা ও মোটা নুডলস। সাধারণত ঝোলঝোল করে রান্না এই খাবার রান্নার ভেড়া বা গরুর মাংস, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আলু, পাতাকবি, সেলারি এবং বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। এটি উজবেকিস্তানের অন্যতম জনপ্রিয় প্রধান খাবার। উজবেকিস্তানের ঐতিহ্যবাহী ডেজার্টের মধ্যে খালবা, নাভাত, পারভার্তা, পেচাক, খলবা বিশেষভাবে জনপ্রিয়। খালবা নামের আটা, চিনি ও বিভিন্ন বাদাম দিয়ে তৈরি করা হয়। উজবেকিস্তানের খুবই জনপ্রিয় একটি মিষ্টি নাভাতের প্রধান উপকরণ হল আঙুরের রসের সাথে চিনি ফুটিয়ে সাথে সুগন্ধি মশলা এবং রং মিশিয়ে দানা ও ক্রিস্টাল আকারে তৈরি করা হয়। ঐতিহ্যবাহী উজবেক ক্যান্ডি এবং শক্ত মিষ্টি পারভার্তা। গমের আটা, মাখন এবং চিনি দিয়ে তৈরি একটি বিশেষ ধরনের হালুয়ার নাম পেচাক খলবা। উজবেকরা খাবারের সাথে প্রচুর চা পান করে, বিশেষ করে গ্রিন টি তাদের আতিথেয়তার ঐতিহ্য বহন করে চলছে। তো বন্ধুরা, শেষ করছি আজকের পর্ব, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের। আগামী পর্বে নতুন কোন খাবারের গল্প শোনাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
0: খাবারের কথা তো শোনা হলো, এবার শুনব শ্রোতা বন্ধুদের মনের কথা।
1: শুনব আপনার লেখা পর্বটি। আপনার লেখা পর্বে আজকের বিষয় সবার আগে বাংলাদেশ।
0: এছাড়া এই সঙ্গে আরো একবার মনে করিয়ে যাই, আগামী বৃহস্পতিবার ঠিক একই বিষয়ের উপর আপনার লেখা পাঠাবেন। বিষয় হলো সবার আগে বাংলাদেশ। তাহলে লিখছেন, লেখা চাই, আর লেখা ছোট হলেই ভালো, কারণ সম্পূর্ণ লেখা আমরা পড়ে শোনাতে পারবো। আর লেখাতে আমরা কোনো কোনো লেখায় দেখি সাধুচলিত ভাষার মিশ্রণ, ওটা না থাকলে ভালো। কেউ কেউ বলেন যে আপনারা কিছু বলেন না কেন, অতএব যেহেতু একটু সময় পাওয়া গেল বলছি, আধুনিক লেখা চাই। আর আমরা বারবারই বলে থাকি, ভালো লেখা লিখতে হলে ভালো লেখা পড়তে হয়, পড়তে হবে। যারা ভালো লিখেছেন তাদের লেখা জানতে হবে, তাহলেই ভালো লেখা যাবে। আর কৌশল তো নিজের কাছে, দেখুন একই শব্দ কিন্তু যারা বড় লেখক তারা ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে লিখছেন, কিরকম সুন্দর লেখা হয়ে যায়। হয়তো আমরা যারা দুর্বল লেখক তারা পারছি না, কিন্তু একদিন তো পারবই, চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে। অতএব শুভকামনা রইল আর লিখবেন সবাই। এবার যাই আপনাদের লেখাতে। প্রথমে যার লেখা হাতে নিচ্ছি, আপনি পাপিয়া খাতুন পশ্চিমবঙ্গ ভারত নদিয়া থেকে লিখছেন, নাম দিয়েছেন সবার আগে বাংলাদেশ। একটু সংশোধন করেই পড়ি। সবার আগে বাংলার বাগে ফুলে ফলে মৌসুমে, খুব ভালোবেসে জন্মে এ দেশে ওগো প্রিয় মাতৃভূমি। মিষ্টি সে পাখি এক মনে ডাকে, খুঁজে ফেরে কোন দেশ, চঞ্চল আঁখি আঁকি বুকি আঁকি একটি বাংলাদেশ। সজিনার ফুলে প্রিয় বটমূলে তুমি যে লুকানো প্রাণ, মিঠু রোদ্দুরে রাখালিয়া সুরে বাউলের কোনো গান। মেঘনার তীরে পাখিদের নেড়ে সমীরণে ওঠো হেসে, সূর্যের সাথে নতুন প্রভাতে একুশকে ভালোবেসে।
1: এবার আমার হাতে রয়েছে যে লেখাটি, সেটি পাঠিয়েছেন এম বিল্লাল শেখ, সিএনডি পাড়া চুয়াডাঙ্গা থেকে। শিরোনাম সবার আগে বাংলাদেশ। খাল কেটে কৃষকের দিয়ে গেছে দিন, ভুলব না জিয়া তোমার এই মহারিন। ধানে পানে সবুজ বনে ভরে রবে দেশ, দেশের নেত্রী খালেদা জিয়ার ছিল উপদেশ। গরিব দুঃখী বুঝবে না অভাব কিসের দেশে, তারেক জিয়ার কর্মসূচি ধাপে ধাপে এসে। কৃষক পেল কৃষি কার্ড উন্নয়নের ধারা, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, গরিব আবার কারা। শিক্ষা খাতে দিয়েছ দেশে বড় প্রাধিকার, উচ্চ শিক্ষায় আনব দেশের সকল প্রতিকার। চোখ বুজে থাকব না বোঝা হয়ে আর, বয়ে যাবে প্রযুক্তি আর প্রগতির জোয়ার। জীবন আমার বয়ে যাবে দেশের তরে খেলা, কাটবে না আর অবহেলায় সময় হেলায় হেলা। দেশের জন্য যুদ্ধ করি বিপ্লবের গায়ে গান, সবার আগে বাংলাদেশ আমার হৃদয়ে প্রাণ। নির্বাচিত গানের আয়োজনে এবার শুনব সিনেমার একটি গান।
0: উল্টাপাল্টা নামের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন ও মনির খান।

0: এবার যাওয়ার আগে ভিন্ন প্রসঙ্গে বলতে চাই দুটো কথা। কোনো কোনো সময় কোনো কোনো রোগের প্রাদুর্ভাব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
1: উদাহরণস্বরূপ হামের কথা বলতেই পারি, আমাদের সচেতনতা আর চিকিৎসকের পরামর্শ এই রোগ থেকে মুক্ত থাকার উপায় হতেই পারে।
0: এবার একেবারে শেষ কথাই বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন
1: এবং আমি শফিকুল ইসলাম বাহার,
0: প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম,
1: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানা রেবেগম
0: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: ভালো কাজ জীবনকে করে তোলে ভালো,
0: ভালো কাজ দেশটাকে করে তোলে আলো।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য, গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ কাজ করতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: বন্ধুরা, বছর ও মাসের অপেক্ষা পেরিয়ে ক্ষণ গণনার পালাও প্রায় শেষ। বিশ্বকাপ ফুটবল এখন দুয়ারে কড়া নাড়ছে। আগামী 11 জুন মাঠে গড়াচ্ছে স্বপ্নের ফিফা বিশ্বকাপ ফুটবল 2026। ক্রিকেটের বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিতভাবে খেললেও ফুটবলের বিশ্বকাপ এখনও অধরা আমাদের ফুটবলারদের কাছে। তাই তো বিশ্বকাপ আসলে ক্রীড়ামোদী বাংলাদেশি মানুষ ফুটবলের আনন্দে মেতে ওঠে। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ বা ফ্রান্স, জার্মানি বা মরক্কোর পতাকা উড়িয়ে ফুটবল সাগরে ডুব দিয়ে উপভোগ করেন চর্মগোলক ফুটবল খেলা। ফুটবল বিশ্বায়নের যুগে ভিনদেশী পতাকা উড়িয়ে অন্য দেশকে সমর্থন জুগিয়ে ফুটবল আনন্দের রীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই আমাদের জাতীয় ফুটবল দল আগামীতে স্বপ্নের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মানুষকে ফুটবল আনন্দে ভাসাবে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ একদিন ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, এমন স্বপ্নময় প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে। শ্রোতা বন্ধুরা, শুরুতেই অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। আজও যথারীতি প্রথমেই থাকছে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা। আরও থাকবে ক্রীড়া কুইজ, খেলা পরিচিতি, খেলোয়াড় সাক্ষাৎকার এবং ক্রীড়া সঙ্গীত। আর বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন জামিলুর রহমান এবং উপস্থাপনে রয়েছি আমি তামান্না সিদ্দিকী। আশা করি আয়োজনের পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। খেলাপ্রিয় বন্ধুরা, ভারতের গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল ঈদের ছুটি কাটিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে ও টি-20 সিরিজে আতিথেয়তা দেওয়ার জন্য। অপরদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ যেমন চলছে, তেমনি চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ। আর বিশ্বকাপ ফুটবল 2026-এর দামামতো বাড়ছেই। বন্ধুরা, ক্রীড়া বিশ্বের এমনই সব খেলাধুলার খবরাখবর নিয়ে আয়োজনের শুরুতেই নিবেদন করছি ক্রীড়া পর্যালোচনা পর্ব।
1: ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনা পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজ্জাদ রাহাত হোসেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত ক্রীড়া ধারাভাষ্যকার শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, এবং আমাদের সাথে রয়েছেন ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ বিন পারভেজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি,
2: অনেক ধন্যবাদ।
1: প্রথমে যদি আমরা একটু ক্রিকেট নিয়ে আলোচনা করি, আগামী সপ্তাহেই 3টা করে ওডিআই আর টি-20 খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। কিছুদিন আগে পাকিস্তানকে টেস্টে ধবল ধোলাই করে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পারদ কিন্তু এখন বেশ খানিকটা উপরের দিকে। সেই পাকিস্তানের সাথেই কিন্তু এখন ওডিআই খেলছে অস্ট্রেলিয়া, এবং আমরা দেখছি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান স্পিনের যে একটা অ্যাটাক, সেরকম অ্যাটাক সাজিয়ে তারা খেলছে এবং অস্ট্রেলিয়াকে বেশ ভোগাচ্ছে। কিন্তু আলফাজউদ্দিন আহমেদ, আপনার কাছে যদি আসি, বাংলাদেশের আসলে এই অস্ট্রেলিয়ার সাথে স্ট্র্যাটেজিটা কি হতে পারে? তারা কি পাকিস্তানের কাছ থেকে কিছু নেবে কিনা, মানে স্পিনিং ট্র্যাক সেই পুরনো ফর্মুলাতে বাংলাদেশ চলে যাবে কিনা?
2: আসলে জিনিসটা খুব অবাক করা যে একসময় বাংলাদেশ যখন স্পিন অ্যাটাক নিয়ে টিম জেতার জন্য পরিকল্পনা করত, এখন ঠিক উল্টো হয়ে গেছে। যে পাকিস্তানের কাছে এত ভুরি ভুরি পেসার্স ছিল ওয়ার্ল্ডের নাম করা, সেই পাকিস্তান এখন স্পিন দিয়ে ঘায়ল করতে চাচ্ছে তাদের প্রতিপক্ষকে। যাই হোক, তারা খুব অনায়াসে প্রথম ম্যাচটা জিতেছে আমরা দেখেছি, এবং অস্ট্রেলিয়া যে টিমটা পাঠিয়েছে তাদের জন্য আমার মনে হয় সাবকন্টিনেন্টে বেশ কঠিন হবে এবারে ট্যুরটা পাকিস্তানের বিরুদ্ধে। ঠিক একই রকমভাবে বাংলাদেশের বিরুদ্ধে এসেও তারা খুব একটা ভালো করতে বলে পাবে বলে আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। তার কারণ তুমি নিজেই বললে, বাংলাদেশের কনফিডেন্সের পারপত্রটা কিন্তু এখন বেশ উপরে, এক নম্বর। অনেস্টলি যদি বলি, বাংলাদেশ কিন্তু এখন তিনটি ফর্ম্যাটেই বেশ ভালো ক্রিকেট খেলছে এবং দলে বেশ ভালো কিছু ক্রিকেটার তাদের রয়েছে, এবং দলের মধ্যে দলভুক্ত হওয়ার জন্য একটা কম্পিটিশনও কিন্তু রয়েছে। তো এই সব কিছু হেলদি একটা সিচুয়েশন বিরাজ করছে বলে আমার মনে হয় বাংলাদেশ যেরকমই উইকেট করুক না কেন, এটা স্পিনিং ট্র্যাকই করুক বা ট্রু উইকেটে যেটা করুক, আমার মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে জানি না শেষ পর্যন্ত কেমন ট্র্যাক হবে, তবে আমার মনে হয় রাতারাতি ট্র্যাক চেঞ্জ করা বোধ হয় খুব একটা ওয়াইজ কাজ হবে না। আমাদের যেভাবে মিরপুরের ট্র্যাকটা এখন রয়েছে সেরকম থাকলেই সবচেয়ে ভালো। আমরা যদি প্রাসঙ্গিকভাবে যদি আইপিএলের কথাটা বলি, আইপিএল এর ফাইনাল আহমেদাবাদে আমরা দেখলাম, সেটা একটা লো স্কোরিং ম্যাচই হলো, সেই 225-230 স্কোর কিন্তু হলো না। তা সত্ত্বেও কিন্তু ম্যাচের মধ্যে উত্তেজনা ছিল এবং জয় পরাজয়টা অনিশ্চিত ছিল। সুতরাং আমার মনে হয় এরকম একটা ট্র্যাকই থাকা উচিত, এবং যেহেতু বাংলাদেশ দেশের মাটিতে খেলবে এবং মেনি অফ আওয়ার ব্যাটার্স অ্যান্ড বোলার্স আর ডুইং সো ওয়েল, স্পিনও তো আমাদের ঘাটতি নাই, আমাদের স্পিনার কিন্তু এই ট্র্যাকে খুব ভালো বল করতে পারছেন। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু আছে বলে মনে করছি।
1: একই প্রসঙ্গে আমি যদি একটু আহমেদ বিন পারভেজের কাছে যাই, যে 2021 কিন্তু মিরপুরে একেবারে র্যাঙ্ক টার্নার বানিয়ে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলাম টি টোয়েন্টি সিরিজে, এখন বাংলাদেশ ফাস্ট বোলিং এর উপরে বেশ খানিকটা নির্ভর করে। সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে যে কেউ কেউ বলছে যে র্যাঙ্ক টার্নার বানিয়ে সেই ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাওয়াটা ভুল হবে, কিন্তু সমীকরণ যখন আবার ওই আগামী বছরের বিশ্বকাপ খেলার সরাসরি সমীকরণের সামনে যখন দাঁড়িয়ে রয়েছে, তখন আসলে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
3: ইম্পর্টেন্ট পয়েন্ট ওটাই যে আসলে সমীকরণের একটা ব্যাপার রয়েছে, তবে আমার মনে হয় যে বাংলাদেশ এখন যেই জায়গায় অবস্থান করছে র্যাঙ্কিংয়ে, অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজটা যদি 2-1 বাংলাদেশ হেরেও যায় তাতেও কিন্তু খুব একটা বড় ক্ষতি আমার মনে হয় র্যাঙ্কিংয়ে হবে না। তার চেয়ে বরং আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বাংলাদেশ তাদের বিশ্বকাপের যে স্কোয়াডটা সাজাবে, সেই সাজানোর ক্ষেত্রে যে 2-1 জায়গায় ল্যাকিং রয়েছে, সেই জায়গাটায় আসলে কে খেলবেন বা কারা খেলবেন তাদেরকে আসলে সুযোগ করে দিতে হবে এই সামনের ম্যাচগুলোতে। এই সিরিজটা আমার মনে হয় সেটার জন্য একটা বড় উপলক্ষ হতে পারে, এবং খুব দারুণ একটা সময়ে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে আসছে, কারণ বাংলাদেশে এখন 50 ওভারের সবচেয়ে প্রিমিয়াম যে টুর্নামেন্টটা ঢাকা প্রিমিয়ার লিগ সেটাও চলছে, যে সকল খেলোয়াড়রা এই ওডিআই স্কোয়াডে থাকবেন তারা সবাই খেলার মধ্যে আছেন এবং এই ফরম্যাটেই খেলছেন। তো আমার কাছে মনে হয় যে সুস্থ প্রতিযোগিতার কথা আলফাজউদ্দিন স্যার বলছিলেন, ওই একটা প্রতিযোগিতা ইতিমধ্যেই ডোমেস্টিক সার্কিটে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের নির্বাচকদের জন্য একটা মধুর সমস্যা হবে, কারণ এই স্কোয়াডের মধ্যে ওই নাম্বার 6 পজিশনে কে খেলবেন সেটা নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে, পেস বোলিং অলরাউন্ডারটা কে হবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং আমি দেখতে চাই অন্তত স্কোয়াডের মধ্যে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে নিয়ে আসা, প্রসেসটাকে ঠিক রাখা। রেজাল্ট যদি 2-1 বাংলাদেশ হেরেও যায় আমার কাছে মনে হয় যে সেটা খুব বেশি বড় ক্ষতি হবে না র্যাঙ্কিংয়ে, কিন্তু আমার মনে হয় যে দলটাকে খুব জলদি গুছিয়ে ফেলাটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হবে, এবং সেই স্ট্র্যাটেজিটি আমার মনে হয় থাকবে বাংলাদেশে।
1: স্বাগতিক স্কটল্যান্ড, নেদারল্যান্ড এবং বাংলাদেশের নারী ক্রিকেট দল নিয়ে ত্রিদেশীয় ক্রিকেট টি টোয়েন্টি সিরিজ হচ্ছে, যেখানে বাংলাদেশ নারী দলের শুরুটা কিন্তু ভালো হয়নি। এ বিষয়ে আরেকবার যদি আমরা একটু আহমেদ বিন পারভেজের কাছেই আগে যাই, যে বাংলাদেশ দল আসলে প্রত্যাশা অনুযায়ী ফল কেন পাচ্ছে না?
3: আমার মনে হয় কন্ডিশন একটা বিরাট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেখানে, এবং আমি প্রথমতই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই প্রশংসা করতে চাই, কারণ তারা অন্তত একটা বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশকে এরকম একটা ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য অ্যাওয়ে কন্ডিশনে স্কটল্যান্ডে পাঠিয়েছে আগে ভাগে। শুধুমাত্র একটা ক্যাম্প করে সরাসরি যদি তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, তাহলে আমার মনে হয় রিয়েলিটি চেকটা টুর্নামেন্টের ভেতরে হয়তো পাওয়া লাগতো। এখনই যে সমস্যাগুলো যে এক্সপোজড হয়ে যাচ্ছে এই ট্রাইনেশন টুর্নামেন্টে, ইতিহাসে প্রথমবারের মতো আমরা নেদারল্যান্ডসের কাছে হারলাম, আমরা স্কটল্যান্ডের কাছে হারলাম, কন্ডিশনসগুলোকে আসলে জাজ করার একটা বিষয় রয়েছে। বাংলাদেশ যে স্কোয়াড নিয়ে গেছে সেখানে ফারিহা তৃষ্ণা এবং মারুফা ছাড়া আর কোনো পেস বোলারই নেই, বাকি সব স্পিনার, এবং যেই স্পিনাররাও বোলিং করছেন তারা স্পিনিংটাকে বল করতে অভ্যস্ত। সুতরাং এই টুর্নামেন্টটা আমার কাছে মনে হয় যে হেরে গেলেও এই নাহিদাদের জন্য, এই রাবেয়াদের জন্য কিংবা ফাহিমাদের জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপিং স্টোন, যে তারা এই ধরনের উইকেটে কিভাবে বোলিংটা করতে হবে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ব্যাটাররা কিন্তু সাধারণত যা করেন তাই করেছেন। প্রথম ম্যাচে 133, দ্বিতীয় ম্যাচে 150+, সাধারণত আমাদের মেয়েদের টিম এইরকমই রান করে, বাট বোলাররা খারাপ করাতে আমার মনে হয় তারা দুটো ম্যাচ হেরেছে।
2: ওইটা অ্যাড করতে চাচ্ছিলাম আমি, যে আসলে ব্যাটারদেরকেও কিন্তু আরেকটু ইম্প্রুভ করতে হবে, যখন ওয়ার্ল্ড কাপ লেভেলে খেলতে যাবে তখন আমার মনে হয় 150-এর গন্ডিতে না থাকলে
1: ভালো। ওই জায়গাটাতেই আপনার কাছে আসছিলাম আলফাজউদ্দিন আহমেদ, যে প্রথম ম্যাচে 130-odd করে অল আউট হয়ে গেল, দ্বিতীয় ম্যাচে 165 চেস করতে গিয়ে আমরা কিন্তু দেখলাম যে সেই জ্যোতির উপর অতি নির্ভরশীলতা, জ্যোতি 77 রানের ইনিংস খেলার পরেও বাংলাদেশ কিন্তু ম্যাচটা 9 রানে হেরে গেছে।
2: না, এইটাই বলতে চাচ্ছিলাম, আমরা যদি একটু আমাদের পিছনের যে ম্যাচগুলো আমরা খেলেছি বাংলাদেশে পারফরমেন্স জুলে অ্যানালিসিস করি, তাহলেও কিন্তু সেখানে একই জিনিস দেখবো, যে টপ স্কোরার সবসময় জ্যোতিই থেকেছেন কিন্তু ফুল টিম কোনোদিনই ক্লিক করে খেলে নেই, এবং আমাদের এবিলিটি কিন্তু 130-150-এর মধ্যেই থেকেছে, এটা কখনোই বেড়ে 180-190 আমরা করে ফেলেছি কোনোদিন সুযোগ, বা পোর অপোনেন্ট পেয়েছি, পোর বোলিং পেয়েছি তাতেও যে করে ফেলেছি তা কিন্তু নয়, ওই গন্ডির মধ্যে আমরা ঘুরছি। ব্যাটারদেরকে ওইটা পেরিয়ে আমার মনে হয় 180-190 করার মতন মানসিকতা তৈরি করতে হবে। ঠিক একই রকমভাবে যেটা ও বললো, যে কেবলমাত্র 2 জন সিমার নিয়ে ইউরোপিয়ান কন্ডিশনে কোনো টিম কিন্তু ভালো করতে পারবে বলে আমার মনে হয় না।
1: ক্রিকেট থেকে এবার যদি আসি একটুখানি ফুটবলের দিকে, আবারও শুরু করব বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে। সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে টানা 2 বার শিরোপা জয়ের পর বাংলাদেশের মেয়েরা এবার আরেকটা সাফ টুর্নামেন্ট খেলছে, শুরুটা ভালো হলেও কিন্তু ভারতের কাছে 3-0 একটা হার, গ্রুপ পর্যায়ে বাংলাদেশ হেরেছিল, যদিও সেমিফাইনাল সে তাতে আটকে যায়নি, এবং নেপালের বিরুদ্ধেও আমরা দেখেছি যে বাংলাদেশ ভালোই খেলেছে এবং ফাইনালে খেলবে বাংলাদেশ। তো এই জায়গাটাতে আসলে ঠিক বাংলাদেশের কাছ থেকে যেই এক্সপেকটেশন, ফাইনালে উঠলেও সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারছে? আহমেদিন পারভেজের কাছে যদি যাই আমরা,
3: বাংলাদেশ নারী দল একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, এবং পিটার বাটলারের অধীনে এই নারী দল তাদের যে গত সাফল্যগুলো রয়েছে সেই সাফল্যগুলোর চূড়ায় উঠে গিয়েছিল দেখেই বোধহয় এখন তাদের ফর্মটা খানিকটা ঘাটতি আমরা দেখছি, তাদের দলের ভিতরে সমন্বয় কেমিস্ট্রির একটা ঘাটতি দেখছি। যে খেলোয়াড়রাই আগে আমাদের স্টার্ট ছিলেন তারাই কিন্তু এখন নিজেদের মধ্যে ঠিকঠাক মতো গুছিয়ে ফুটবলটা খেলতে পারছেন না। সবচেয়ে বড় অ্যালার্মিং ম্যাচটা ছিল প্রথম ম্যাচটাই মালদ্বীপের সঙ্গে, যেখানে 4-2 গোলে বাংলাদেশ জিতলেও সেই ম্যাচে অন্তত 8-9 গোল দেওয়ার কথা, কোনো গোল হজম না করার কথা। এরকম একটা সহজ ম্যাচও বাংলাদেশ যখন কষ্ট করে 4-2 জিতেছে তখনই মনে হয়েছিল যে এই টুর্নামেন্টটা খুব কঠিন হবে বাংলাদেশের জন্য, এবং ফাইনাল আবারও ভারতের সঙ্গে আমার মনে হচ্ছে ম্যাচটা খুবই কঠিন হবে। বাংলাদেশ যদি জিতে যায় তাদেরকে আউট অফ দিয়ার স্কিনস খেলতে হবে, না হলে সম্ভাবনা খুবই কম। এবং পিটার বাটলারও আসলে এই টুর্নামেন্টের পর থাকছেন কি থাকছেন না সেটা নিয়েও অনেক আলোচনা চলছে, এবং এটাও হয়তো অফ দ্য ফিল্ড মেয়েদের মনে বা মাথায় কোনো অন্যরকম নেগেটিভ ইম্প্যাক্টও রাখতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হচ্ছে যে এখন বেস্ট টাইম নয়, তবে অবশ্যই বাংলাদেশের নারী ফুটবল আমাদেরকে এত সাফল্য দিয়েছে এতদিন ধরে, আমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়ার মতো পরিকল্পনাটা করে ফেলতে হবে। শুধুমাত্র পিটার বাটলার আছেন তাই জিতছি ওই জায়গায় আমাদের আটকে থাকলে আসলে হবে না।
1: অনেকগুলো প্রসঙ্গ এখানে পারভেজ কিন্তু নিয়ে আসলো। আলফাস ভাই আপনার কাছে একটু যদি আসি, যে প্রথম কথা হচ্ছে যে পিটার বাটলারের কথা, তারপর বাংলাদেশের মেয়েরা আরো অনেক বড় সাফল্য পেয়েছে, আমরা দেখেছি যে এএফসি এশিয়ান কাপ তারা খেলেছে। তো ওই জায়গা থেকে আমরা কিন্তু আসার পর দেখলাম যে এই টুর্নামেন্টে আফিদা যে খুবই ইনস্ট্রুমেন্টাল ছিল আগের সাফল্যগুলোতে, একটুখানি নড়বড়ে, তার ডিফেন্সে বেশ খানিকটা ভুল আমরা দেখছি। আমরা আনিকাকে দেখছি যিনি উইঙ্গার পজিশনে খেলেছিলেন আগে এই টুর্নামেন্টে, তাকে কিন্তু আবার একেবারে সেন্ট্রাল পজিশনে নিয়ে আসা হয়েছে, একেবারে নাম্বার 9, প্রপার নাম্বার 9 স্ট্রাইকার। প্রথম ম্যাচে 12 সেকেন্ডে গোলও তিনি করেছিলেন, কিন্তু ওভারঅল বাংলাদেশের দলটা কেন যেন ঠিক দল হয়ে খেলতে পারছে না।
2: একটা কথাই বলতে হবে, আমরা যদি যেটা মালদ্বীপের বিরুদ্ধে খেললাম মাত্র মার্জিনালি আমরা জিতেছি বলতেই হবে, গোলও খেয়েছি 2 সেখানেই বোঝা গেছে যে আমাদের ডিফেন্সটা যথেষ্ট মানে নড়বড়ে, সেখানে আমরা গোল খেয়েছি, কিন্তু আফিদার মিস্টেকই গোল খেয়েছি। আফিদা কাভার করতে পারেননি, দৌড়াতে পারেননি, সুতরাং তার গতি, যে গতি নিয়ে তিনি ডিফেন্স করেন, অপোনেন্ট যখন আরও গতিশীল হবে তখন তার পক্ষে সেটা রাখা সম্ভব নয়। ওটা চিন্তা করে কিন্তু সেকেন্ড ম্যাচ থেকেই ভারতের বিরুদ্ধে আফিদাকে ড্রপ করে আরেকজনকে তিনি খেলিয়েছেন, পিটার বাটলার। কিন্তু সুনামের চূড়ান্ত পজিশনে চলে গেছি, আমাদের মেয়েদের যেটা জাতীয় দল সেটা সেখানে খেলেছে, বয়সভিত্তিক দলগুলো কিন্তু বেশ ভালো সফলতা পেয়েছে। সুতরাং আমরা ধরেই নিয়েছি যে আমরা এই একটু লোয়ার লেভেলের ম্যাচ সাফ, সেখানে তো অনায়াসেই জিতে যাবো, এরকম একটা মানসিক প্রশান্তি নিয়েই হয়তো আমরা খেলতে গেছি।
1: ইংলিশ প্রিমিয়ার লিগের কথা যদি বলি, 22 বছর পর শিরোপা ঘরে তুললো আর্সেনাল, এবং এই আর্সেনালের কারণে লন্ডনে এখন কিন্তু চলছে লালের উৎসব। চ্যাম্পিয়ন্স প্যারেডে শুধুমাত্র ইংলিশ সমর্থকরাই নয়, সারা বিশ্ব থেকে আর্সেনাল ভক্তরা যোগ দিয়েছে লন্ডনে। এই উৎসব দ্বিগুণও হতে পারত, প্রথমবারের মতো তারা ঘরে তুলতে পারত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটাও, কিন্তু পেনাল্টি শুট আউটে তারা হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পিএসজির কাছে। রিয়াল মাদ্রিদ, বেনফিকা, আয়াক্স, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিক, লিভারপুল, নটিংহাম ফরেস্ট, এসি মিলানের পর পিএসজি নবম দল হিসেবে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হবার স্বাদ গ্রহণ করলো। আর ফুটবলের কথা যখন আসলোই আমরা প্রায় শেষ দিকে চলে আসছি আমাদের আলোচনার। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আহমেদ বিন পারভেজের কাছে ছোট্ট করে দুটো প্রশ্ন জানতে চাইবো। নাম্বার 1, ফেভারিট কে? নাম্বার 2, আপনার ফেভারিট কে?
3: ফেভারিট আমার মনে হয় ফ্রান্স এবং স্পেন, এই দুটো দলকেই সবার আগে ধরা হচ্ছে তাদের অফেন্সিভ যে ক্যাপেবিলিটিস আছে সেটার উপর বিশ্বাস রেখে। এবং ফ্রান্স গত 2 ফাইনালে উঠেছিল, একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার আপ হয়েছে, সুতরাং এবারও তারা ফেভারিট। স্পেন 2024 ইউরো চ্যাম্পিয়ন্স, তারাও ফেভারিট। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা, তারা হচ্ছে আমার ফেভারিট। এবং আমার কাছে মনে হয় যে অনেকেই কিন্তু বলছেন আর্জেন্টিনার সমর্থকরা যে এবার টানা 2 আর্জেন্টিনা জিততে পারে, কারণ লিওনেল মেসি এখনো আছেন, তিনি এখনো খেলবেন, এবং লিওনেল মেসি থাকলে আসলে আর্জেন্টিনাকে কোনোভাবেই ফেভারিটের জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় না।
2: ডার্ক হোর্স হিসেবে কিন্তু একটা দল রয়েছে, তাদের নাম কিন্তু প্রায়ই আসছে আজকাল, পর্তুগাল।
1: পর্তুগাল, আমি সেই প্রসঙ্গে
2: আসছিলাম, দলটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দল, মিডফিল্ডটা তাদের খুবই ভালো, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার মনে হয়
1: এক্স্যাক্টলি মেসির যদি শেষ বিশ্বকাপ হয় রোনাল্ডোর এটা শেষ বিশ্বকাপ,
2: বিশ্বকাপটা সেখানেও চলে যেতে পারে।
1: ঠিক তাই, প্রথমবারের মতো 48 দল অংশ নেবে এবারের বিশ্বকাপে। কোন দলকে শ্রোতা বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন, কোন দলকে এগিয়ে রাখবেন, সে নিয়ে আলোচনা পর্যালোচনা, চায়ের কাপে ঝড় তো চলতেই থাকবে, আমাদেরও এই পর্যালোচনা চলতেই থাকবে প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার। আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 693 kHz এবং FM 106 MHz। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাচ্ছেন বিশ্বের সকল প্রান্ত থেকে। সুপ্রিয় শ্রোতা, ক্রীড়া কুইজের মাধ্যমে আমরা ক্রীড়া বিশ্বের অনেক সাধারণ জ্ঞান যেমন জানতে পারি, তেমনি আবার আমাদের জানার আগ্রহকেও বাড়িয়ে তুলতে পারি। তাই এ পর্যায়ে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়া কুইজ। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, আগামী 11 জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর স্বাগতিক দেশ কয়টি এবং কোন কোন দেশ? প্রশ্নটি আবারও বলছি, আগামী 11 জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর স্বাগতিক দেশ কয়টি এবং কোন কোন দেশ? তাহলে বন্ধুরা, ভাবতে থাকুন কুইজের উত্তর আর শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানের শেষের দিকে জানিয়ে দেব ক্রীড়া কুইজের উত্তর। প্রিয় শ্রোতা, গলফ খেলার যাত্রা শুরু হয়েছিল মধ্যযুগে, আনুমানিক 15 শতকের স্কটল্যান্ডে। সে সময় মেষপালকরা লাঠি দিয়ে পাথর মেরে গর্তে ফেলার মাধ্যমে এই খেলার সূচনা করেছিল, আর 15 শতকের শেষের দিকে আধুনিক গলফের বিকাশ ঘটে। বাংলাদেশে গলফের যাত্রা খুব বেশি দিনের না হলেও ঢাকাসহ অনেক জেলা শহরেই ছড়িয়ে পড়েছে গলফ খেলা। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনের খেলা পরিচিতি পর্বে এ পর্যায়ে গলফ খেলার পরিচিতি তুলে ধরছেন রেজওয়ান ফেরদৌস জিকো।
4: গলফ ক্লাব ও বলের একটি খেলা, যাতে খেলোয়াড়রা ক্লাবের সাহায্যে বলটিকে নির্দিষ্ট গর্তে ফেলার চেষ্টা করেন। গলফ খেলোয়াড়দের বলা হয় গলফার, আর 10টি বলের খেলার মতো গলফ মাঠের কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। গলফ খেলা হয় খোলা মাঠে, যাকে গলফ কোর্স বলা হয়। একটি গলফ কোর্সে সাধারণত 9 থেকে 18টি গর্ত থাকে। প্রতিটি গর্তের জন্য একটি করে টি বক্স থাকে, যেখান থেকে খেলা শুরু হয়। একটি গলফ ক্ষেত্র আসলে অনেকগুলো পরপর গর্ত ও টি এলাকার সমাহার, আর এই গর্ত ও টির মাঝখানে থাকে ফেয়ারওয়ে বা ভাল পথ, রাফ বা জঙ্গল, হ্যাজার্ড বা প্রতিবন্ধকতা, আর পাটিং গ্রিন বা সবুজ, যা কিনা পতাকার দণ্ড দেয়া গর্তের চারদিকে থাকে। পুরো ক্ষেত্রে ঘাসের উচ্চতার তারতম্য খেলোয়াড়দের দক্ষতার পরীক্ষা নেয়। অনেক সময় টি এলাকা থেকেই গর্ত সরাসরি দেখা যায়। সুনির্দিষ্ট ক্রমানুসারে 18টি গর্তে খেলে একটি গলফ খেলা সম্পূর্ণ হয়। যে গলফ ক্ষেত্রে 9টি গর্ত আছে, সেখানে 2 বার খেলা হয়। একটি গর্তের জন্য খেলা শুরু হয় টি এলাকা থেকে গলফ দণ্ড দিয়ে বল মেরে। এই বল মারার সময় যদি বল অনেক দূরে মারতে হয়, তখন অনেক সময় বলটি টি এর উপর রাখা হয়। এই টি আসলে মোটা পেরেকের মতো দেখতে, যা সাধারণত কাঠের তৈরি হয়। অনেক সময় কিছুটা ঘাস বা ধুলো জড়ো করেও বল উঁচু করা হয় মারার সুবিধার্থে। গলফ বল মারার জন্য গলফ দণ্ড লাগে। প্রতিটি দণ্ডের এক প্রান্তে ধরার জন্য হাতল থাকে, আর অন্য প্রান্তে মারার জন্য মাথা থাকে। লম্বা দণ্ডের ক্ষেত্রে মাথা দণ্ডের সাথে সমকোণ থাকে, ছোট দণ্ডের ক্ষেত্রে এই কোণ কিছু বেশি হয়। দূরের বল মারার জন্য লম্বা, আর কাছের মারার জন্য সাধারণত ছোট দণ্ডের ব্যবহার হয়। গলফার বলটি গর্তে ফেলার জন্য বল থামার পর যতবার খুশি মারতে পারেন। এ ধরনের মারগুলোকে লে আপ অ্যাপ্রোচ, পিচ বা চিপ বলে। বল সবুজ অঞ্চলে পৌঁছবার পরের মারকে বলে পাট। গলফারের মূল লক্ষ্য থাকে যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে যথাসম্ভব কম বার মেরে বল গর্তে ফেলা। খেলোয়াড়রা হেঁটে বা স্বয়ংক্রিয় যানে চেপে মাঠে চলাচল করতে পারেন, একক বা দলগতভাবে বা ক্যাডির সাথে। ক্যাডি গলফারের সরঞ্জামের দেখভাল করা ছাড়াও সংশ্লিষ্ট গলফারকে খেলা নিয়ে নানা উপদেশ দিতে পারেন। গলফ খেলায় পেনাল্টি মানে একজন খেলোয়াড় বল মারার সংখ্যা বাড়িয়ে দেয়া। বল হারিয়ে ফেললে বা মাঠের বাইরে পাঠিয়ে দিলে একটি মার ও দূরত্বের জন্য পেনাল্টি হয়। যদি খেলোয়াড় সরঞ্জাম বা আলগা ঘাস সরাতে গিয়ে বল সরে যায়, তাহলে একটি মার পেনাল্টি হয়। যদি ভুল বল মারা হয় বা অন্য গলফারের বল মারা হয়, তাহলে আবার 2টি মার পেনাল্টি হয়। এছাড়া অসৎ পন্থার জন্য খেলা থেকে বহিষ্কার পর্যন্ত হতে পারে। 18 গর্তের গলফ ক্ষেত্রে 4টি পার 3, 10টি পার 4 ও 4টি পার 5 গর্তের থাকতে পারে। তবে এই বিভাজন অন্য রকমও হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলা হয় 70, 71 বা 72 পারের ক্ষেত্রে। কোনো কোনো দেশে আবার গলফ ক্ষেত্রের বিভাজন নির্ভর করে সেখানে খেলা কতটা কঠিন তার উপর। যাকে গলফারের সেই গলফ ক্ষেত্রে খেলার প্রতিবন্ধকতা বা হ্যান্ডিক্যাপ বলে। আগামী দিনে এই খেলাটি আরও জনপ্রিয় হবে সেটির আশা করে আন্তর্জাতিক গলফ ফেডারেশন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের ফুটবলের সম্ভাবনাময় অনেক তরুণ তুর্কি এসেছেন, যাদের মধ্যে কেউ ক্যারিয়ারকে দীর্ঘায়িত করেছেন, আবার কেউ বা অকালে ঝরে পড়েছেন ফুটবল থেকে। তবে সবার মাঝেই সম্ভাবনা যে ছিল তাতে কোনো সন্দেহ নেই। তেমনই একজন সম্ভাবনাময় ফুটবলার হলেন শেখ মোরসালিন। অনুষ্ঠানে এ পর্যায়ে ফরিদপুরে জন্ম নেওয়া অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিনের একটি সাক্ষাৎকার শোনাব। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শামসুন নাহার রিনি।
5: মোরসালিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন অন্যতম সম্ভাবনাময় ও প্রতিভাবান ফরোয়ার্ড। সাব চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। চলুন তার সাথে আলাপচারিতার মাধ্যমে জেনে নেই তার ফুটবলে আসার গল্প। আমি আপনার কাছে জানতে চাই, আপনার খেলাধুলার শুরুটা কিভাবে হয়েছিল?
6: বিকেএসপিতে।
5: বিকেএসপির দিনগুলো কেমন ছিল?
6: খুবই ভালো ছিল বিকেএসপি।
5: পরিবারের কার অনুপ্রেরণায় আপনি জাতীয় দলের খেলার সুযোগ পেলেন বা আপনি একজন ফুটবলার হয়েছেন?
6: সবার অনুপ্রেরণা।
5: একজন খেলোয়াড় হতে হলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
6: ভালো যেসব গুণাবলীগুলো আছে, ভালো চরিত্র সবই থাকতে হবে।
5: বডি ফিটনেস ধরে রাখার জন্য আপনি কি নিয়ম কানুন পালন করেন?
6: খাওয়া দাওয়া, জিম, ট্রেনিং, এইগুলো।
5: প্রতিদিনের অনুশীলন কেমন হয়?
6: খুবই হার্ডওয়ার্ক করতে হয়।
5: আপনার সেরা আইডল খেলোয়াড় কে?
6: মেসি।
5: কেন আপনি মেসিকে বেশি পছন্দ করেন?
6: গ্রেটেস্ট প্লেয়ারের জন্য।
5: একজন খেলোয়াড় হিসেবে আপনি আপনাকে কোথায় দেখতে চান বা কোথায় রেখে যেতে চান?
6: স্বপ্ন অনেক দূরে, জানি না কতদূর যেতে পারবো, বাট স্বপ্ন অনেক দূরে।
5: যখন আপনি দেশের হয়ে খেলেন, দেশের পতাকা আপনার মাথায় ওঠে, তখন আপনার অনুভূতি কেমন হয়?
6: না, খুব ভালো ফিলিংস হয়, গুজবাম্পস হয়, খুব ভালো লাগে।
5: আপনার সেরা ম্যাচ কোনটি, যে ম্যাচের কথা আপনার হৃদয়ে বারবার দোলা দিয়ে যাচ্ছে?
6: ইন্ডিয়া এগেইনস্ট, আপনি দেখছেন নিশ্চয়ই ইন্ডিয়া এগেইনস্ট এর ম্যাচ।
5: কি কি পুরস্কার পেয়েছেন একটু বলবেন কি?
6: আমি কোনো পুরস্কার পাইনি।
5: খেলাধুলার বাইরে অবসর টাইমে আপনি কি করতে পছন্দ করেন?
6: পড়াশোনা।
5: কার বই পড়েন?
6: আমি আমার ডিপার্টমেন্টের বই পড়ি।
5: আপনি তাহলে কোথায় পড়াশোনা করেন?
6: ঢাকা ইউনিভার্সিটি, অনার্স থার্ড ইয়ার।
5: আপনার সাবজেক্ট?
6: ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার।
5: ছোটবেলায় আপনার কি স্বপ্ন ছিল? খেলোয়াড় স্বপ্ন ছিল না অন্য কিছু?
6: অনেক কিছু হওয়ার স্বপ্ন ছিল, সব কিছু, যখন যেটা দেখতাম তখন ওইটাই স্বপ্ন বলতাম।
5: এই যে আপনি এখন জাতীয় দল হয়ে খেলছেন এবং বিভিন্ন দেশে যান, তো আপনি কোন কোন দেশের সাথে আপনার খেলার সুযোগ হয়েছে একজন খেলোয়াড় হিসেবে?
6: মালদ্বীপস, ভুটান, কুয়েত, অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর।
5: মাঠে প্রতিপক্ষ হিসেবে কোন দেশকে আপনি দেখতে চান?
6: আর্জেন্টিনা।
5: কেন আর্জেন্টিনা?
6: আর্জেন্টিনা ভালো লাগে এই জন্য।
5: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ দলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
6: হ্যাঁ, থ্যাংক ইউ।
0: প্রিয় শ্রোতা, কুইজের উত্তরের জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে রয়েছেন, তাহলে আর দেরি নয়, মিলিয়ে নিন সঠিক উত্তর। আজকের প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে, এবার ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর স্বাগতিক দেশ তিনটি, আর সেই তিনটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আবারও বলছি, এবারের বিশ্বকাপ ফুটবল 2026-এর স্বাগতিক দেশ তিনটি, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। কি বন্ধুরা, উত্তর পেয়ে নিশ্চয়ই ভালো লাগছে। আশা করি কুইজের মাধ্যমে আপনাদের সাধারণ জ্ঞানের জগৎ প্রসারিত হচ্ছে। সুর বা সঙ্গীত হল ছন্দময় ও সুসামঞ্জস্যপূর্ণ ধ্বনির এক শিল্পরূপ, যা মানুষের মন ও আবেগকে গভীরভাবে আলোড়িত করে মানুষকে সুখী করে তোলে। তাই এ পর্যায়ে আপনাদের জন্য নিবেদন করছি সেই সঙ্গীতের সুর। শোনাব একটি ক্রীড়া সঙ্গীত।

সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধু, ক্রীড়াঙ্গনের নানা কথামালা আর সুরে সুরে শেষ হয়ে এলো আজকের সকল পরিবেশনা। সময় হলো বিদায়ের, তাই বিদায় উচ্চারণে জানিয়ে যাই, আজকের ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নওশিন। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রচন্ড গরমে আমাদের জন্য করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, শরীরের পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যারাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শশা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক গানের আয়োজনে। প্রথমে শুনব আব্দুল আলীমের কণ্ঠ, গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

এই গানটির সাথেই শেষ হয়ে গেল ভক্তিমূলক গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন দেশের গান। এটিএম এম শাহ আশরাফ হোসেনের কণ্ঠে শুনব কত ঘুম পাড়ানির গল্প বলা। গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

এই গানটির সাথে শেষ হয়ে গেল দেশের গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচন্ড গরমে আমাদের জন্য করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামীম আরামুন্নি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামির আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন। প্রতিবেদনে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, বন্ধ কক্ষে বাতাস চলাচল কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্দিন হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয় বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় বিদেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফান লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। খেলার খবর, ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ ১৩ রানে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। প্রথমে বাংলাদেশ নারী দল ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে। জবাবে নেদারল্যান্ডস ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা ও ফরিদপুর অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।
2: Thank you.
1: সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে কন্যা শিশুর প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক আপন ঠিকানায় তরু শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে। রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা এ ভি এম মাহবুবুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা চারটা পাঁচ মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। গারো সম্প্রদায়ের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সালগিত্তাল শুনবেন বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধু সন্ধে ছটা পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্সে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক একটি ডায়েরি, রচনা কাজী আসাদ, প্রযোজনা রানা আহমেদ। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এবং এফএম নব্বই মেগাহার্জে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহর পূর্বাভাস। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নৌযান সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও যশোরে 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল নটায় 69%, সন্ধ্যে ছটায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে এগারো মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে ছটা বেজে তেতাল্লিশ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজে, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরসমা।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারসমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 18ই জিলহজ, 1447 হিজরি, 5ই জুন, 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
2: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, মোহাম্মদ শাহিনুর রহমান, শামীম খান শামা, শামীমা আক্তার খান রুনি, শায়লা রহমান।
3: প্রকাশন দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মিসবাহ চৌধুরী, সৈয়দ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ ও এস এম আল জুবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে মাহফুজা আক্তার সুমি।
4: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের 53 আয়াত থেকে 55 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।